আকাশবাণী মুর্শিদাবাদ। আজ শনিবার, 26শে বৈশাখ, 1948 শকাব্দ, 1লা জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 16ই মে, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55:54। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী।

অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হল শিক্ষা, বলেছেন মহাত্মা গান্ধী। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না, বলেছেন আলবার্ট আইনস্টাইন। সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা, বলেছেন অ্যারিস্টটল। দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব জাদুতুল্য, বলেছেন সক্রেটিস। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি। আজকের প্রথম গানটি শুনুন চণ্ডীদাস মালের কণ্ঠে।

0: যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে পথ।
1: ভক্তিগীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তার এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়নও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত

0: সামরিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রস্টন ফ্রস্তাদিত্য এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন অংশ নেবেন। প্রযুক্তি উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে ৪৩ বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। এদিকে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপরও তিনি জোর দেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেন। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমির শাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন।
1: পশ্চিম এশিয়া ক্ষেত্রে যুদ্ধ কি পরিস্থিতি কা প্রভাব পুরে বিশ্ব পর দেখাই দে রহা হ্যায়। ভারত হমেশা সমস্যাও কে সমাধান কে লিয়ে ডায়লগ অর ডিপ্লোমেসি কা প্রাথমিকতা দি হ্যায়। ওর মুখ ফ্রি, ওপন অর সেফ বনায়ে রাখা, ये हमारी सबसे बड़ी प्राथमिकता है। भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপে যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ জানান রাষ্ট্রপতি ট্রাম্প। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত এক নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি ন্যায়সঙ্গত, বৈধ, গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সব অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্বপূর্ণ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা নিট ইউজির পরীক্ষা আবার নেওয়া হবে 21 জুন। প্রশ্নপত্র ফাঁসের জন্য চলতি মাসের 3 তারিখে যে নিট ইউজি নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA গতকাল পুনরায় পরীক্ষা গ্রহণের এই দিন ঘোষণা করে। সামাজিক মাধ্যমে NTA-র তরফে এক বার্তায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রকৃত তথ্যের জন্য NTA-র সরকারি কমিউনিকেশন চ্যানেলের উপর ভরসা করার আবেদন জানানো হয়েছে। NTA সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের প্রথম বা দ্বিতীয় প্রেফারেন্স বেছে নিতে পারবেন। উল্লেখ্য, প্রশ্ন

0: ফাঁসের এই মামলা বর্তমানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর বিবেচনাধীন। এদিকে আসন্ন পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সুষ্ঠুভাবে নিট পরীক্ষা গ্রহণের ব্যাপারে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানান তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্নি নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা গতকাল গ্রেপ্তার করেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেনি তারা দু দফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। এজন্য প্রথম দফায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবেদন করতে হবে, পরে যা রিভিউর জন্য ডাউনলোড করা যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কোনো নির্দিষ্ট উত্তরের নম্বর দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন। আইপিএল ক্রিকেটে আয়োজক লখনৌ সুপার জায়ান্টস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে গতরাতে জয়ের জন্য 188 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে লখনৌ 16 ওভার 4 বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে চেন্নাই নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 187 রান করে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দিন সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সঙ্গে ভাষণ দেবেন। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জার বেড়া ফুলের চাষ। এ বিষয়ে
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। এ অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারের শিল্পী মনোজ মুরলী নায়ার।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এখনকার শেষ গানটি শুনুন শ্রাবণী সেনের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতো এখানেই শেষ হল। আজকের শিল্পীরা ছিলেন সুমন চট্টোপাধ্যায়, মনোজ মুরলী নায়ার এবং শ্রাবণী সেন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি। নজরুল গীতির এখনকার অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী মহেশ রঞ্জন সোম।

নজরুলগীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন কৃষি পরামর্শ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। প্রথমে ফসল বিষয়ে বিশেষ পরামর্শাবলী। ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী দুই থেকে তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। উদ্যান বিষয়ে বিশেষ পরামর্শাবলী। বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়ার সতর্কতা। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে। সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রম ব্যাহত হতে পারে। পরামর্শ। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি দিন, যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন, জলাবদ্ধতা না হয়, যাতে পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ।

এবার আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে আগামী 21 মে পর্যন্ত জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার দু একটি অঞ্চলে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। আগামীকাল থেকে আগামী 21 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলার দু একটি অঞ্চলে। আগামীকাল থেকে আগামী 19 মে পর্যন্ত হালকা বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। পরবর্তী দুদিনের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি, শিল্পী সহজ মা।

লোকগীতি শুনলেন সহজ মার কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে অর্থাৎ 7:45 মাফ করবেন 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 7:45। সকাল 8টায় শুভ সকাল। আজকের বিষয় শান্তিতে একসাথে বসবাসের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এসো সবে একসাথে বাস করি। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05। সকাল 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 2:05 বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। 2:30 শুনবেন অঙ্গনা। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দুপুর 3:00, 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 3:10 বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 5:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বিকেল 5:15। বিকেল 5:30 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী, সন্ধে 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন দ্বিজেন্দ্র কীতি, অতুল প্রসাদী এবং রজনীকান্তের গান।

সন্ধে 6:30 জীবিকার জন্যে, আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ সন্ধে 6:35 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিগীতি সন্ধে 6:40। আজ সন্ধ্যায় সন্ধে 7:10 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। রাত 8টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 8টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 8:05, রাত 8:10 শুনবেন নাটক। আজকের নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তারপরে বাংলা আধুনিক গান। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। স্বরচিত গল্প ও কবিতা পাঠের আসর শ্রুতি রাত 10:10। রাত 10:15 লাইভ ফোন ইন অনুষ্ঠান মেহফিল, উপস্থাপনায় মুক্তি হক, এবং রাত 11টায় আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং ঠিক তারপর পরই আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দিন সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজা রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সামনে ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তার পাঁচ দিন সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু তিন টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। পাঁচ দিন সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তারই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোটেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়নও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টাদত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহি সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুদ ভান্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহি ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জাহেদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহির ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন।
1: अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा है।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দু দফার আলোচনার পরেই সিদ্ধান্ত, আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতেই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকাল এই হার কার্যকর হবে, আজ থেকেই তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালু হতে চলেছে। আগামী 29শে জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ, 20শে থেকে 29শে জুন প্রশিক্ষণ সহ দরকারি নথি ছাপানোর কাজ এবং 30শে জুন থেকে 29শে জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় 13,000-এরও বেশি বিএলও মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায়, নতুন করে তদন্ত শুরু হয়, মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দেশ্বরীকেই কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, খেলা শুরু সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জেলা প্রশাসনের বৈঠকে যোগ দিতে দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। আগামীকাল দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তাঁর অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এটিই প্রথম এফআইআর। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার গতকাল 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে যাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তদন্ত বর্তমানে সিবিআই এর হাতে এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় মূল অপরাধের তদন্তে হস্তক্ষেপ করা হচ্ছে না। তবে কলকাতা পুলিশের কয়েকজন সিনিয়র আধিকারিক কিভাবে পরিস্থিতি সামলাচ্ছিলেন তা খতিয়ে দেখা হয়েছে। এ ব্যাপারে কোন মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: এফআইআর ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: অভয়াকাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে জড়িত বলে নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও অভিযোগ করেছেন। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল ফোন থাকার ঘটনায় জেল সুপার সহ 2 আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং

0: বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার ইনকুজুর এবং কো কন্ট্রোলার দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করেছে। কিভাবে সংশোধনাগারের ভেতরে বন্দীরা অবাধে স্মার্টফোন ব্যবহার করছিল তা তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের কাছে কারা দপ্তরের এই অব্যবস্থার জন্য পূর্বতন সরকারকেই দায়ী করেন। তিনি জানান, রাজ্যের প্রায় প্রতিটি সেন্ট্রাল জেলে কয়েদিদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ আসছিল। তার প্রেক্ষিতে প্রেসিডেন্সি সংশোধনাগারে অভিযান চালিয়ে সিম কার্ড সহ 23টি স্মার্টফোন উদ্ধার হয়েছে। এই ঘটনায় শেখ শাহজাহান সহ যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে পূর্বতন সরকার অপরাধীদের সুবিধা পাইয়ে দিতেই সংশোধনাগারে মোবাইল ফোন বা অন্য অপরাধমূলক কাজে মদত যোগাতে বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন।
1: জেল থেকেই তো পুরো অপরাধ জগৎ চলত। আমরা জানি যে জেল হচ্ছে সংশোধনাগার, কিন্তু তৃণমূল কিংবা তার আগের বাম আমলে এই সংশোধনাগার গুলো পরিণত হয়েছিল যারা ক্রিমিনাল তারা যেন আরো হায়ার গ্রেড ক্রিমিনাল হতে পারে। জেলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকতো, বহু ক্ষেত্রে জেলারদের নীরব থাকতে বাধ্য করা হতো। যারা তার দায়িত্বে থাকতেন তারা যদি ট্যাপও করতেন তাহলে মুশকিল হতো।
0: প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে গতকাল 10 ঘন্টা জেরা করে ইডি। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। গতকাল সকালে কোন রকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। দীর্ঘ জেরা পর 10 ঘন্টা পর রাতে তিনি বেরিয়ে আসেন। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গতকাল 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। ব্যাংশাল আদালতে গতকাল সকালে তাকে পেশ করা হয়। 28 মে ফের তাকে আদালতে পেশ করা হবে। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রথীন্দ্র বসু গতকাল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন, ওইদিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি অধিবেশনে তার বক্তব্য রাখবেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থবছরে বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে। এদিকে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে গতকাল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এলএআইআর নিউজ কলকাতাতে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথম জেলা সফর করবেন। তিনি সড়ক পথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাবেন। সেখানে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। এদিকে ফলতায় ভোটগ্রহণকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। ওই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্ণীকে সমর্থনের কথা ঘোষণা করেছে সিপিআইএম লিবারেশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলাশাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সে কারণেই রিভেরিফিকেশনের এই সিদ্ধান্ত। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি মিলিয়ে প্রায় 1,69,00,000 জাতি শংসাপত্র ইস্যু করা হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়ে সংশয় রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হাসপাতালে অব্যবহৃত খালি শয্যা বা বেড এবার থেকে প্রয়োজনে রাজ্য সরকারি হাসপাতালগুলি ব্যবহার করবে। বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে গতকাল এসএসকেএমে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দেন। বিভিন্ন সরকারি হাসপাতালে বেড না থাকায় মুমূর্ষু রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। এই সমস্যা মেটাতে কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন হাসপাতালে ফাঁকা পড়ে থাকা বেড যাতে রাজ্য সরকারের হাসপাতালগুলি ব্যবহার করতে পারে এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সারাইয়ের কারণে আগামীকাল বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে জানানো হলেও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গতরাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এ ব্যাপারে নতুন বিজ্ঞপ্তি জারি করে। এর ফলে আগামীকাল গোটাধিনী কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু যান চলাচলের জন্য খোলা থাকছে। সেতু সারাইয়ের কাজ স্থগিত হওয়ায় সিদ্ধান্ত বদল বলে জানা গেছে। পূর্ব রেলের সমুদ্রগড় ও নবদ্বীপ ধাম স্টেশনের মধ্যে 92 নম্বর ব্রিজের রক্ষণাবেক্ষণ ও জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়ে কাজের জন্য আজ সকাল 8:20 থেকে বিকেল 4:10 পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আজ হাওড়া কাটোয়ার মধ্যে 4 জোড়া, ব্যান্ডেল কাটোয়ার মধ্যে 3 জোড়া, শিয়ালদা কাটোয়ার মধ্যে 1 জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তবে তাপমাত্রার কোনো তারতম্য হবে না বলে আকাশবাণীকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। এদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্লে অফে যাওয়ার কোন রকম সম্ভাবনা জিইয়ে রাখতে হলে কেকেআর কে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম গানটি শুনুন চামেলি মেম সাহেব ছায়াছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে শতরূপা ছায়াছবির গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: সবাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও সবাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখনকার শেষ গানটি শুনুন অরিজিৎ সিং এবং মোনালি ঠাকুরের কণ্ঠে। ছবির নাম বস।

0: বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন সময় শুভ সকালের। আপনারা জানেন যে আজকের শুভ সকালের বিষয়টা কি? শান্তিতে একসাথে বসবাসের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজকের বিষয় এসো সবে একসাথে বাস করি। হ্যাঁ, আমাদের এই সমাজে আমরা দেখেছি ইতিহাস, অর্থাৎ মানুষ যখন সভ্যতার আলো দেখেনি বা সবে সভ্য হচ্ছে, মানে আমি বলতে চাইছি মানুষ যখন জঙ্গলের জীবনে ছিল, যখন মানুষ একা একা থাকত, সেই সময় মানুষ এই একা একা থাকতে গিয়ে উপলব্ধি করেছিল যে একা থাকার ক্ষেত্রে অনেক অসুবিধে আছে, আর একসঙ্গে থাকার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা এবং লাভ আছে। তাই মানুষ আস্তে আস্তে একতাবদ্ধ হতে শুরু করল। সেই যে মানুষ একসাথে থাকার কাজটা শুরু করেছিল, কবে কোথায় কখন সেটা সঠিকভাবে বলা যায় না, তবে ইতিহাস বলছে বা ঐতিহাসিকদের মতে এটা জঙ্গলের জীবনেই শুরু হয়েছিল। তা আমাদের এই সমাজে কিছু পতঙ্গ আছে যারা একসাথে, অর্থাৎ সামাজিক জীব। তার মধ্যে কিছু পতঙ্গ যেমন আছে, তেমনি মানুষও সেই সামাজিক জীব। পতঙ্গ যেমন পিঁপড়ে, মৌমাছি, বোলতা, এগুলো দেখবেন আপনারা একসঙ্গে বাস করে, একত্রিত হয়ে বাস করে। আমাদের সমাজেও আমরা একত্রিত হয়ে বাস করি, তবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। তাই আজকের দিনটিতে শান্তিতে একসাথে বসবাসের আন্তর্জাতিক দিবস হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদ 72-130 প্রস্তাবে 16 মে তারিখটিকে শান্তিতে একসাথে বসবাসের আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করে আসছে। এই দিনটির লক্ষ্য হল ভিন্নতা ও বৈচিত্র্যের মাঝেও ঐক্যবদ্ধ থেকে শান্তি, সংহতি ও সম্প্রীতির এক টেকসই বিশ্ব গড়ার আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা। এই দিনটি ভিন্নতাকে মেনে নেওয়া এবং অন্যদের কথা শোনা, তাদের স্বীকৃতি দেওয়া, সম্মান করা ও তাদের কদর করার বিষয়ে চিন্তা করার একটি সুযোগ করে দেয়। জাতিসংঘের সাধারণ পরিষদ, ওই যে বললাম 72-130 নম্বর প্রস্তাবের মাধ্যমে 16 মেকে শান্তিতে সহাবস্থানের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল শান্তি, সহনশীলতা, অন্তর্ভুক্তিকরণ, বোঝাপড়া এবং সংহতি প্রসারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে নিয়মিতভাবে একত্রিত করা। আমরা ভারতবর্ষের মানুষ জানি আমরা বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরা মানুষ একসঙ্গে ভারতবর্ষে বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান সত্ত্বেও ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মাঝেও এখানে এক আত্মিক মিলন বিদ্যমান, যা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা হিসাবে পরিচিত। এই ভারতের সংহতি ও সৌভ্রাতৃত্বের প্রতীক এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষ একটি বিশাল দেশ, এখানে বহু জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করে। এই বৈচিত্র্যের মধ্যেই ভারতবর্ষের সৌন্দর্য লুকিয়ে আছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনও মহান। এক অদৃশ্য ঐক্যের সুতোয় সবাইকে বেঁধে রেখেছে আমাদের এই ভারতবর্ষে। তা আমরা যখন বাস করি যে সমাজে, তখন আমাদের নানা রকম সুবিধা অসুবিধা আমাদের সম্মুখীন হতে হয়। সেই সুবিধা অসুবিধার সম্মুখীন হতে গিয়ে আমরা তখন পাশের বাড়ি, প্রতিবেশী, আত্মীয় স্বজন ইত্যাদির সহযোগিতা বা সাহায্য নিয়ে থাকি। তাই তখন আমরা উপলব্ধি করি যে একসাথে বসবাস করার উপকারটা কী। একসাথে বসবাস করার জন্য আমরা জীবনে কতটা এগিয়ে যেতে পারি। তাই আজকের বিষয় এসো সবে একসাথে বাস করি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আশিস ভৌমিক। দেখি আমার টেলিফোন লাইনে কোন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন মোবাইলে। দেখি, নমস্কার, শুভ সকাল। শুভ সকাল।
1: শুভ সকাল, শান্তির সকাল, বেঁচে থাকার সকাল, ভালো লাগার সকাল, ভালোবাসার সকাল।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছে দাদা? হিজল, হিজল নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইফান সাহেব বলছি।
0: হ্যাঁ বলুন।
1: তো বলছি দাদা, ভালো থাকতে গেলে সর্বক্ষণ সর্বক্ষণ যেটা চিন্তা, সেটা হচ্ছে সুন্দর মন। সুন্দর মনের, সুন্দর মনের বিকাশ একটু। তাহলে
0: না, ভালো থাকতে গেলে, আমাদের বিষয় হচ্ছে ভালো থাকতে গেলে সুন্দর মন তো দরকার, কিন্তু সুন্দর মনের সাথে সাথে একসাথে বসবাস করার পাশাপাশি একসঙ্গে একাত্ম বোধ হয়ে বসবাস করার উপযোগিতাটা আছে।
1: এটার উদাহরণস্বরূপ বলছি, বলছে হোক না সেই ভিন্ন জাতি, তাতে কোনো ক্ষতি নাই, ভালোবেসে আপন করে পরকে আপন করা যায়। লোকশিল্পী সাইফান শেখের কথা ধরো, মিলেমিশে কর্ম করো, যে দেশের শত্রু দমন করো, করো না কারো ক্ষতি। হ্যাঁ, যারা দাঙ্গা করে মানুষ মারে, ভাবে না রে পাশের ক্ষতি, সে কখনো চিন্তা করে এটা তাদের দেশের ক্ষতি। তো আমার কথা হলো, আমি কিছু একটা করবো সেটা যেন অন্যের মনে কষ্ট না দেয়, আমি এমন কিছু করবো যা অন্যের মনে শান্তি দেয়। আর আমরা এক কথাই, জীব জগতের শ্রেষ্ঠ জীব হচ্ছে শত জন্মের শত সাধনায় পেয়েছি এই মানব জন্ম। জীব জগতের শ্রেষ্ঠ জীব, আমাদেরকে একাত্মবোধ হতে হবে, আর আমরা বুঝতে চেষ্টা করতে হবে যে সকল জীবের সমান সমান অধিকার। জীবে প্রেম করে যেজন সেবি সে ঈশ্বর। তো তাই সেই পাককালে যদি আমরা সহানুভূতি থাকতে হবে এবং সুন্দর মনের বিকাশ ঘটাতে হবে, আমার মনে হয় হ্যাঁ,
0: এইগুলো থাকলেই আমরা একসাথে বসবাস করতে পারবো,
1: একসাথে বসবাস করতে পারবো। আর আমরা ওরা এজাত ওজাত আজাদ কুজাত এইরকম মনোবৃত্তি যদি থাকে, তো সুজনে সুজনে নয় কুজন, সে নয় বিছানায় নয় জন, আর কুজনে কুজনে সুজন, এক বিছানায় নয় জন। এটা আমার মনে হয় ফার্স্ট এবং শেষ সব থেকে মুদ্রা কথা। ভালো থাকতে গেলে সুন্দর মনের বিকাশ ঘটাতে হবে।
0: হ্যাঁ,
1: এইটাই বললাম, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
0: দেখি এবার ল্যান্ড লাইনে কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল দাদা ভাই, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: আমি তিওয়ানি থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: হ্যাঁ,
2: এসো সবে একসাথে বাস করি। হ্যাঁ দাদা, আমরা একসাথে বাস করতে পারলে এর থেকে আনন্দ আর কিছু নেই। বাড়ির পাশে লোক থাকবে যারা বাস করেন, বা আমি বাস করি পাশাপাশি, তার অধীনে আমি থাকবো, আমার অধীনে সে থাকবে, তবেই তো আমাদের মনোমিলটা হবে। এটা তো ঠিক।
0: হ্যাঁ, মানে আমি যেমন আমার নিজেকে যেমন গুরুত্ব দেব, আমার আমার পাশে যিনি আছেন বা আমার সঙ্গে যিনি থাকার চেষ্টা করছেন, তার মনোভাবকে, তাকেও তার সম্মানকে সমমর্যাদা দিতে হবে, তবেই তো আমরা পাশাপাশি একসাথে বাস করতে পারবো।
2: এখানে কিন্তু দেখুন, আমি এখানে একটি কথা বলবো, এখানে কোনো জাতি ভেদ নেই, আমরা মানুষ। আমি মনে জানি যে এটা আমার মানুষ। আমরা হিন্দু হোক মুসলিম হোক পাশাপাশি দাদা ভাই মামা সকলকে নিয়ে আমরা বাস করতে চাই এবং এইভাবেই চললে আমাদের সমাজটা আরো সুন্দর গড়ে উঠবে। আমার মন আমাদের মনের ক্লানি মুছে ফেলে সুন্দর মনকে তৈরি করে মানুষকে ভালোবাসতে হবে। একটাই ধর্ম আমাদের মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবেসে চলতে হবে, তা না হলে আমাদের হবে না। এর জন্য বলবো আমরা সকলকে ভালোবেসে চলবো এবং এই আমার শুভ সকাল আমার দাদা ভাইদের দিদি ভাইদের সাথে আমরা যে সম্পর্ক গড়ে তুলেছি আমাদের এটাও আমাদের ভালোবাসা, এটাই বলে আপনাকে রাখলাম। নমস্কার,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি কে আছেন। নমস্কার, শুভ সকাল।
3: তপন দা সোরাহাট থেকে দাদা ভাই।
0: হ্যাঁ বলুন
3: দাদা ভাই। সত্যি যে একা সেই ক্ষুদ্র, যাহার ঐক্য নয় সেই তুচ্ছ। দাদা ভাই একসঙ্গে বসবাস করে অনেক সুযোগ সুবিধা। আমার একবার স্ত্রীর অসুখ হলো, হ্যাঁ তো আমি লালবাগে ভর্তি করলাম, ডাক্তারবাবু বলছে রক্ত লাগবে, তো বলছে কি আমাদের রক্ত নয় আপনি ডোনার কার্ড দেখেন তাহলে পাবেন। আমি বাড়ি এসে বাইরে বসে কান্নাকাটি করছি, তো আমার বাড়ির পাশে আমার পাঞ্জাব ভাই বলছে তখন কি হলো, হ্যাঁ তো বলছে দাদা এইরকম ব্যাপার রক্ত ভাড়া দিচ্ছি না। তখন সে দাদা ভাই তিনখানা ডোনার কার্ড এনে দিল আমাকে, বলছে এটা দেখাও গা সঙ্গে সঙ্গে রক্ত দেবে, যেমন কথা তেমন কাজ। হ্যাঁ সঙ্গে সঙ্গে রক্ত পেলাম, আমার স্ত্রী বেঁচে থাকলো। তাহলে বলুন দাদা ভাই, হ্যাঁ
0: তাহলে সেই ব্যক্তিও তো আপনার বিপদে মুখ ঘুরিয়ে নেবে, তাহলে একসাথে থাকার।
3: আমাদের সবার সাথে ভালো ব্যবহার করো,
0: একদম
3: আমাদের পড়ছি।
0: হ্যাঁ আমি যেমন নিজেকে ভালোবাসবো তেমনি তো অন্যকেও ভালোবাসতে হবে,
3: ভালো সম্পর্ক রাখতে হবে, কেন সুখে দুঃখে তারাই এগিয়ে আসে, তাই তো না।
0: হুম হুম ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
3: ছোট করে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ধন্যবাদ।
0: নমস্কার, শুভ সকাল।
4: নমস্কার, শুভ সকাল।
0: বলুন।
4: আমি জয়নাল আবেদি বুধাইপাড়া গোয়াল জ্ঞান থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
4: আজকের বিষয় হচ্ছে যে এসে সবাই একসাথে বাস করি।
0: একদম,
4: আমরা মানুষ মানুষ একেবারে প্রথমে কোন পৃথিবীতে জীবের সৃষ্টি হলো আর কি, প্রথম মানুষ সেই মানুষ বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো, বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ানোর সঙ্গে একা একা একা একাকি নানান রকমের উপদ্রব নানান রকমের
0: অত্যাচার। সেই সময় মানুষ দেখলো যে হিংস্র জন্তুরা আক্রমণ করছে,
4: আক্রমণ করতো, তাই তখন তারা একত্রিত হতে শিখলো,
0: শিকার করার ক্ষেত্রে একত্রিত হয়ে শিকার করলো,
4: বনে জঙ্গলে ঘুরেও একত্রিত হয়ে শিকার করলো এবং সেইভাবে জীবন যাপন করছিল। ক্রমান্বয়ে সভ্যতার বিকাশ হওয়ার পরে মানুষ একত্রিত ভাবে এসে চাষবাস শিখলো, চাষবাস করে তারা পাড়া গ্রাম এইভাবে ঘুরে তুলে তাদের জীবিকা নির্বাহ করতে লাগলো, সমাজ গড়ে উঠলো, দেশ গড়ে উঠলো, তার মধ্য দিয়ে মনুষ্য সমাজ আজকে এই স্তরে এসে পৌঁছেছে। তাই বলছি গোটা পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীর মানুষ যদি আমরা সবাই মিলে একত্রে বসবাস করি, একত্রে থাকি,
0: আমরা গোটা পৃথিবীর মানুষ যদি পৃথিবীটাকে একটা পরিবার ভাবি তাহলেই কিন্তু শান্তিতে বসবাস। যেমন চারিদিকে যেমন দেখা যাচ্ছে আজকে যে এই যে যুদ্ধের দামামা বেজে গেছে বা যুদ্ধের দামামা বাজছে, যুদ্ধ করছে একটা দেশের সঙ্গে আর একটা দেশের, আমরা এর আগেও বলেছি যে যুদ্ধ কখনো কোনো দেশের কোনো মানুষের ক্ষেত্রে শান্তি এনে দিতে পারে না,
4: করতে পারে না, শান্তি আনতে পারে না, মানুষের শান্তি আসতে পারে না, এই যে সাধারণ মানুষের সাধারণ মানুষের প্রাণ চলে যায় কিন্তু দেশ ধ্বংস হয়, তাই আমরা যুদ্ধ বর্জন করে শান্তিতে বসবাস করে সবাই মিলে একসাথে শান্তিপূর্ণ অবস্থায়, সৌহার্দ্যপূর্ণ অবস্থায়, আদর্শ পরায়ণ অবস্থায় আমরা যদি থাকতে পারি, গোটা পৃথিবীকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে পরে আমরা মানুষ হিসাবে আমরা বিবেকবান, আমরা মানবিক বোধ সম্পন্ন মানুষ আমরা পৃথিবীকে জয় করতে পারবো। এইটুকু বলে আপনাকে
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
4: নমস্কার।
0: একটা মেসেজ পড়ে নিই। আব্দুল হাদি, বেলাই পাড়া, খৈরাটি, মুর্শিদাবাদ থেকে। আজকের বিষয়, এসো সবে একসাথে বাস করি, অতি মাধুর্যপূর্ণ উপদেশমূলক বিষয়ে, বর্তমানে খুব গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। একতাই বল, এই স্লোগান হোক আমাদের জীবনের প্রেক্ষাপট এবং পাথেও। সমস্ত দলাদলি ভুলে মানবিক বন্ধন অটুট রাখতে আসুন আমরা একসাথে চলি। আব্দুল হাদি, বেলাই পাড়া, খৈরাটি, মুর্শিদাবাদ থেকে। এবারে লিখেছেন নূর জামাল মণ্ডল, তালপুকুর, হাড়ি ভাঙা, মুর্শিদাবাদ থেকে। আজকের বিষয়, এসো সবাই একসাথে বাস করি। মানুষ সমাজবদ্ধ জীব, একাকী মানুষ বাস করতে পারে না। পরস্পর একসঙ্গে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করার আনন্দ অনেকটাই বেশি। মানুষের সুখ দুঃখে পরস্পর পরস্পরের পাশে থাকাই শ্রেয়। আর প্রত্যেক মানুষের উচিত ভেদাভেদ ভুলে একত্রে বাস করা। নূর জামাল মণ্ডল, তালপুকুর, হাড়ি ভাঙা, মুর্শিদাবাদ থেকে। রেখা মুখার্জি, সাটুই, মুর্শিদাবাদ থেকে। একসঙ্গে বাস করা

ফিরে আসছি আবার বিষয়ে। হ্যাঁ, বৈচিত্র্যময় ভারতে ঐক্য, ধর্মীয় সহনশীলতা, বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে পাশাপাশি বাস করে আমাদের এই ভারতবর্ষে। ভিন্ন ভিন্ন ভাষাভাষী হওয়া সত্ত্বেও জাতীয় সংহতির ক্ষেত্রে সবাই ভারতীয় হিসাবে ঐক্যবদ্ধ। এক অঞ্চলের সংস্কৃতি সহজেই অন্য অঞ্চলে সমাদৃত হয়, অর্থাৎ বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটি কেবল একটি পঙ্ক্তি নয়, এটি ভারতের আত্মার বাণী। এই ঐক্যের ধারা অব্যাহত থাকলে ভারতবর্ষের মহাজাতির উত্থান অব্যর্থ এবং সমগ্র বিশ্ব এই সম্প্রীতি দেখে বিস্ময় প্রকাশ করবে।

0: আবার ফিরে যাই শ্রোতা বন্ধুর কাছে, দেখি মোবাইলে কি অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল,
0: বলুন।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: হ্যাঁ,
1: এসে সবাই একসাথে বাস করি, কথাটি খুবই সুন্দর। সমাজবদ্ধ জীব, সমাজে বাস করি, কিন্তু বড়লোক দরিদ্রদের বৈষম্য রয়েছে। এখানে চিৎকারি, গালাগালি, সবল দুর্বল, উচ্চনীচ ভেদ ইত্যাদি নেতিবাচক দিকগুলোর প্রকাশ বড়ই কষ্ট দেয়। শ্রদ্ধা, সম্মান, প্রীতি, স্নেহ প্রভৃতি হারিয়ে যাচ্ছে, কিন্তু প্রণাম, শ্রদ্ধা, স্নেহ, নমস্কার এগুলো অদৃশ্য হওয়ার কোনো কারণ নেই, সেগুলো ফিরে আসা আবশ্যক। গাড়ি, বাড়ি, টিভি, ফ্রিজ, ব্যাংক ব্যালেন্স, মিক্সি, এয়ার কন্ডিশন এগুলো সুখের সামগ্রী, কিন্তু শান্তি অমূল্য,
0: একদম তাই,
1: কেনা যায় না, তা অর্জন করতে হয়, প্রয়োজনটাই বড়, বিলাসিতা নয়। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সুখটা আমরা অনেক সময় মানে অর্জন করে নিতে পারি, কিন্তু শান্তিটা থাক বিরাজ করে মনের মধ্যে। তাই সুখ বা শান্তি পেতে গেলে আমাদের মনের ভেতর থেকে ভালো হতে হবে। নিজেকে যেমন মর্যাদা দেব, অন্যকেও মর্যাদা দিতে হবে। দেখি ল্যান্ডলাইনে কি অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
2: আমাদের তো বিষয় দিয়েছে সত্যি সুন্দর বিষয়। আমরা যখন স্কুলে পড়তাম ছোট ছিলাম তখন মাস্টার
0: একটু টেলিফোনের কাছে এসে কথা বলুন, কথাটা খুব আস্তে শোনাচ্ছে।
2: আমরা তখন ছোট ছিলাম, তখন মাস্টার মশাই আমাদেরকে বললো একটা ভালো দিকে ছড়ি পেকে আনিয়ে আয়, এক এক করতে করতে এক দুটো দুটো আনতে পারতো। একটা ছেলেকে বললো একটা ছড়ি ভাঙতো, চাপ দিতেই ভেঙে গেল, তারপরে সব ছড়ি গুলো একসাথে করে ভাঙতে বললো, আমরা কিন্তু ভাঙতে কেউই পারলাম না। তাই সেদিন মাস্টার মশাই কিন্তু এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছিল, তাই তোরা ঝামেলা করবি না, একসঙ্গে থাকবি। তোদের
0: এটা আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। একতাই বল।
2: হ্যাঁ, মাস্টার মশাই আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছিল, তাই আমরা একসাথে চলা শিখেছি। আর একটা গল্প, যেমন বর্ষার সময় দেখতে পাই পিপীলিকারা একসঙ্গে দলবদ্ধভাবে বলের মতো বোল হয়ে থাকে, সেই পিপীলিকা গুলা জলে মরে যাব বলে একসঙ্গে থাকে, কেউ কিন্তু জলে ডুবে যায় না বা একসাথে থাকে। আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি, তাই আমরা যদি ভারতবর্ষী একসাথে থাকি, আমরা যদি সমাজবদ্ধভাবে আমরা বসবাস করি, সত্যি আমাদের কোনো দেশ আক্রমণ করতে পারবে না, আমরা সত্যি সুখে থাকবো, আমরা ভালো থাকবো। আমরা এই প্রত্যাশা নিয়ে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার, আমি রায়নগর বাজার থেকে রফিকুল মণ্ডল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার দাদাবাবু,
0: বলুন।
3: আমি মারগ্রাম শিবতলা পাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
3: আমরা বাস করি একসাথে, তো দাদাবাবু আমরা যে এলাকায় আমি বাস করি

0: সেই এলাকার মানুষ একত্রিত, সকলের আপদে বিপদে অপরের ইয়াতে সব মানে একসাথে তার পাশে থাকে। তো আমরা গ্রামবাসী, আমরা জেলাবাসী, আমরা রাজ্যবাসী, আমরা দেশবাসী যদি 140 কোটি মানুষ একত্রিত ভাবে থাকতে পারি,
1: এটা যেমন আমাদের দেশের ক্ষেত্রে আমরা যদি গোটা পৃথিবীর মানুষ একটা পরিবার হয়ে বসবাস করি, তাহলে তো কোনো অশান্তি থাকবে না, যুদ্ধ থাকবে না, মানে হিংসে থাকবে না, মারামারি থাকবে না, কোনো কিছুরই অভাব থাকবে না। যেমন অতীতকালে যখন আমাদের সমাজে বিনিময় প্রথা ছিল, আমার যে জিনিসটা প্রয়োজন আমি অন্যের কাছে নিয়ে আসতাম, অন্যের যে জিনিসটা প্রয়োজন আমার কাছ থেকে সে নিয়ে যেত, তাই না? এইভাবে যদি আমরা ভাবি,
0: আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোর ভাষা কিন্তু আলাদা আলাদা,
1: হ্যাঁ,
0: কিন্তু আমরা সবাই একত্রিত,
1: একদম,
0: এটাই আমাদের সবথেকে বড় পাওনা। এটুকুই বললাম, নমস্কার, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার,
1: বলুন।
2: আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
1: হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন।
2: জীব হিসাবে আমাদের আসলে একসাথে থাকতেই হবে। এখন যা চারিদিকে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেমন দাদা আপনিও বললেন যে যুদ্ধ পরিস্থিতি, আমাদের একটা বন্ধনে না বেঁধে থাকতে হবে। সব ভেদাভেদ ভুলে, জাতি ধর্ম ভুলে আমাদের সব একসাথে থাকতে হবে, আপদে বিপদে সব।
1: একদম একদম।
2: আপনি হয়তো দেখেছেন যে এককালে হয়তো গ্রামে বলুন বা শহর এলাকায় বলুন, একসাথে একসাথে সবাই থাকতো, আপদে বিপদে সবাই দৌড়ে আসতো। এখন ফ্ল্যাট কালচার হয়ে গিয়ে পায়রার খোপের মতন, কি
1: আমাদের ফ্যামিলি গুলো কেমন ভেঙে টুকরো টুকরো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে,
2: নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে আছে, মানে কে কি করছে না করছে কেউ কিছু জানে না। আগে বলতে গেলে দরজাটা খোলাই থাকতো, ঘরে এসে আড্ডা মারুক, সকালবেলা এসে আড্ডা মারছে, দুপুরবেলা এসে খাচ্ছে, কেউ কারো প্রতিবেশীরা না, একজন।
1: বিশেষ করে কলকাতার ক্ষেত্রে কি হয় বলুন তো, পাশের বাড়ির মানুষটা কি করেন, কি নাম, সেটাও অনেক সময় আমরা জানতে পারি না বা জানার চেষ্টাও করি না।
2: এটা একদম ঠিক, আমি নিজে থাকি, আমিও জানি যে পাশের বাড়ির মানুষ যে কি করে না করে বা কবে এসছে, তার ছেলে কি করে, তার মেয়ে কি করে, আমরা কিছুই জানি না। এই জিনিসগুলো ফ্ল্যাট কালচারে হয়ে গিয়ে একটা পায়রার খোপের মধ্যে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স এর মতন একেবারে অ্যাপার্টমেন্ট এর মতন হয়ে গিয়ে হাইফাই ইয়ে কিছু হয়ে,
1: আমরা কোনো বিপদে পড়লে না তখন বুঝতে পারি যে আমার পাশের লোকটা আমার কাছে নেই, তখন পাশের লোকটার অভাব প্রচন্ড পরিমাণে অনুভব করি।
2: সেটাই আমরা তখন না অনুভব করতে থাকি, মানে হাই ফাই করতে থাকি বিপদে পড়লে কাউকে একটা খোঁজ নেওয়ার জন্য, তখন কিন্তু হাঁটতে পারছি না, তখন কাউকে আমরা পাই না।
1: একদম তাই, কারণ আমিও তো যাইনি তার বিপদে, তাই না?
2: হ্যাঁ, সেই জিনিসটা একটা জিনিস আনতে গিয়ে আমাদের সেই আগে যে একটা বিক্ষ পটবিক্ষের মধ্যে যে আমরা যে আন্ডারে
1: যেমন,
2: হ্যাঁ, একসাথে যখন সবাই আমি ছিলাম, এই জিনিসটা আমার মতে বলে আগের মতন আনা উচিত। একজন একজনের সাথে যোগাযোগ রাখা, সকালবেলা দেখালে হলে ভালো আছেন তো, এইটুকু যে খোঁজ নেওয়া। আমরা জানি যে প্যান্ডামিকের সময় যে পরিস্থিতিটা কি হয়েছিল,
1: হ্যাঁ, তখন যদি মানুষ মানুষের পাশে না দাঁড়াতো, হ্যাঁ, তাহলে কি পরিস্থিতি তৈরি হতো,
2: কি পরিস্থিতি হতো আপনি বলুন তো, মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতো, একজন মানুষ একজনের পাশে
1: দাঁড়িয়ে। খারাপ পরিস্থিতি তৈরি হয়নি তা কিন্তু নয়,
2: না,
1: কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, যেমন ওই প্যান্ডেমিক বলে অসুস্থ হয়ে পড়েছেন ওই রোগটায়, তার কাছে আমরা অনেকেই যাইনি, তার শুশ্রূষার প্রয়োজনে আমরা কেউ হাত বাড়িয়ে দিইনি,
2: কিন্তু কিছু কিছু মানুষ একটু পাশে এসে দাঁড়িয়েছে।
1: একদম একদম, না হলে তো একদম ম্যাসাকার হয়ে যেত,
2: হ্যাঁ, নালে বিপদ হতো। আমার তো বলে এইরকমই জিনিস আর কি, আমার তো বলে একজন একজনের মানুষে এসে পাশে দাঁড়ানো দরকার এখন থেকেই। আজকে আমরা যারা এই যে বিষয়ে এসে আলোচনা করছি, আজকে থেকে সব নিয়ে আলোচনা করা উচিত যে হ্যাঁ, একজন মানুষ একজনের পাশে দাঁড়াবো, খোঁজ খবরটা নেব এবং পাশে অনশন তো থাকবো, অন্তত আর্থিক দিক দিয়ে না হোক মানসিক দিক দিয়ে তাকে সাপোর্ট জানাবো।
1: একদম একদম, আমাদের সবসময় তো আর্থিক সচ্ছলতা নাও থাকতে পারে, আমি যেন তার পাশে থেকে মানসিক সাপোর্ট যদি আমি দিতে পারি তাকে, এটাই তো বড়।
2: অবশ্যই দাদা,
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
2: নমস্কার।

0: শ্রোতা বন্ধু, একসাথে সবে মিলে বাস করতে গেলে মানুষের জন্য মানুষকে এগিয়ে আসতেই হবে, তাই মানুষ মানুষের জন্যে। দেখি টেলিফোনে কে অপেক্ষা করছেন, মোবাইলে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: আমি হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ বলছি দাদা ভাই।
0: বলুন।
1: দেখুন, হ্যাঁ আমাদের যে জিনিসটা হয়, মানে আমরা যে মহল্লাটাতে বাস করি, হ্যাঁ সেখানে ধরুন বিভিন্ন বর্গের মানুষ বসবাস করেন, তো এই যে ভীষণ গরমে যে জলস্তর নিচে নেমে যাচ্ছে, অনেক বাড়িতেই কিন্তু জলকষ্ট দেখা দিয়েছে, কিন্তু আমাদের বাড়ির জলের যে লেয়ার, হ্যাঁ সেটা দাদা ভাই খুব ভালো, মানে প্রত্যেকেই আমাদের বাড়িতে এখন এই ইদানিং হ্যাঁ জল নিতে আসছেন, কিন্তু আমরা হ্যাঁ কখনো তাদেরকে এই জল নিতে বারণ করি না। এবং যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে সদ্ভাবটা, আসলে সদ্ভাব জিনিসটা মনের মধ্যে থেকে থাকা যায়, হ্যাঁ সেই মনের মিলটা যখন থাকবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে, তখন তারাও কিন্তু আমাদের বিপদে আপদে গিয়ে আসবে, এবং তখনই হবে আজকের বিষয়ের সার্থকতা। তো এরকম একটা ঘটনার কথা বলি, ধরুন আমি একদিন রাত্রে, মানে এই মেয়ের বিয়ে হলো 23শে বৈশাখ, তার তৎকালে হ্যাঁ ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে হ্যাঁ তো পাড়া প্রতিবেশীরা তখন আমাকে সঙ্গে সঙ্গে ওই ইয়ে করে হসপিটালে নিয়ে গিয়েছিল, এবং সেখানে প্রাথমিক যত্নটুকু করার পর সারা রাত তারা যখন আমার পাশে ছিল, এবং আমাকে সুস্থ করে যখন তার পরের দিনে বাড়ি নিয়ে এলো, এবং আমি ওই অবস্থাতেই যখন কন্যা সম্প্রদায় করলাম, হ্যাঁ তখন দাদা ভাই আমার কৃতজ্ঞতা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা ছিল না, এবং এভাবে আমিও অনেক সময় তাদের বিপদে এগিয়ে এসে তাদেরকে সহযোগিতা করি, যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই, হয়তো আর্থিকভাবে না হলেও।
0: তাই তো আমি একটু আগেই বললাম যে আমাদের আর্থিক

0: সচ্ছলতা সবসময় থাকে না, আমরা মানে শারীরিকভাবে তার পাশে এসে দাঁড়িয়েছি, মানসিকভাবে দাঁড়িয়েছি, এটাই তো বড় জিনিস।
1: বড় জিনিস, হ্যাঁ, এবং ক্যাটাগরি হয় এই জিনিসটা সুধিরও হয়।
0: আমরা যদি মানুষের পাশে গিয়ে না দাঁড়াই তাহলে একসাথে বাস করার মানেটা কি হলো?
1: টাকা পয়সা যেটা আসছে যাচ্ছে সেটা খরচ হচ্ছে, কিন্তু এই যে ব্যবহারটা সেটা তো আর ক্ষয় হচ্ছে না, সেটা তো আর খরচ হচ্ছে না, সেটা কিন্তু জমা রয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের মনের ভেতরে, এবং সেখান থেকে যে আলোটা সঞ্চারিত হচ্ছে সেই আলোর আভায় কিন্তু প্রত্যেকেই আমরা উজ্জ্বল উজ্জ্বল হয়ে উঠছি, এবং সেক্ষেত্রে আমাদের যেটুকু করার আমরা কিন্তু প্রত্যেকেই এভাবে আমরা যদি এগিয়ে আসি তাহলে কিন্তু আপনার যে বিষয় আজকে সেই বিষয়ের উপর সার্থকতা সম্পূর্ণ পরিপূর্ণ লাভ করবে। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ, আমি খায়রুল বাসার কথা বলছি, কুনিয়া প্রভাত থেকে। আজকে যে বিষয় সেই বিষয়টা সারা বিশ্বের কেন একটা পাড়ার সঙ্গেও সামঞ্জস্য। আসল কথা হচ্ছে একটা বাড়ি নিয়ে একটা কয়েকটা গ্রাম নিয়ে একটা কি কি হয় একটা অঞ্চল হয়, অঞ্চল নিয়ে জেলা ব্লক জেলা মহকুমা। আমাদের রামকৃষ্ণ থেকে শুরু করে বিশ্বে যারা বড় বড় তাবর তাবর যারা দেবতা
0: মহাপুরুষ বলা যেতে পারে, হ্যাঁ,
2: তারা যে কথাটা বলেছে কি হয় জানতো? আমি আদেশ দিচ্ছি আমার ছেলেকে, এই তুমি এটা করো না, কিন্তু সেটাই আমি করছি আগে।
0: আমাকে পরিষ্কার হতে হবে, আমাকে ঠিক হতে হবে, তবেই তো আমি অন্যকে ঠিক হতে বলবো।
2: আসল কথা আমি ক্লিন, অল ওয়ার্ল্ড ক্লিন, এটুকুই বললাম, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা মেসেজ পড়ে নি। কান্তনগর বহরমপুর থেকে চন্দ্রনাথ সাহা। এসো সবে একসাথে বাস করি, এই একটি বাক্যেই আছে আরও শক্ত হয়ে সমাজবদ্ধ হওয়ার মূল মন্ত্র, আছে সংহতির প্রচার। এই বাক্যটি আমাদের সহনশীলতা ও পারস্পরিক বন্ধুত্বের কথা শেখায়। সমাজের প্রতিটি অঙ্গের কাঠামো মজবুত হলে প্রাকৃতিকভাবেই এই নিরাপত্তার পাঁচিল তৈরি হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গড়ে ওঠে এক অপূর্ব সংস্কৃতির মেলবন্ধন। দূর হয় বৈষম্য, সংঘাত, বিদ্বেষ, গড়ে ওঠে আত্মবিশ্বাস ও সুচিন্তার ভিত। এই বাক্যটি এক প্রতিবেশীকে চিনতে শেখায়, একে অন্যের জন্য সহানুভূতির কথা বলে, সময়ে অসময়ে প্রসারিত সাহায্যের হাত অনেক সময় প্রতিবেশীর জীবনের ধারা বদলে দিতে পারে। তাই এসো বাঁচি একসাথে, আঁটো সাঁটো প্রতিবেশী হয়ে। কান্তনগর বহরমপুর থেকে চন্দ্রনাথ সাহা। আমার কান্তনগর থেকে আরেকজন লিখেছেন, সুব্রত দত্ত। শান্তিতে একসাথে বসবাসের আন্তর্জাতিক দিবসে সত্যি আজকের পৃথিবী মর্মে মর্মে উপলব্ধি করছে, এসো সবে একসাথে বাস করি কথাটির গুরুত্ব। আমাদের উদার সহনশীল সহানুভূতিশীল মানবিক সংস্কৃতির ধারক বাহক ভারতবর্ষ চিরদিনই গোটা পৃথিবীকে এক পরিবার হিসেবে স্বীকার করে এসেছে। বসুধৈব কুটুম্বকম বাণী প্রচারের মাধ্যমে এখনও আমরা মনে করি অতিথি দেব ভব। তা অতিথি দেশ বিদেশ যেখানকারই হোক না কেন। আবার রবীন্দ্রনাথের কথায়, হেথায় আর্য হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল, এক দেহে হল লীন। সবাইকে আপন করে নিয়ে একসাথে বাস করার এই ভারতীয় সংস্কৃতিতে সবাই কি মনে প্রাণে এক দেহে লীন হয়ে গেছে? অবশ্যই বিতর্ক থাকতে পারে, তবুও কবি শঙ্খঘোষের কথায় আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে রাখ থাকি। এর গুরুত্ব বিশ্বব্যাপী অপরিসীম। নমস্কার, সবাই ভালো থাকবেন। সুব্রত দত্ত, কান্তনগর থেকে। শ্রোতাবন্ধু, একটু আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। আগামীকাল থেকে আগামী 21 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজকে জেলার দু একটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। আগামীকাল থেকে আগামী 21 মে পর্যন্ত তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষী ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে জেলার বেশিরভাগ অঞ্চলে। আগামীকাল থেকে আগামী 19 মে পর্যন্ত হালকা বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলার দু একটি অঞ্চলে। পরবর্তী দুদিনের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এবারে আসি জীবিকার জন্য, মানে কাজের খবর। ভারত সরকারের কয়লা মন্ত্রকের অধীনস্থ কোল ইন্ডিয়া লিমিটেড ই-1 গ্রেড পদে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। শূন্য পদের সংখ্যা, ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে 660টি, সিভিল পদে 178টি, ইলেকট্রিক্যালে 221টি, মেকানিক্যালে 145টি, সিস্টেমে 43টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 38টি, জিওলজিতে 15টি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে 11টি, রাজভাষা হিন্দিতে 5টি এবং কোম্পানি সেক্রেটারি 4টি। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে প্রাসঙ্গিক প্রকৌশল শাখায় কমপক্ষে 60% নম্বর সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে 30-4-2026 অনুযায়ী 30 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। বেতনক্রম 60,000 টাকা থেকে 180,000 টাকা। আবেদনের ফি, সাধারণ ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য 1,180 টাকা, এসসি এসটি পিডব্লিউবিডি এবং কোল ইন্ডিয়া লিমিটেড ও সহযোগী সংস্থাগুলির কর্মচারীদের আবেদন ফি দিতে হবে না। আবেদনের শেষ তারিখ আগামী 11 জুন 2026। বিশদ জানতে লগ অন করুন https://www.coalindia.in এই ওয়েবসাইটে। শুনলেন জীবিকার জন্য। এবারে আবার ফিরে আসি আমাদের শ্রোতা বন্ধুদের কাছে। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, শুভ সকাল।
0: বলুন।
3: আমি বহরমপুর মধুপুর থেকে পলাশ সরকার কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
3: এতক্ষণে শুনলাম অনেক কথাই, স্যার অনেকেই বললেন পক্ষে, আমি একটু বিপক্ষে বলি। তো দাদা ভাই দেখুন, এই যে আমরা প্রতিবেশী একসঙ্গে থাকবো, এটা প্রথম মানে জিনিসটা খুব ভালো, কিন্তু এই যে রাহাজানি হিংসা তো সারা জীবন লেগে আছে। কোন এক টাইমে ছোটবেলায় একটা কৃষক তিনটে ছেলে ছিল, একটু পাটকাঠি দিয়ে তাদেরকে বুঝিয়েছিল। আজ যদি মানুষ সেই জিনিসটা বুঝে আসতো, এই যে ইরান ইসরায়েলের যে এত ক্ষতি হচ্ছে, এত দাঙ্গা হচ্ছে, কেন হচ্ছে বলুন তো?
0: এই আপনি বিপক্ষের কথাটা বলছেন, বিপক্ষের কথাটা বলতে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আপনি পক্ষে বলছেন। কিরকম না, আমাদের ভেতরের মানুষটাকে যদি আমরা ভালো করতে পারি, তাহলেই তো এই যে ইরাক ইরানের যুদ্ধ বা আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ, এই যুদ্ধ বা ধরেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধগুলো কখনোই হবে না। আমরা বারবার বলেছি এবং প্রমাণ পাওয়া গেছে যে যুদ্ধ কখনো মানুষের উপকার করতে পারে না। সে যুদ্ধে যে জয়ী হলেও তার ক্ষতি, যে পরাজিত হয় সে তারও ক্ষতি।
3: কত ক্ষতি হচ্ছে বলতে, আমাদের বহরুম, আমাদের এতে পেট্রোলের ধাক্কা মারছে, পেট্রোলের শোচন মানে পাওয়া যাচ্ছে না।
0: এই এই ভয়াবহ বিপদ থেকেই বাঁচার জন্যই তো বলতে চাইছি এসো সবে একসাথে বাস করি।
3: কিন্তু দাদা ভাই এই তো আপনার এই কথাটার মধ্যে একদম শোনা গেল উৎফুল্লে উঠে, কিন্তু এই জিনিসটা মানুষ কজন মানে? একটা বিল্ডিং এটা অ্যাপার্টমেন্টের মধ্যে আমি আছি, পাশের ব্যক্তি কে আছি, কোথায় বাড়ি কিছু জানা নেই, সেটা ঠিক ঠিকানা রাখে না দাদা ভাই। আমি নিজের চোখে বলছি দাদা, আমি দেখেছি, আমি গিয়েছি ইনার বাড়ি কোথায় জানি না দাদা, ইনার নাম কি জানি না, ফ্ল্যাটে ফ্ল্যাটে দাদা ভাই।
0: এখন এটা তো স্বাভাবিক দাদা ভাই,
3: তাহলে বললে এখন মানুষ নিজের নিজের হবে যে করোনার সময় দেখেছি মানুষ কিভাবে রাস্তায় পড়ে মারা গেছে দাদা ভাই। মানুষ আপনারা জিনিসটা খুব ভালো দিয়েছেন সকালবেলায়, আমি সমর্থন করছি, কিন্তু দাদা ভাই দেখি তো মানুষ কলার চোখা খেয়ে রাস্তায় পড়ে দিচ্ছে, এটা কোন ধরনের নীতি বলুন তো? কলাটা খেয়ে চোখাটা ঠিক দাঁড়িয়ে রাখেন, ওই চোখাটাতে পড়ে একজন মানুষ পা পিছলে পড়ে যেতে পারে।
0: অর্থাৎ আমাদের মানুষের মানবিকতার মানসিকতার পদস্খলন ঘটছে
3: একদম একদম দাদা। এই যে আজ এই কিছুদিনের মধ্যে একটা সম্প্রদায়ের মানুষ একটা সম্প্রদায়ের মানুষের মধ্যে দ্বন্দ্ব রাইট লেগে যাচ্ছে, কেন হবে এগুলো? মানুষ কেন আসছে না নিজের মনে, ওকে মারলে আমার লাগবে, আমার লাগবে, আমার আমাকে মারলে ওকে লাগবে, মানে কি বলবো দাদা ভাই, জিনিসটা
0: এটাই তো মানুষের, বললাম তো মানুষের পদস্খলন ঘটছে মানবিকতার মানসিকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
3: হ্যাঁ আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা ভাই।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: সত্যি তো গঙ্গা সিন্ধু নর্মদা বহিয়া চলেছে আগের মতোই, কই গো আগের মানুষ কই। হ্যাঁ, আমরা যদি সেই একতাবদ্ধতার মানসিকতা হারিয়ে ফেলি, তাহলে আমরা এখনো যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাদের বিচ্যুতি ঘটবেই। দেখা যাক কে টেলিফোনে কে অপেক্ষা করছে। নমস্কার, শুভ সকাল। নমস্কার, শুভ সকাল। না, উনি টেলিফোনে যোগাযোগ করে টেলিফোনের কাছ থেকে দূরে সরে গেছেন সম্ভবত। দেখি ল্যান্ডলাইনে কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।
3: মানুষ বনে বাস করত, তখন কিন্তু তারা সংঘবদ্ধ ভাবে বাস করত, এবং আস্তে আস্তে তারা যখন উন্নত হলো, মানুষ যখন বুঝতে শিখলো যে আমাদের কি কি প্রয়োজন, এবং এইগুলো যখন জানতে পারলো মানুষ, তখন কিন্তু সংঘবদ্ধভাবে বসবাস করতে লাগলো। এবং আমরা আজ একবদ্ধভাবে যে বাস করছি তার কিন্তু অনেক সুবিধা আছে। দেখুন, আমি হয়তো কোনো অসুস্থতা হয়ে পড়লাম, তখন কিন্তু পাশের যে বসবাস করছে তিনি কিন্তু একটু খবর দিলে পরেই তিনি কিন্তু তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে।
2: খবর দেওয়ার প্রয়োজন হবে কেন যদি আমরা পাশাপাশি বাস করি? আপনার দুঃখ সুখ দুঃখে যদি আমি যাই, আপনিও তো আমার সুখ দুঃখে আগে থেকে খবর নেবেন।
3: সে তো একশোবারই, কিন্তু পাশে যখনই জানতে পারবে সে কিন্তু এগিয়ে আসবে, এবং এটা আমাদের একটা কর্তব্য বা দায়িত্বের মধ্যেও পড়ে।
2: মানে এখনো কিন্তু এই গ্রামের দিকে এই বিষয়টা দেখা যায়, একজন মানুষের বিপদে গোটা পাড়ার মানুষ এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু শহরের ক্ষেত্রে এটা খুব ব্যতিক্রমী।
3: আমার একটা ঘটনা বলি, আমারই পাশের বাড়িতে মোটামুটি রাত 12টার দিকে একটা বাড়িতে আগুন লেগে গিয়েছিল, তখন খড়ের চাল ছিল। তখন যে রাত 12টা আগুনটা লেগেছিল, তা গোটা গ্রামের মানুষ একসঙ্গে এসে সেই পুকুর থেকে একে একে জল দিয়ে যেভাবে ওই বাড়িটাকে আগুন থেকে বাঁচিয়েছিল, তাতে সেই দিনগুলো খুব মনে পড়ে। কারণ সংঘবদ্ধভাবে মানুষ থাকলে পরে যে এই যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছিল। অনেক মানুষের হয়তো ক্ষতি হতে পারত, তাতে এই জিনিসটা সংঘবদ্ধভাবে থাকলে পরে এগুলো কিন্তু অনেকভাবেই এড়ানো যায়। তাই মানুষকে সংঘবদ্ধভাবে বাস করা একান্ত প্রয়োজন, এবং তার দায়িত্ব এবং কর্তব্যটুকু সচেতনভাবে পালন করা অবশ্যই প্রয়োজন।
2: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা মেসেজ পড়ে নি। আধার মানিক থেকে দেবদা মহাদেব, পৃথিবীটা একটাই আকাশের নিচে, আমাদের ধর্ম আলাদা, ভাষা আলাদা, মত আলাদা হতে পারে, কিন্তু হাসি কান্না আর স্বপ্নগুলো একই। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, একসাথে বাস করা মানে শুধু পাশাপাশি থাকা নয়, মানে হলো একে অপরের সুখে হাসা, দুঃখে পাশে দাঁড়ানো, আর ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা। একটা হাত বাড়ালে আর একটা হাত আসবেই, একটা ঘর ভাঙলে সবারই লাগে, আর একটা ঘর গড়লে সবাই নিরাপদ থাকে। তাই হিংসা নয়, ভালোবাসা ছড়াও। বিভেদ নয় বন্ধন গড়ি। এসো আমরা সবাই একসাথে বাস করি শান্তিতে সম্মানে আর ভালোবাসায়।

0: এবারে পাঠিয়েছেন দাদা ভাই, একসাথে থাকার আনন্দটাই আলাদা, একে অপরের পরিপূরক। এই ভারতবর্ষে নানা জাতির মানুষ আমরা একসাথে বসবাস করি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতবর্ষের সকলের জাতি ধর্মের ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে সুন্দর বসতি স্থাপন করে থাকব। রীনা দাস উকিলপাড়া থেকে বলছি। শ্রোতবন্ধু, হাতে সময় নেই, একটু কথা বলে নি। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: সোনামুখী বাঁকুড়া সংলাপ, সোনামুখী বাঁকুড়া সংবাদ দাস বলছি।
0: হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন।
1: হ্যাঁ, একসাথে বাস করি আর কি, আন্তর্জাতিক দিবসের উপলক্ষে খুব ভালো হয়েছে। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, মিলেমিশি করি কাজ, হারি গীতি নাই লাজ। মানুষ সমাজবদ্ধ জীব, তাহলে মানুষ মানুষের সহযোগিতা ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারে না।
0: একদম তাই,
1: এটাই মানব মানব ধর্ম। সকলের সাথে একসাথে মিলেমিশে থাকা, সকলের সুখ দুঃখ আনন্দ
0: সবটা ভাগ করে নেওয়া,
1: করে নেওয়া।
0: হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: ভালো থাকুন। নমস্কার।
0: শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আশিস ভৌমিক, এবং কারিগরি সহায়তায় ছিলেন মন্দার গোস্বামী। আমরা এই গানটি শুনতে শুনতে শুভ সকালের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

শুভ সকালের অনুষ্ঠান এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং ঠিক তারপর পরই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

বৈষ্ণবপদগুলির সঙ্গে কবির নিবিড় যোগ ছিল। তিনি একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করতেন এই বৈষ্ণব পদাবলীর সঙ্গে। একদিন বিকেলবেলা চন্দননগরে যখন আকাশ অন্ধকার করে এসেছে, কালো মেঘে ছেয়ে গেছে, সেই সময় চন্দননগরে গঙ্গার তীরে মুরান সাহেবের বাড়িতে জ্যোতিরীন্দ্রনাথের সঙ্গে থাকতেন রবীন্দ্রনাথ। সেদিনই ওই ঘন কালো করে আসা মেঘ এমন দিনে বিদ্যাপতির পদাবলীর একটি গানে সুর দিয়ে বৌঠাকুরানীকে শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ, এভরা বাদর মা হো বাদর ঘণ্টি। এই গান আমরা শুনেছি। দোসরা মে যে পর্বটি ছিল সেই পর্বে আমরা এ গান শুনেছি। সেই সময়টায় যেই সময় কবি এই গানে সুর করছেন, সেই সময় পদাবলী গান কলকাতার শিক্ষিত সমাজে কিছুটা অপাঙ্কতেও ছিল। তখনকার যে ইঙ্গবঙ্গ সমাজ, তাদের দৃষ্টি কিছুটা পাশ্চাত্যের দিকে ছিল। বিদেশি সঙ্গীতের যে রস, তাকে গ্রহণ করার মতন শিক্ষা বা সংস্কৃতি সমাজে সেই সময় মানুষের মধ্যে কিন্তু ছিল না। কিন্তু যে দেশের নিজস্ব গান, তার সাহিত্য, তাদের সম্পর্কেও, সেসব সম্পর্কেও একটা অজ্ঞতা ছিল সেই রকম। অথচ সেই সবকে অবহেলা করে দেশীয় সংস্কৃতিকেও ভালো করে জানবার আগ্রহ ছিল না, আবার বিদেশি সংস্কৃতিকে না জেনে তাকে একটা গ্রহণ করার একটা হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সেই সময়টায়। এই সব কিছু দিয়ে, এই সব কিছুর মধ্যে দিয়ে সেই সময় প্রমাণ করতে যাওয়ার একটা চেষ্টা খুব ছিল যে আমরা শিক্ষিত। সেই রকমই একটা সময় রবীন্দ্রনাথ মোজাবর্জিত পায়ে ড্রয়িং রুমে ঢুকে সেই সমাজকে একেবারে চমকে দিয়েছিলেন। আবার পাশাপাশি তাদের সামনে তিনি তুলে ধরছিলেন দেশীয় সঙ্গীতকে। এই যে পদাবলী সঙ্গীত, তাকে তিনি একটা অন্য মাত্রা দিতে চেষ্টা করলেন, বা বলা ভালো, আমরা আজ এই সময় বলতেই পারি যে তাকে তিনি সার্থক করে তুলেছিলেন তার নিজস্ব রং চড়িয়ে, রং মাখিয়ে। মধ্যযুগের যে বৈষ্ণব পদাবলীর লালিত্য, তাকে রক্ষা করে একেবারে তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে তার অনুকরণ করা একেবারে অসম্ভব বলে ধারণা করেছিলেন সেই সময় কিছু মানুষ, সেই সব বিজ্ঞজনদের একেবারে দম্ভ দূর করবার জন্যই যেন কৈশোর যৌবনের সন্ধিক্ষণে রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করলেন। পরীক্ষার দিক থেকে তা সার্থক হয়েছিল, এ কথা ঠিকই, কিন্তু কবি নিজেই যেন কখন একটা অনুভব করলেন যে পরীক্ষার দিক থেকে সার্থক হলেও রসোত্তীর্ণ হওয়ার জন্য যে গভীর রসবোধের প্রয়োজন হয়, তা যেন ঠিক ততটা হয়নি। কবি এক জায়গায় বলেছেন, শুধু নকল নবিশই রয়ে গেলুম আমি। রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন যে এই নকল নবিশ তিনি হয়েছিলেন, এটা ঠিকই, কিন্তু ইচ্ছে করেই হয়েছিলেন। শুধুমাত্র পদাবলীর যে সম্ভাবনা, তাকে বুঝে নিতে চাইলেন তিনি। এবং এই সময় তিনি যে গানগুলি রচনা করলেন, তারই দুটি গান আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনলাম। সাঙ্গনে গগনে ঘোর ঘনঘাটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আর তার ঠিক পরেই শুনেছি বাজাও রে মোহনবাসী রাজশ্রী ভট্টাচার্যর কণ্ঠে। শুনব এই পর্বের আরও দুটি একটি গান, তার মধ্যে এবারে যে গানটি আপনাদের জন্য রেখেছি এটিও ওই পদাবলী সঙ্গীত, অশোকতরু বন্দ্যোপাধ্যায়।

খুব ছোটবেলা থেকেই বাবার কাছে রবীন্দ্রনাথ উপনিষদের মন্ত্র শুনতেন, নিজেও পড়তেন ওইসব মন্ত্র। খুব অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের জীবন বাধা হয়ে গিয়েছিল উপনিষদের সুরে, তাই পরবর্তীকালে যখন তিনি সঙ্গীত রচনা করছেন এই বেদ গানকেও তিনি বাদ দেননি। খুব অল্প বয়সেই বাবার উপাসনার মন্ত্রে তিনি সুর দিয়েছেন। এই সেই সমস্ত স্তোত্রগুলো এখনও কিন্তু সেই সুরে গাওয়া হয়। পরবর্তীকালে পালি স্তোত্র, তাতেও সুর দিয়েছেন রবীন্দ্রনাথ। আমরা যদি চণ্ডালিকা বা নটির পূজার কথা একটু মনে করি, সেখানেও আমরা দেখব বেশ কিছু স্তোত্র এই উদাহরণ বহন করে, যেখানে কবি স্তোত্র গানেও সুর করছেন। কিন্তু সেই স্তোত্রগান শোনার আজ অবকাশ নেই, আজ বরং আমরা আবারও ফিরে যাই পদাবলী গানে। আরও দুটি পদাবলী গান, প্রথম গানের শিল্পী প্রমিতা মল্লিক, পরের গানের শিল্পী মনোজ মুরলী নায়ার।

2213142 খোলা আছে আপনাদের জন্য, 2213 1342। ঠিক সামান্য কয়েকটি মুহূর্ত আগেও একজন বন্ধু আমাদের সঙ্গে ছিলেন, এখন আর তিনি নেই, কিন্তু অন্য কোনো বন্ধু সম্ভবত এসছেন, কথা বলে নিতে চেষ্টা করি তারপর পরের গানে। নমস্কার, সুপ্রভাত।

0: নমস্কার,
1: হ্যালো,
0: সুপ্রভাত।
1: হ্যাঁ সুপ্রভাত,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি রামপুরহাট থেকে সুদীপ্ত সেনগুপ্ত বলছি।
0: বলুন দাদা।
1: আপনার প্রোগ্রাম তো খুবই ভালো এবং এত সুন্দর প্রোগ্রাম যে অনেক তথ্য জানতে পারি। এমনি ভাবে প্রোগ্রাম যেন আরো ভালো করে চালিয়ে যান, খুব সুন্দর প্রোগ্রাম। আমি ওই জন্য আরো ফোন করলাম, মানে এত ভালো প্রোগ্রাম বলার না আর কি।
0: অনেক ধন্যবাদ।
1: এবং আজকের গানগুলো খুব ভালো হচ্ছে, প্রত্যেকটা গান। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, যদি অনুরোধ হয় খুব ভালো হয় তাহলে।
0: বলুন।
1: দূরদেশি সেই রাখাল ছেলে, ওই গানটা যদি একটু শোনাতে পারেন খুব ভালো হয়।
0: সঙ্গে থাকুন, বিষয়ের সঙ্গে যদি না যায় তাহলে শোনানো একটু মুশকিল। বলেছিলাম আমরা শুনবো মনোজ মুরলী নায়ারের কণ্ঠে এই গানটি। আসুন শুনি।

একটা সময় এটা ধারণা ছিল বা লোকের মুখে মুখে এই ভাবনাটা ছড়িয়ে আছে বা আমরা বিভিন্ন জায়গায় লিখিতভাবেও পাই যে অনেক অনেক বছর আগে পাঞ্জাবের উটপালকেরা যে গান গাইতেন সেটি হলো টপ্পা। আর এই টপ্পা গান সম্পর্কে একটা এই ধারণা খুব খুব প্রচলিত, যেটা খুব ওস্তাদি একটি গান, কিন্তু অনেকেই বলেন যে এটি আসলে একেবারেই গ্রাম্য সঙ্গীত। অযোধ্যার গোলাম নবী মারা গিয়েছেন ঊনবিংশ শতাব্দীর একেবারে প্রথম দিকটায়, তার প্রিয়ার নাম ছিল শরী, এই নামেই তিনি প্রচলন করেছিলেন শরীর টপ্পা। রবীন্দ্রনাথ টপ্পা গানের সুর নিয়ে চর্চা করেছেন, আবার বাংলাদেশেও টপ্পা ছিল, নিধুবাবুর টপ্পা। টপ্পা বললেই তো আমাদের নিধুবাবুর টপ্পার কথা মনে হয়, কিন্তু রবীন্দ্রনাথ কোনোভাবে ওই শরীর টপ্পার যে ঢং তাতেই বেশি আকৃষ্ট হয়ে পড়লেন। এই যে শরীর টপ্পা, তাতেই বাহাদুরি দেখিয়ে যে দীর্ঘ তান, সেরকম কোনো সুযোগ নেই। এই শরীর টপ্পায় একটা চিকন সুর খেলে বেড়ায়। রবীন্দ্রনাথের তো রসবোধ অসম্ভব, পাশাপাশি তিনি রসসংযমীও। সেই রবীন্দ্রনাথ নিধুবাবুর টপ্পাকে নিজের মধ্যে না নিয়ে তিনি শরীর টপ্পাকে নিজের মধ্যে নিয়ে নিলেন, এবং এই শরীর টপ্পা, সেই সুরে তার বহু গান আছে। তারই একটি গান এই মুহূর্তে শুনে নিলে কিছু খারাপ লাগবে না, শিল্পী রাজেশ্বরী দত্ত।

রসের এমন কোনো একটা দিক ছিল না, এমন কোনো একটি ধারা ছিল না যেই ধারাটিকে বা যে রসটিকে তিনি গানে প্রকাশ করতে চাননি। রসের যে আসল হদিশ কোন জায়গাটায় গেলে পাওয়া যায় কবি খুব ভালো করে তা জানতেন। তাই যখন কবির আমরা হাসির গান দেখি যে তার হাস্যরসের প্রকৃত উৎস কোথায়, তার হদিশ তিনি দিয়ে দেন তার লেখায়, এমনকি তার গানেও। দাদা সৌমেন্দ্রনাথ ঠাকুর সবার আগে হাসির গান রচনা করেছেন, রবীন্দ্রনাথ তাকেই নিজের মধ্যে নিয়েছেন, কিছুটা বলা যায় সেই ভাবনাকে অনুসরণ করেছেন। এবং এই বিষয় নিয়ে কথা বলতে গেলে দুটি গান আপনাদের শোনাতেই হয়, দুটি গানই আমি আপনাদের শোনাবো অলোক রায়চৌধুরীর কণ্ঠে, আর তার মাঝে যদি কোনো টেলিফোন আসে সেটাও শুনে নিতে পারি।

221-313-1342 তে আমাদের একজন বন্ধু আছেন, হলদে সবুজ আলো বলছে, তিনি আছেন, তার সঙ্গে একবার কথা বলে নিতে পারি, তারপরে যাব পরের গানে।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি? আপনার কথাটা না, আপনি যেখান থেকে কথা বলছেন সম্ভবত মোবাইল ফোনে কথা বলছেন এবং নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, সব কথা স্পষ্ট শোনা যাচ্ছে না।
1: তাহলে একটু বলে রাখি, তবু মনে রেখো যদি পুরাতন প্রেম চাপা পড়ে যায় একটু শোনালে ভালো হয়।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা শুনব ভেবেছিলাম অলোক রায়চৌধুরীর কণ্ঠে কবির দুটি হাসির গান, এবারে দ্বিতীয় গানটি।
2: ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারে জানাই

ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে, কণ্ঠখানায় জোর আছে।

আমি জানি অবশ্য শুনতে শুনতে আপনাদেরও সবার মন সরস হয়ে উঠছিল কবির এই গানে। আমরা পরের গানে যাব, কিন্তু পরের গানে যাওয়ার আগে আমি একটি পাঠ করব, সেটি লিখেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। কী প্রসঙ্গে লিখেছেন? লিখেছেন কবির গান সম্পর্কে, একটি ভ্রান্ত একটি ধারণাকে তিনি ভ্রান্ত বলে মনে করেছেন, সেই বিষয়ে তার সংযোজন। একটি প্রচলিত ধারণা আছে রবীন্দ্রসঙ্গীত বড্ড বেশি কোমল এবং নরম, সেখানে শুধু আছে চাঁদের আলো আর দক্ষিণ হাওয়ার কথা, নেই সত্যিকারের জোর। একথায় সায় দেবার আগে বোঝা দরকার কাকে জোর বলে। ফুল তো বড্ড বেশি নরম এবং কোমল, অন্যদিকে হাতি একটি বিশেষ জোরালো জীব, কিন্তু ফুলের জন্য প্রাণ দেবার লোকের অভাব হবে না। অথচ হাতির জন্য কেউ কখনো প্রাণ দিয়েছে কিংবা দেবে কি না জানি না, ফুলের কি অসীম শক্তি। এই শক্তি কিন্তু তার দৈহিক জোরের প্রকাশে নয়, তার সৌন্দর্যের প্রকাশে। যে গান প্রাণের রসে পরিপূর্ণ এবং যে গানে সব রস প্রকাশিত কথা ও সুরের মিলিত ব্যঞ্জনায়, সেই গানেই আছে আসল জোর। বলেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। কথা আর সুর মিলিয়ে প্রকাশের এই যে একটা পরিপূর্ণতা, তা রবীন্দ্রনাথের গান ছাড়া আর কোন গানে এমন সার্থকভাবে প্রকাশ পেয়েছে, এই প্রশ্নটা কিন্তু থাকেই। সেদিন থেকে আজ পর্যন্ত এমনিভাবেই রয়ে গেছে। আমাদের যে মনের, আমাদের যে ভাবের সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো অনুভূতি, এমন কোনো সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিও যেন বাদ যায়নি যাকে তিনি তার গানের মধ্য দিয়ে প্রকাশ করেননি। তিনি যেমন হ্যাঁ অনেক প্রেমের গান লিখছেন, অনেক আবেগমথিত গান লিখছেন, তেমনি বীর্যের গানও তো বাদ যায়নি তার সৃষ্টি থেকে। ভাবুন তো, তার গেয়ে আমাদের দেশের ছেলেরা ফাঁসি কাঠে পর্যন্ত চলে গেছে, বন্দিরা মুষড়ে পড়া মন চাঙ্গা করেছেন তার গানে, তেমনও তো হয়েছে। তেমনই একটি গান এবারে আমরা শুনব রূপঙ্কর বাগচির কণ্ঠে।

মুষড়ে পড়া মন চাঙ্গা হয়ে ওঠে কবির গানে। তেমনি আরও একটি গান এই পর্বে শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। শিল্পী দোলা বন্দ্যোপাধ্যায়।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো ডিকি।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ঘড়িতে সময় এখন 11টা বেজে এই এই 1 মিনিট 1 মিনিট কি হয়ে গেল কিংসুক?
1: হ্যাঁ 1 মিনিট হয়ে গেছে।
0: আর আজকে শনিবার, আজকে সিনেস্কোপের আড্ডা, সঙ্গে রয়েছি তোমার যৌবনের দুই বন্ধু শ্রীপর্ণা আর আমার সঙ্গে কিংসুক।
1: এবার শ্রীপর্ণা দেখো
0: বলো,
1: তোমাকে যেটা আমরা বলতে বলতে যেটা আসছে সেটা হচ্ছে যে তুমি এটা খুব সাধারণভাবেই বিষয়টা বললে, যে এটা সহজ কথা সহজভাবেই বলা উচিত,
0: সহজ কথা সহজভাবেই বলা উচিত। হ্যাঁ
1: একচুয়ালি এটা আমিও মানি, কিন্তু বিষয়টা হচ্ছে দেখো অনেক সময় এরকমও হতে পারে যে আমরা ধরো কিছু একটা বলতে চাই সেটা আমরা ডিরেক্টলি বলতে পারি না,
0: ঘুরিয়ে সেই ঘুরিয়ে নাক ধরার মতো একটা ব্যাপার, উল্টো পথে যাচ্ছি
1: উল্টো পথে যাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় ধরো আমি যদি একটা কথাকে ডিরেক্টলি বলে দিই হয়তো সেটার ইম্প্যাক্ট ততটা হলো না যতটা যদি আমি সেই কথাটাকে একটু অন্য ভাবে বলি বা একটু অন্য কনস্ট্রাকশন দিয়ে বলি।
0: মানে তুমি বলতে চাইছো তুমি আমাকে একটা চকলেট খাওয়াবে বলেছ, কিন্তু সেই চকলেটের আগে 4-5টা র‍্যাপার আমাকে খুলতে হবে, ওর বাইরে 4-5টা প্যাকিং রয়েছে।
1: হ্যাঁ বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। তুমি যদি একটু ভেবে দেখো যে তুমি ধরো একটা বার্থডে গিফট পেলে বা তুমি কোনো একটা অকেশনে একটা গিফট পেলে, তুমি গিফট র‍্যাপটা খুললে, তুমি সঙ্গে সঙ্গে গিফটটা পেয়ে গেলে, এটা ভালো, মানে এটা একটা সুন্দর বিষয়। কিন্তু এবার ধরো তুমি একটা বাক্স পেলে, বাক্সটা খুললে তার ভিতর একটা বাক্স,
0: এটা কি?
1: আস্তে আস্তে সাসপেন্সটা বাড়বে, তার সঙ্গে আমাদের যে এই যে জানার যে ইচ্ছা।
0: শোনো আমার সাসপেন্স বাড়বে না, আমার যেটা হবে আমি ধুত আর খুলবই না, আমি রেখে দিয়ে চলে যাব, এরকম একটা ব্যাপার হবে।
1: আচ্ছা ওকে, এটা একটা পার্সপেক্টিভ, এটাকে আমি একদম সম্পূর্ণ সমর্থন এবং রেসপেক্ট দুটোই করছি। কিন্তু আবার এটাও ঘটে যে সময়ের সঙ্গে আমাদের কৌতূহলটা বাড়তে থাকে এবং লাস্ট মোমেন্টে আমরা যেটা দেখতে পাই বা আমরা যেটা পাই হয়তো আমাদের মানে আহ আর এটা ঠিক আছে, মানে ইট ইজ সামটাইমস ওয়ার্থ যে আমরা ওয়েটটা করছি।
0: কারণ আজকে আমরা এমন কিছু সিনেমার কথা বলবো যে সিনেমাগুলো সামাজিক, মানে সোশ্যাল সিনেমা, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কেন? কারণ সেই সিনেমাগুলোতে এমন কিছু টপিক রয়েছে বা এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আমরা সরাসরি বলতে পারি না, কারণ সরাসরি বললে খুব বোরিং হবে, রাদার অনেকের হয়তো খারাপ লাগতে পারে।
1: একদম
0: সেই জন্য আমরা যেটা করি, আমরা কমেডির একটা আশ্রয় নিই, স্যাটায়ারের আশ্রয় নিই, মানে ব্যঙ্গ করি, পরিষ্কার কথা। তো ব্যঙ্গটা করতে হবে কিভাবে? না সোশ্যাল কোনো একটা জিনিসকে সোশ্যাল মেসেজ দিতে হবে,
1: সোশ্যাল মেসেজ। একদমই,
0: হ্যাঁ সোশ্যাল মেসেজ সরাসরি দিলে বরাবরই খুব বোরিং লাগে, কারণ জ্ঞান কেউ সরাসরি কোনোদিন নেয় না। তুমি কাউকে হয় আইদার অপমান করে কথা বলো, না হলে তাকে ফান করে কথা বলো, না হলে কিছু একটা করো যাতে সে জ্ঞানটা নিয়ে নেবে।
1: একদমই, 100 বার আমি এগ্রি করছি এটার সঙ্গে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় এরকম হয়ে যায় যে ধরো আমরা সোজাভাবে বলতে পারলাম না। এবং আমি একটা খুব মানে এই যে আমরা সিনেমাগুলোতে তো আসবই, কিন্তু সিনেমাগুলো আসার আগে আমি একটা খুব বেসিক জিনিস বলি। ধরো শ্রীপর্ণা তুমি কারোর উপর খুব রেগে আছো,
0: আচ্ছা ঠিক আছে,
1: ঠিক আছে, কোনো কারণে তোমাকে সে কেউ কেউ যে কেউ হতে পারে। এবার এখানে আমি যে কেউ মানে হয়তো একটু স্পেসিফাই করছি না, কিন্তু শ্রীপর্ণার হাসি
0: ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে তুমি যে কেউ বলে এমন একটা জায়গায় ঘুরিয়ে আনতে চাইছো যেটা আমি কেন, আমাদের বন্ধুরা বুঝতে পারবে।
1: একদম, এইবার ধরো তোমার মানে
0: মানে আমাকে কিংসুক বলছে, অথচ কিংসুকের মুখটা হাসি হাসি ব্লাস্ট
1: করছে। পয়েন্টটা হচ্ছে যে ধরো খুব খুব রেগে গেছে, এবার সে ডিরেক্টলি কিছু বলতে পারছে না, কারণ অনেকগুলো জিনিস কাজ করে তখন, যে একটা হয় যে কি বলবো, মানে ধরো এটা হতে পারে যে আমি কোনো ভুল করলাম, করে আমি খুব চিল্লে টিল্লে দিলাম, কিন্তু তারপর রিয়েলাইজ করলাম এই রে ভুলটা তো আমারই ছিল, কিন্তু এবার কি বলবো। আবার আরো একটা জিনিস কাজ করে অনেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি কেন বলবো, এইরকম করে
0: ইগো ক্ল্যাশ হচ্ছে।
1: হ্যাঁ মানে এই সবকিছুর মধ্যে দেখো শ্রীপর্ণা, তুমি যদি পড়ো আমি বলছি তুমি তোমাকে কিছু বলতে হবে না, আমি যদি বলি তুমি একটা গান পাঠিয়ে দাও, একটা গান পাঠিয়ে একটা ধর গানের লিংকই পাঠিয়ে দিলে, এখন তো গান পাঠানো খুব ডিফিকাল্ট ব্যাপার, ডাউনলোড করতে
0: হবে। থ্যাংক ইউ আর সরি বলার সাথে সাথে যদি থ্যাংক ইউ সরিটা শুকনো করে না বলে একটু ঘুরিয়েই বলি, আমি ঘুরিয়ে যদি একটা গান পাঠাই তাহলে তো ভালো হতেই পারে। তাই এইরকমই একটু ঘুরিয়ে থ্যাংক ইউ সরি বলার বদলে, যাকে তোমার আজকে থ্যাংক ইউ আর সরি দুটোই বলার কথা এবং তারও তোমাকে বলার কথা, তোমরা না হয় দুজন দুজনকে একটা গানই পাঠাও সেভাবে ঘুরিয়ে, তারপর সিনেস্কোপের আড্ডা। আজকে সোশ্যাল স্যাটায়ার রঙ্গ ব্যঙ্গ নিয়ে আড্ডা তো হবেই, সঙ্গে রয়েছে শ্রীপর্ণা কিংসুক, গান রইল দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে দু হাতে মুঠো ভরে।

0: দেখো, দু হাতে মুঠো ভরে তোমরা কিন্তু এরকম একটা গান পাঠিয়ে কারো রাগ ভাঙাতেই পারো। কিন্তু ফিরে আসি যে আমরা যে কথা আজকে বলবো, যে সিনেমাগুলোর কথা বলবো, সোশ্যাল স্যাটায়ার সিনেমার কথা বলবো, কিন্তু দেখো শ্রীপর্ণা, শুধু আমরা বলবো তোমরা শুনবে এই এই ইকুয়েশনটা তো আমাদের মধ্যে নেই। আমরা আমাদের বন্ধুদের কথা কিন্তু সব সময় শোনার জন্য
1: ইকুয়েশন আমাদের একদম মানে ওই দুমুখী ইকুয়েশন কেমিস্ট্রি,
0: আমরা সব সময় এটা মানে অ্যাকসেপ্ট করি যে যে কোনো কনভারসেশন দুদিক থেকে হয়।
1: তাহলে কি করে হবে, চলে আসতে হবে 03322131342 এই নাম্বারে, আর এসে বলতে হবে যে তোমার দেখা তোমার সব থেকে পছন্দের সোশ্যাল স্যাটায়ার বা রঙ্গব্যঙ্গ সিনেমা কোনটা তোমার খুব পছন্দ, যেটা দেখে মনে হয় আচ্ছা কথার ভেতরেও তো কথা আছে।
0: এবং সুপর্ণা যেটা বললো তার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, ধরো তোমরা কোনো একটা সিনেমার নাম বললে কিন্তু কেন সেটা তোমার ফেভারিট, মানে একটা কারণ খুব দরকার, মানে এটা এইটা তো হতে পারে, এটাও হতে পারে,
1: কথাটা হচ্ছে চেরি অন দ্য টপ, আইসিং অন দ্য কেক।
0: হ্যাঁ, মানে প্রচুর সিনেমা আমরা সবসময় দেখি, ওয়েব সিরিজ দেখি, কিন্তু কিছু সিনেমা রয়েছে যেগুলো আমাদের মনে দাগ কেটে যায়, যেগুলো আমরা হয়তো অনেকবার রিওয়াচ করি, 100 বার রিওয়াচ করি, 1000 বার রিওয়াচ করি, কিন্তু তাও আমাদের বোরিং লাগে না।
1: একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে
0: কেন, আমি 1000 বার কথাটা বলছি কারণ আমরা যখন এই সিনেমাগুলো নিয়ে কথা বলা শুরু করব, আমাকে এমন সিনেমার কথা আসবে বা এমন সময়কালের সিনেমা আসবে, কেউ যদি সেই সময় থেকে মানে নিয়মিত সিনে ফাইল বা যারা সিনেমা খুব দেখতে ভালোবাসে হয় তারা 1000 বার দেখে নিতেই পারে।
1: আচ্ছা, তাহলে এরকম সিনেমার কথা বা ওই সময়ের কথা যখন কিংসুক বললো, যেটাকে আমরা বাংলার গোল্ডেন ক্লাসিক্স বলে জানি, তো সেরকম ক্লাসিক দিয়ে শুরু করা যাক। ক্লাসিক বললে সবার আগে যার কথা মনে পড়ে সত্যজিৎ রায়, আর তার বহুমুখী প্রতিভার কথা আমরা সবাই জানি, সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করছি না। কিন্তু 1958 সালে তিনি একটা সিনেমা করেছিলেন বা রিলিজ হয়েছিল, পরশ পাথর, তুলসী চক্রবর্তী, যেই সিনেমায় যিনি আমাদের বাংলার চ্যাপলিন বা কমেডির চ্যাপলিন বলা হয়, বাংলার চ্যাপলিন তুলসী চক্রবর্তী, সেই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। গল্পটা কি ছিল, পরেশবাবু সেই চরিত্রে অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী, একজন সাধারণ মানুষ, ব্যবসাদার একজন মানুষ, হঠাৎ করে তিনি একটা পাথর পেলেন, পাথর কুড়িয়ে রাস্তায় কোনো ব্যাপার না, পাথর পেলেন যেটা নাকি লোহাকে সোনা করে দিচ্ছে, ভাবো তো।
0: দেখো শ্রীপর্ণা, বিষয়টা হচ্ছে সিনেমাটা আমরা সবাই দেখেছি, আমরা জানি কি

0: আমি জাস্ট ফর ইনস্ট্যান্স আমি তোমায় বলছি, ধরো যদি এরকম হয় সত্যি আমাদের কাছে কিছু একটা চলে আসে যেটাতে আমরা যা ছোঁয়াবো সেটা সোনা হয়ে যাবে,
1: মানে আমি না ভাবছি যে আমরা মেয়েরা কি ভাববো ব্যাপারটা, মানে মেয়েরা বুঝতে পারছে টেলিপ্যাথি,
0: না না আমি এটাতে ইনক্লুডেড ফিল করতে চাই, তার কারণ হচ্ছে যে মানে শুধু মেয়েরা না, এখন কিন্তু দেখো বিষয়টা হচ্ছে এরকম ছাড়া তো আর সোনায় খুব একটা ছোঁয়া যাচ্ছে না,
1: মানে ওই আর কি,
0: তো বিষয়টা ওটাই, কোনোভাবে যদি একটু ছুঁতে পারি এবং ছুঁয়ে সে যদি কিছুটা রাখতে পারি তাহলে আর কি ভবিষ্যতে হয়তো একটু ভালো যাবে, সুন্দর যাবে।
1: এইবার আবার ঘুরে আসি, এই যে পরশ পাথর পাওয়া গেল লোহাকে সোনা করে দিচ্ছে, ফ্যান্টাসি একেবারে, এই যে কিংশুক যে ফ্যান্টাসিটা এই আধা মিনিট হলো লিফ করে চলে এলো যে খুব ভালো হতে পারে, সেই ফ্যান্টাসিটাই কিন্তু আমাদের এই যে সমাজের মানুষের মধ্যে থাকা যে লোভ সেইটার একটা মানে কি বল, লোভটাকে বাইরে বের করে আনলো। যারা উচ্চবিত্ত মানে হাই সোসাইটির লোকজন, শিক্ষিত সমাজ মানে তথাকথিতভাবে যেটাকে আমরা বলি, তাদের যে ওই যে মুখোশ বা একটা ওই একটা ভালো ব্যাপার,
0: একটা ভালো মানুষের যে মুখোশ আমরা সবসময় পরে থাকি,
1: এক্স্যাক্টলি সেটা কিন্তু এই পরশ পাথর আসার এবং সেই পরশ পাথরের পেছনে সবাই দৌড়চ্ছে এইটা নিয়েই গোটা সিনেমাটা।
0: এক্স্যাক্টলি, আর দেখো দেখো শিপনা মানে আমরা সবাই সবসময় আমরা সবচেয়ে বলি যে আমরা সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের চরিত্রে প্রত্যেক দিন প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি।
1: ওয়াও ওয়াও কিংশুক, তুমি এতটা ফিলোসফিক্যাল, বন্ধুদের আমি বলে রাখি কিংশুক এই যে ফিলোসফিক্যাল কথা বলছে এটা কিন্তু লাখে একবার হয়।
0: না না না এরকম কোনো ব্যাপার নয়, বিষয়টা হচ্ছে এই যে আমরা সবসময় আমরা অভিনয় করি, আমরা সবাই অভিনয় করি, কিন্তু এই যে কিছু আমাদের মনের ভেতরের যে আশা বা আকাঙ্ক্ষা বা এই যে একটা মানে একটা লেভেল চলে আসে না যে হাউ মাচ ইজ এনাফ, মানে কতটা দিলে যে না ঠিক আছে এরপর আর লাগবে না, আদৌ কি এই লাইনটা কোথাও রয়েছে, কারণ এই সিনেমাগুলো আমাদের দেখায় বা এরকম আরও প্রচুর সিনেমা রয়েছে যেখানে আমাদের দেখায় যে এই সীমাটা না কোথাও গিয়ে থাকে না, মানে আমরা যতই চাই ততই পাই, মানে ততই চাহিদাটা আরও বেড়ে যায়।
1: সেটাই
0: সেরকমই তুমি যেরকম বললে সত্যজিৎ রায়ের কথা বললে, তো একটা সিনেমা বললে হয় না, সত্যজিৎ রায়ের প্রচুর সিনেমা বলতে হয়, সেরকমই আরও একটা সিনেমা যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ফেভারিট সেটা হচ্ছে দেবী। তোমরা
1: অনেকেই সিনেমাটা এতদিন ধরে আমি আমার ওয়াচ লিস্টে রেখে দিয়েছি, আমি জানি বন্ধুরা আমাকে খুব বকাবকি করবে, শ্রীপর্ণা তুমি সত্যজিৎ রায়কে এত পছন্দ করো, ওনার এত কাজকর্ম দেখেছো, তুমি দেবী দেখোনি। অনেস্টলি কিংশুক আমি এখন অবধি দেবী দেখে উঠিনি, তুমি কি বলছো আমার আজকেই দেখা উচিত?
0: 100 বার, মানে ইটস আ মাস্ট ওয়াচ, কারণ দেবীর পোস্টারটা আমরা অনেক জায়গায় দেখেছি, শুধু পোস্টার নয়, মজার ব্যাপার হচ্ছে দেবীর যে পোস্টার তখনকার দিনে বানানো হয়েছিল সেই পোস্টারকে অনু মানে অ্যাজ আ এক্সাম্পল রেখে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে অনেক নতুন পোস্টার হচ্ছে, বাট এই যে একটা মুখ একটা মানুষ, সেই মানুষকে ভগবান রূপে পূজো করা এবং খুব অদ্ভুত কিছু যে তখন যে একটা পুরুষতান্ত্রিক সমাজে যে একটা বাড়ির বড় পুরুষ যেটা বলবে সেটা ঠিক এবং সেটাকে সবাই ব্লাইন্ডলি বিশ্বাস করা, এবং ওই যে একটা বিষয় আছে যে একটা মানুষ স্বপ্নে কি দেখলো সেটাকে তার বাস্তবায়িত করতে হবে, কিন্তু এখানেই চলে আসে যে সেইটার সঙ্গে সায়েন্সের যে সংঘাত এবং যে মানুষটা অন্ধবিশ্বাসকে ভেঙে নিজে কিছু করতে চায়, এবং আলটিমেটলি আমি অবশ্যই যারা সিনেমাটা দেখেছো অবশ্যই সবাই দেখেছো, শ্রীপর্ণা যেরকম দেখেনি আমি বলতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে যে অন্ধবিশ্বাস নাকি মানুষের শিক্ষা এবং মানুষের সৎ চিন্তা কোনটা এন্ড বাই দ্য এন্ড কে জিতলো,
1: মানে এই ব্যাপারটাকে পুরোপুরি সিনেমাতে সত্যজিৎ রায় স্যাটায়ারের ভূমিকায় বা স্যাটায়ারের মতন করে তুলে ধরেছেন, এটা তুমি বলতে চাইছো?
0: একদমই তাই, মানে কোনো সন্দেহ এতে নেই, আর আমি দেখতে পাচ্ছি শ্রীপর্ণা একটা সিনেমা বলবো বলবো করছে,
1: এটাও সত্যজিৎ রায়েরই 1965 সাল মহাপুরুষ রিলিজ করে। আমরা বাঙালিরা নিজেদেরকে প্রচন্ড যুক্তিবাদী মনে করি তাই না, এটা সবাই হ্যাঁ বললো, কিন্তু এই যে তথাকথিত মহাপুরুষ বা আমি জানি তুমি কি বুঝতে পারো, আমি বলছি না অতটা বলিনি, তো এই যে একটা ভণ্ডামি বা কোনো ভালো জিনিসকে সামনে রেখে হয়তো সেই মানুষটা সেরকম নয় কিন্তু সে সেটাই করতে চাইছে, সেটাতে কিন্তু আমরা পা দিই প্রতিনিয়ত, প্রত্যেক দিন ভুল করে হলেও পা দিই, শিক্ষিত সমাজও কিন্তু পা দেয়, বিচার বুদ্ধি হারিয়ে আমরা সারাক্ষণ অলৌকিক বা কুসংস্কারের পেছনে দৌড়তে থাকি, এর থেকে বড় স্যাটায়ার আর কি হতে পারে? এই যে আমি এক শালিক দেখলাম আমার সঙ্গে সঙ্গে মনে হলো আমার আজকে দিনটা খারাপ যাবে,
0: এইরকম এই সেম এই যে তোমরা যদি আশ্রম বলে কেউ সিরিজটা দেখে থাকো, মানে এই সিরিজটা ইজ এক্সাক্টলি এইটার একটা মডার্ন ভার্সন, মডার্নাইজড ভার্সন, যেটা হয়তো তখন সত্যজিৎ রায়রা যেরকম ভাবে দেখিয়েছেন তার থেকে অনেক র ভাবে দেখানো হয়েছে সবকিছু। তো তোমরা যদি কেউ দেখতে চাও,
1: টাইম ডিফারেন্সে কি তোমার এখনকার অডিয়েন্সে যেরকম ডিমান্ড সেইভাবে আমরা আসলে দেখেছি।
0: তো এই তোমরা যারা দেখোনি মহাপুরুষ, তাদেরকে আমি বলতে চাই যে তোমরা যারা আমাদের মতো একদম ইয়াং জেনারেশন, তোমরা আশ্রম দেখেছো, তোমরা যদি আশ্রম দেখে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটু এই ভার্সনটাকে আরো 20-25-30 বছর পিছিয়ে নিয়ে যাও, তোমরা মহাপুরুষের মধ্যে একটা কাল্ট ক্লাসিক পাবে। আর আর আমরা বন্ধুরা কিন্তু ফোন করছে, আমরা ফোন অবশ্যই নেব, দেখি বন্ধুরা কি বলছে।
1: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন,
1: কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলো।
2: আজকে এত সুন্দর একটি বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো, আমি একটু সত্যজিৎ রায়কে খাচ্ছি, আমি একটু বলি যে সুরক্ষার দেশে আমার ফসল ফলাই যেটা দুই বেলা যেতে কি গভীর কথা বলেছে
1: সত্যি।
2: বর্তমান পরিস্থিতিতে তাই আর একটা কথা, একটা কমেডি ছবির কথা মনে পড়ছে, জ্বর আসবে এখনই বললো। হ্যাঁ, একজন শিলিগুড়ি থেকে আসা মেয়ে নিয়ে কেন বাড়ি ঘরে পেতে গেলে তাকে মেয়ে মানে তাকে বিয়ে খুব মানে বরকে নিয়ে থাকতে হবে, এটা তো কমেডি ছলে কিন্তু তো মেসেজ দেওয়া। সেটা কিন্তু বর্তমান সমাজের বড় থেকে তুলে ধরা, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাছাড়া মানে এরকম প্রচুর আর একটা ছবির কথা হলো, আমি
1: এখন আমাদের আড্ডা অনেক বাকি, সায়ন মানে একেবারে আমাদের মনের কথাটাই কিন্তু একদম পড়ে নিয়েছে বলা যায়। এই যে আমি তোমাকে সবসময় বলি না, ব্যাপারটা পুরো টেলিপ্যাথি টেলিপ্যাথি টেলিপ্যাথি, তো এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে। আড্ডা নিয়ে সিনেস্কোপের আড্ডা নিয়ে আরো অনেকটা গল্প বাকি তোমাদের সঙ্গে।
3: দেখে হীরের চমক এত খাতির পেয়ে, দেখে রাজার

0: গানে সেই কথা তারা জানিয়েছিল, আমরা সবাই জেনে গেছি এখনো পর্যন্ত। এবার তোমরা যদি কেউ না জেনে থাকো, প্লিজ ওয়াচ হীরক রাজার দেশ। এবং
1: দেখো কিংসু, এরকম কেউ নেই যে হীরক রাজার দেশে দেখেনি, এটা হতেই পারে না।
0: হ্যাঁ মানে আমি ওটাকে খুব একটা ডিসএগ্রি করি না, কিন্তু তোমাদের যদি, তোমরা যদি কেউ এরকম থাকো যে তোমরা হীরক রাজার দেশে দেখোনি, সেটা তোমরা হীরক রাজার দেশে না দেখে কোন সিনেমা তোমাদের খুব ফেভারিট সোশ্যাল সাইটে, সেটা তোমরা চলে আসতে পারো 0002231342 নাম্বারে। কিন্তু এটা ছাড়াও যদি আমাদের ফোনে ব্যস্ত পাও বা কোনো কারণে আমরা ফোন তুলতে পারছি না, তাহলে আমাদের ফেসবুক পেজ জোবানি কলকাতা, সেখানে একটা সুন্দর একটা অফ হোয়াইটের পোস্টার রয়েছে, অফ হোয়াইট কালারের, তার মধ্যে কালো দিয়ে অনেক কিছু আঁকা টাকা রয়েছে, সেখানে সিনেমার রিলে ছবি রয়েছে, সেই সেই পোস্টারের তলায় কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে পারো যে তোমাদের ফেভারিট সোশ্যাল শাটার সিনেমা কোনটা এবং কেন।
1: এবার একটু তপন সিনহার কথা বলি। তপন সিনহার সিনেমা আমরা চট করে দেখি না, কিন্তু যারা দেখে, যারা সিনেফাইল, তারা প্রচন্ড পছন্দ করে। গ্রাম বাংলার কাছাকাছি যদি স্যাটায়ারকে আমি নিয়ে যাই, মানে একদম গ্রাম বাংলা মানেই আমাদের মনে হয় খুব সহজ সরল বিষয়টা, তবে স্যাটায়ার কিন্তু সেখানেও বাঞ্ছারামের বাগান সিনেমাটা হওয়ার আগেও কিন্তু উপন্যাস রয়েছে, উপন্যাস আমরা অনেকেই পড়েছি। ভাবো যে এই যে সেই সময়ের জমিদার বা যারা পুরোপুরি ভাগ চাষিদের উপরে একটা শোষণ চালাচ্ছে বা তাদের যে লোভ, সেইটার বিরুদ্ধে একজন বৃদ্ধ চাষি যার নিজের বাগান বাঞ্ছারাম, তার যে একা লড়ে যাওয়া, তিনি তার মানে মারা যাওয়ার শেষ পর্যন্ত এবং মারা যাওয়ার ভান করেছেন তিনি সিনেমাতে, যাতে বছরের পর বছর তিনি জমিদারকে ঘোল খাইয়ে দিতে পারেন। তো এই পুরো বিষয়টা যে হ্যাঁ লড়তে গেলে লোকবল লাগবে, এটাও যেমন ঠিক, তেমনি লড়তে গেলে অনেকটা বুদ্ধি আর ওই যে সরস মন বলে না, বেশ একটা ফানি যে আইডিয়া মাথায় যায়, ঠিক আছে আমি না একটুখানি কিছুটা ফান করি, যে এখন আমরা বলি না প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্ক, তো ওই প্র্যাঙ্ক করাটাকে যদি একটু আপ লেভেলে নিয়ে যাওয়া যায় কোথাও গিয়ে, তাহলে কিন্তু তোমার মনে যদি একটু হাস্যরস থাকে না, আর তার সাথে যদি বুদ্ধি থাকে, বুদ্ধি থাকলে উপায় হয়, আর সেটাই কিন্তু এই গোটা সিনেমাটা জুড়ে আমরা পেয়েছি। এরপর যে সিনেমাটার কথা না বললেই নয়, এটাও আমরা সবাই দেখেছি, রবি ঘোষের সেই বিখ্যাত চরিত্র ধনঞ্জয়। কোন সিনেমার কথা বলছি বলো তো?
0: অবশ্যই গল্প হলেও সত্যি, অবভিয়াসলি
1: কিংসুকে আমি 10-এ-10 দিলাম।
0: এই ছবিটা শুধু নয়, রবি ঘোষ এই ক্যারেক্টার, এই ছবি, এই মানে ওই অভিনেতারা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা অভিনেতা, তার অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণে আমরা অন্য কোনো একদিন রবি ঘোষ এপিসোডে আসবো। এই সিনেমাটা আমার খুবই ভালো লাগা একটা সিনেমা,
1: মানে ফ্যামিলি সবাই সবার সঙ্গে ঝগড়া করছে, কারোর সাথে কারোর মনের মিল
0: নেই। যে আজকের দিনে আমরা এসে কথা বলি নিউক্লিয়ার ফ্যামিলির কথা, আমরা আমরা যারা ফ্যামিলির সঙ্গে যে ছেলেমেয়েরা আমরা বাড়িতে থাকি, আমরা সবসময় চেষ্টা করি মুভ আউট করার, আমরা একা থাকার যে কথাই বলি, কিন্তু আজ থেকে যদি আমরা অনেকটা এগিয়ে যাই, আগে মানে পিছিয়ে যাই, তখন কিন্তু এরকম ছিল না, ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু একান্নবর্তী পরিবার ছিল। কিন্তু এই যে একান্নবর্তী পরিবারের যে পুরো কনসেপ্টটা, তার মধ্যে এতগুলো মানুষ, কিন্তু তারা কি আদৌ সবাই এক ছাদের তলায় রয়েছে বলে কি তারা একসাথে রয়েছে? এক ছাদের তলায় থাকা আর একসাথে থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো সেরকমই আমরা দেখতে পাই অবশ্যই এই ছবিতে, গল্প হলেও সত্যি ছবিতে, কি সত্যিটা কি আসল সত্যিটা
1: না, মানে এখানে রবি ঘোষের যে ক্যারেক্টার ধনঞ্জয়, গল্প হলেও সত্যি, গল্পটা হচ্ছে যে একান্নবর্তী পরিবারে সবাই একসাথে তলে থাকলেও কিন্তু তাদের মধ্যে মনের মিল নেই, আর সেইখানে এসে ধনঞ্জয় কি করে, গ্লু হয়ে কাজটা করে সবার সাথে, সবার মনের মিল করার জন্য ধনঞ্জয় কিন্তু আসে। ধনঞ্জয় সেই গল্পটাকে সত্যি বানায় এবং সত্যি বানিয়ে সে আবার গল্পের মতো মিলে যায়, যে শেষে সেই ওকে দূর থেকে ডেকে বলা হয় না তোমার কি, তুমি কি আর আসবে না, ধনঞ্জয় বলে যে আমার আর আসার দরকার হবে না। তার মানে কি ধনঞ্জয় এমন একটা ক্যারেক্টার যে ফ্যামিলি স্যাটায়ারকে বুঝিয়েছে যে আমি এমন একটা মানুষ, যে মানুষটা মানুষ নয়, অস্তিত্ব, একটা একটা থট, যে আমি আসবো সবটা ঠিক করবো চলে যাবো।
0: এই এই যে শ্রীপর্ণা যখনই বলতে গেল বিশ্বাস করে আমার মাথা না, সারাক্ষণ এটা যে বলে দিল বলে দিল বলে দিল, আরে তুমি দেখার, তুমি তুমি বলেই যদি দাও, ধরো তো আমি পুরো
1: ছবিটা বলেছি,
0: তুমি সিনপসিসের সঙ্গে তুমি শেষ ডায়লগটাও বলে দিয়েছো,
1: ওই শেষ ডায়লগটা বলেছি বলেই আজকে যে নতুন বন্ধুটা শুনছে এবং সে কিন্তু আজকে বাবা বা মাকে গিয়ে জিজ্ঞেস করবে, আমাদের বয়সে যারা বাবা বাবা গল্প হলো সত্যি হলো কোনো সিনেমা আছে, সিনেমাটা আজকে চালাও একটু দেখি, কারণ কালকেই সানডে, আজকে স্যাটারডে, তো ঠিক আছে উইকেন্ডে সিনেমা একটা ভালো দেখাই যাবে, আর আমার এই যে শেষ ডায়লগটা বলার জন্য কিন্তু আরো দেখার ইচ্ছাটা বাড়বে।
0: আচ্ছা ঠিক আছে, তোমাদের যাদের দেখার ইচ্ছা বাড়ছে প্লিজ দেখে নিও। একটু একটু আগে তুমি বাঞ্ছারামের বাগানের কথা বলেছিলে, আমার ফার্স্ট ইন্টারঅ্যাকশন উইথ বাঞ্ছারামের বাগান ওয়াজ যে আমাদের বাড়ির খুব কাছেই একটা পিকনিক স্পট আছে, সেটার নাম বাঞ্ছারাম, ঠিক আছে, মানে

0: ওরম অসংখ্য পিকনিক স্পট আমরা সারা জায়গায় দেখতে পাই, যেটার নাম বাঞ্ছারামের বাগান। তো আমি আমি যাই ওখানে পিকনিক করতে যাই অবশ্যই। এবং তারপর আমার বাবা আমাকে বলেছিল যে আরে মানে আমি যখন বাবা মাকে বলেছি এই বাঞ্ছারামের বাগান দেখেছিস, বাঞ্ছারামের বাগান দেখবি, মানে হ্যাঁ এই তো কদিন আগে পিকনিক করে আসি, আরে এটা না এটা না, মানে
1: সিনেমাটা
0: হ্যাঁ মানে তখন গিয়ে আমি ছবিটা দেখি। এবং একটা খুব ছোট্ট জিনিস যেটা আমার এই ছবিটা দেখে সবসময় মনে হয় সেটা হচ্ছে যে আমরা যাদেরকে একটু উইক ভাবি বা আমরা যাদেরকে ভাবি যে তারা অতটা বুদ্ধিমান নয় বা তারা অতটা কিছু করতে পারবে না, তাদের এই যে সহজ সরল মেধা দিয়ে তারা অনেক সময় প্রচুর শিক্ষিত প্রচুর জানা মানুষকেও ঘোল খাইয়ে দিতে পারে, যেটা আমরা ছবিতে দেখেছি। আর সেটা আমাদের মনে হয় আমরা বাস্তবেও সব সময় কোথাও না কোথাও কিছু না কিছু হলেও দেখি।
1: আচ্ছা তুমি কেমন একটা ফিল আজকের কিংসুক সোশ্যাল সেটার নিয়ে কথা বলছে, রঙ্গব্যঙ্গ নিয়ে কথা বলছে। দেখো রঙ্গব্যঙ্গ মানে সেখানে মজা থাকবে, ঠাট্টা থাকবে, ইয়ার্কি থাকবে, যেটা আমরা করার চেষ্টা করছি, বলতে পারবো না কতটা করছি সেটা তোমরা বলতে পারবে। আর তার পাশাপাশি আমরা এই যে আমাদের মানুষের মনের বা সমাজের মধ্যে থাকা নানান রকমের ট্যাবু বা যে ইস্যু সেগুলো নিয়ে আমরা কথা বলছি, কারণ সেইগুলো নিয়েই এই সিনেমাগুলো যেগুলোকে আমরা সরাসরি বলতে পাচ্ছি না। এরপর ছোট্ট করে মৃণাল সেনের সিনেমার কথা একটু বলি। 1974 অনেক আগের সিনেমা কোরাস। কোরাস কিন্তু একেবারে একটা অসাধারণ একটা ক্রিয়েশন, মধ্যবিত্ত সমাজের যে বেকারত্বের সংকট সেই সময়ে, হাজার হাজার মানুষের ভিড় আর তার সাথে ইনস্টিটিউশনের যে একটা খামতি, সেই যে গোটাটাকে নিয়ে তিনি খুব সহজ করে একটা সিনেমায় স্টোরি বলেছেন, এই জায়গাটা কিন্তু কোরাস মানেই যেটা মনে হয় যে হাজার হাজার মানুষের, সাধারণ মানুষের আরতি বা তাদের কথা বা তারা বলতে চাইছেন, এই যে জায়গাটা মানে সমাজের একটা কঠিন বাস্তবকে নিয়ে খুবই একটা সিরিয়াস স্যাটায়ার বলবো। এখানে ব্যঙ্গটা হয়তো একটু কম আছে কিন্তু রঙ্গটা এক ফোঁটাও কম নেই।
0: এইবার এই যে বলো রঙ্গটা কম নেই, সেখানে আমি একটুখানি বলি একটা বলো, সেটা হচ্ছে যে এই যে ধরো আমরা কাদের মধ্যে এই যে আমরা এই কথাগুলো বলছি যেখানে আমরা ডিরেক্টলি কিছু না বলে ইনডিরেক্টলি বলি, এবার বলো যে কারা, মানে ছবি ছাড়ো, আমি আমরা অনেক সিরিয়াস কথাবার্তা বলে নিয়েছি, এবার তুমি যদি আমি ছবি থেকে একটু সরে যাই, আমরা কারা সবচেয়ে, এই যে ডাবল মিনিং কথা শুধু নয়, এই যে হ্যাঁ এক্স্যাক্টলি এক কথা বলে দিয়েছি, মানে আমরা নিজেরা বন্ধুদের সঙ্গে যখন সবসময় কথা বলি সেটা কিন্তু মানে ক্রস জেন্ডার হতে পারে, মানে আমার একটা ছেলে একটা মেয়ে বা একটা মেয়ে একটা ছেলে, তারা যদি এরকম মজা করে, কিন্তু তার থেকেও বেশি এই যে ডিরেক্টলি কিছু না বলা সেটা কিন্তু এই সেম জেন্ডার বন্ধুত্বে সবচেয়ে বেশি হয়,
1: একদম
0: সেটা আমি মনে করি। মানে আমি আমার ছেলে বন্ধু যে আমার বেস্ট ফ্রেন্ড তাকে আমি মানে ডিরেক্টলি কথা বলবই না, আমি কিছু না কিছুটা ঘুরিয়ে বলবো। এই যে
1: মানে দুজন দুটো গ্রহের প্রাণী, মানে একজন এই কথা বলছে একজন ওই কথা বলছে, দুজন চাইছে যে দুজনে দুজনের কথা বুঝে নিক, এদিকে দুজনের মাঝখানে পড়ে যে শুনছে, আচ্ছা তোরা কি নিয়ে কথা বলছিস বলতো আমি বুঝতে পারছি।
0: এবং অনেক সময় তুমি তোমরা আমি জানি তোমাদের সঙ্গে এটা ঘটেছে, দুটো বন্ধু যারা অনেকটা সময় একসঙ্গে কাটায় তারা যখন একসঙ্গে কথা বলে অনেক কথা তারা হাফ বলে আর
1: কোড ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যায়,
0: কোড ল্যাঙ্গুয়েজ না অনেক, মানে তোমরা এরকম আই গেস তোমাদের সবারই এরকম একটা বন্ধু রয়েছে যার চোখের দিকে তাকালে তুমি বুঝে যাবে সেই তারপরে কি বলছে,
1: কি বলতে চাইছে,
0: বাকি বলবে, বা তুমি অর্ধেক বলে তার দিকে তাকালে সে বাকিটা বুঝে নেয়। এইরকম তোমাদের যখন বন্ধুত্ব থাকে এইরকমই বন্ধুত্বের এই যে কোড ল্যাঙ্গুয়েজ, সেই কোড ল্যাঙ্গুয়েজের একটা গান রয়েছে যেটা আমরা সবাই বলে থাকি, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বন্ধুত্বের গান। তুমি বন্ধুত্বের গান বলতে এই গানটা একদম অনেক ছোটবেলায় আমরা শুনেছি, আমরা অনেক জায়গায় শুনেছি, আমরা অনেকটা বড় হয়ে গেছি আজকে, কিন্তু তাও দুই বন্ধু ঘর ছাড়া দুই শালিক নিজেই নিজের মালিক তারা, এই গানটা তোমাদের জন্য রইল রানা মজুমদার এবং তিমিরের কণ্ঠে।

0: পৃথিবীর বন্ধুত্বের এক মানে একটা খুব দামি বাইক একটা কম দামি বাইক রাস্তায় একসঙ্গে রেস করছে, আহা মানে একটা সত্যের খোঁজ। এই গানটা মানে সত্যি আমাদের কাছে, আমাদের বড় হয়ে ওঠা এই গানটা, আমরা যেখান থেকে এখানে গেলাম যে বন্ধুত্বের মধ্যে আমরা অনেক সময় কিন্তু ডিরেক্টলি কথা বলি না, কিন্তু আমরা বন্ধুরা কিন্তু আমাদের ডিরেক্টলি কোনো উত্তর দিচ্ছে কিনা সেটা আমরা শুনে নেব বন্ধু ফোন লাইনে।
1: হ্যালো হ্যালো হ্যালো হাই হ্যালো না
2: আমি ছবির নাম বলবো সেটা হলো মেঘে ঢাকা তারা আর কি। অসাধারণ ছবিটা আমার লেগেছিল আর কি, মানে মানে চরিত্র যে করেছিল সেটা মিতা আর কি, এত সুন্দর, মানে ঘরের সংসার তার ভাই আর কি, সংসারে কোনো দায়িত্ব নিতে চাইছিল না, তার গানের দিকে মানে যে জানিয়ে স্বার্থটা দেখছিল আর কি, মিতা সেখানে দাঁড়িয়ে কিন্তু নিজের কাজটুকু করছিল আর কি, এবং শেষ পর্যন্ত সেটি রোগে আক্রান্ত হয়, সে তার দাদাকে বলেছিল দাদা আমি বাঁচতে চাই, মানে এই জায়গাটা না খুব আমার খুবই বলতে গেলে চোখে জল এনেছিল, কিছু কিছু ছবি সত্যি বলতে গেলে চোখে জল এনে, আপনার যেসব এত সুন্দর অনুষ্ঠান করছেন সত্যি মনে আজকে সত্যি বসবাস।
0: অনেক ধন্যবাদ। অবশ্যই এরকম অনেক ছবি আমাদের থেকেই যায় যেগুলো সত্যিকার আমাদের মনকে ছুঁয়ে যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো এতক্ষণ ধরে শ্রীপর্ণা অনেক আগের সিনেমার কথা বললাম, কিন্তু এখন কিন্তু সাদা কালো থেকে আমরা কালারে চলে এসেছি।
1: একটা বাড়িতে তুমি ঢুকলে যেখানে প্রচুর লোকজন থাকে, কিন্তু তারা আদতে ভূত এবং প্রত্যেকেরই নিজের নিজের ওপিনিয়ন আছে, মানে প্রত্যেকে প্রচন্ড পরিমাণে মতামত দিতে ভালোবাসেন, এক একজন এক এক রকম ভাবে থাকতে পছন্দ করেন, কেউ সাজতে পছন্দ করেন, কেউ গাইতে পছন্দ করেন।
0: আচ্ছা বলেছি ভূতগুলোকে সবাই বাঙালি ছিল?
1: হ্যাঁ সবাই বাঙালি,
0: এই জন্যই যারা বোঝা তোমরা বলে গেছো আমি কেন বললাম, যাই হোক।
1: আচ্ছা বেশ, শুধু তাই নয় অনেকে কিন্তু বসে একেবারে পাড়ার চায়ের দোকানের মতো সন্ধ্যাবেলায় বসে কিন্তু চপ মুড়ি চা সহযোগে একেবারে আড্ডা দিতেও পছন্দ করেন এবং নানান রকমের আড্ডা সেখানে হয় সেই ভূতের বাড়িতে। তো সেই বাড়িটা হঠাৎ করে জানা যায় যে বাড়িটা ভাঙা হবে, ভেঙে কি হবে আলটিমেটলি
0: ফ্ল্যাট হবে,
1: হাই রাইজ
0: বিল্ডিং তৈরি হবে। আমি বলছি যে দুটোই কিন্তু প্রচন্ড প্রাসঙ্গিক,
1: একদম।
0: কেন বলছি, আমরা যখন নর্থ কলকাতা যাই ওই যে নস্টালজিয়া সেটা খুবই যেমন ভালো লাগে, কিন্তু সেরকম ভাবে একই সঙ্গে এত মানুষ সবার বসবাস করার জন্য কোথাও গিয়ে নতুন করে জায়গা তৈরি করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে, সেই জন্য আবার আমরা যখন সাউথ কলকাতায় চলে আসি সেখানে আমরা দেখি যে একটা হয়তো তিন চারতলা বাড়িতেই হয়তো 10-12 জন থাকে, 10-12টা ফ্যামিলি থাকে। তো দুটোই যেখানে প্রচন্ড প্রাসঙ্গিক সেখানেই এই যে তাদের মধ্যে যে বিরোধটা রয়েছে সেটা কিন্তু আমরা এই ছবিতে দেখি।
1: আর এই সিনেমাটার নাম না বলতেও বন্ধুরা বুঝে গেছে, সেই বিখ্যাত সিনেমা যেটা কিন্তু বলা যেতে পারে বাংলা সিনেমার জগতে একটা অন্যরকম ধারা বা ঘরানার সৃষ্টি করেছিল, যেটাকে আমরা সোশ্যাল স্যাটায়ার বলতে পারি, হরর কমেডিও বলতে পারি,
0: একটা ভবিষ্যৎ শুরু করেছিল ভূতের ভবিষ্যৎ।
1: অনেক এই সিনেমাতে আমরা দেখতে পাই যে এইরকম একটা পুরনো বাড়ি এবং সেই বাড়িতে ভূতেরা থাকে এবং তারা শুধু মানে একই সময়ের ভূত নয়, কেউ পুরনো ভূত কেউ নতুন ভূত। সেই আমার এই ভূত বলতে বলতে আমার আবার সেই মনে পড়ে গেল সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত গানটা ভূতের রাজা দিল, নানান রকমের ভূত তো ধরেই না, সেই রকম নানান রকমের ভূত তারা থাকছে এক বাড়িতে এবং তারা হঠাৎ করে একদিন জানতে পারে যে তাদের থাকার জায়গাটা আর থাকবে না, তাহলে তারা কোথায় থাকবে, তারা কোথায় যাবে, এইটাকে মীমাংসা করতেই তারা যে পদ্ধতি অবলম্বন করে এবং সেই পদ্ধতি অবলম্বন করার জন্য তারা কিন্তু একজন ওই তথাকথিত একজন হায়ার করে, বলো না কিংশুক
0: মানে আমার খুব খুব খুব প্রিয় একটা
1: ক্যারেক্টার আমাদের প্রত্যেক,
0: মানে হাত কাটা কার্তিক শাশ্বত চ্যাটার্জি আমাদের খুব প্রিয় একটা,
1: মানে শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রচুর ক্যারেক্টার আমাদের খুব পছন্দের, মানে উনি ভার্সেটাইল এবং ওনার ভার্সেটাইলিটি আমরা পেয়েছিলাম ওই অল্প সময়ের জন্য স্ক্রিন টাইম,
0: এক্স্যাক্টলি,
1: এবং সেইটুকু সময়ের জন্য মানে ভূতের ভবিষ্যতের ওই যে পিক যে হাসির যে রোলটা হলে উঠছে, আমি হলে দেখতে গেছিলাম মা বাবার সাথে, ওই যে হলে হাসির রোলটা উঠছে এবং শুধু হাসি না তার পাশাপাশি হাসতে হাসতে লোকজন আলোচনাও করছে যে আচ্ছা ব্যাপারটা তার মানে এই শুধু ভূতেদের গান বাজনা আড্ডা নয়, আসল গল্পটা এইখানে লুকিয়ে
0: এইখানে। আর দেখো আমরা অনেক দত্তের কথা বললাম, ভূত নিয়ে কথা বললাম, মানে আমরা সবাই দেখেছি এখন অনেক ওয়ার্ডস তৈরি হচ্ছে যে একটা ফ্যামিলি অফ সিনেমা তৈরি হচ্ছে, মানে ভূত ওয়ার্ডস যদি আমরা বলি সেটা অনেক দত্ত অনেক আগে তৈরি করে গেছে। সেরকমই আরেকটা ছবির কথা বলতেই হয় যে যেমন ভূতের ভবিষ্যৎ, আবার অনেক দত্ত একটু হ্যাঁ মানে ভবিষ্যৎ চলে গেছে ভবিষ্যতের ভূত, তো ভবিষ্যতের ভূত আমরা সবাই দেখেছি। এবং এই যে ব্ল্যাক কমেডি এত সুন্দর করে যে দেখানো যায় একটা রাজনৈতিক প্রেক্ষাপটকে, যে এত অরাজনৈতিক ভাবে দেখানো যায়, সেটা আমি তো খুব ভালো লেগেছে ভবিষ্যতের ভূত ছবিতে। তোমরা যদি না দেখে থাকো তোমরা দেখে নিও। আর আর আমি জানি আমি শ্রীপর্ণা আমি দেখতে পাচ্ছি শ্রীপর্ণা একটা ছবির নাম
1: তারও আগে কিংশুক তোমার কথা ধরে আমি বলে ভাবছিলাম যে ভবিষ্যতের ভূত আর ভূতের ভবিষ্যৎ দুটো এপিটোপিটা একই কয়েনের, তো পারলে দুটো একসঙ্গে রিওয়াজ করতে পারো উইকেন্ডে।
0: একদমই মানে কেন সময় নষ্ট করবে, দেখো ছবি দেখো ভালো লাগবে, শিখবে শেখাতে পারবে। কিন্তু শ্রীপর্ণা অনেকক্ষণ ধরেই বলবে
1: যে শেখানোর কথাই তুমি বলছো, শেখানোর কথা থেকে আমার মনে পড়লো যে আমরা তো শিখতে পারি অনেক রকম ভাবে। আমাদেরকে যদি ধরো এই প্রায় 400-500 বছর আগের একজন জমিদার ভূত এসে সুন্দর করে গীত গোবিন্দ থেকে আওড়ে আওড়ে প্রেম নিবেদন করে, এবং সেই প্রেম নিবেদনটা হয় এই এখনকার সময়ের কোনো একজন নায়িকার বা কোনো একজন প্রেমিকার জন্য, তাহলে কেমন হয়? এবং সেখানে পুরো গুবলেট, কারণ সে তো ভূত এবং তারই উত্তরসূরি, তাকেই বিয়ে করতে সেই প্রেমিকা এসছে। এবং শুধু বিয়ে করতে আসেনি, প্রথমত বিয়েটা বিয়ে ছিল না একেবারেই, বিয়েটা তো পরে এসছে, তারও আগে এসছে সেই বাড়ি, সেই বিশাল বড় রাজবাড়ি কিনতে এসেছেন কলকাতা থেকে একজন। এবং তারপরে বাকি ঘটনাগুলো ঠিক কিভাবে গড়াচ্ছে, কিভাবে এগোচ্ছে, কোন সিনেমার কথা বলছি, যেই সিনেমাটা আমরা হলে গিয়ে বোধ হয় বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে অনেকবার দেখেছি, বল্লভপুরের রূপকথা।
0: মানে আমি এই ছবিটা দেখার আগে আমি নাটকটা দেখেছি,
1: তো আমি নাটকটা পড়েছি তার আগে,
0: হ্যাঁ না আমি পড়িনি আমি দেখেছি। তো এবার আমার খুব ভালো লেগেছিল যে একটা গল্প থেকে যে একটা মানে কি যেটা আমরাকে বলি যে চেঞ্জ করা, একটা ছবিতে ট্রান্সফর্ম করা, সেই ট্রান্সফরমেশন এবং গল্পটা শ্রীপর্ণা অ্যাজ ইট ইজ সুন্দর করে বলে দিয়েছে, আমি এখানে কিছু অ্যাড করতে চাই।
1: আমার এই ছোট ছোট পান্স গুলো খুব মনে আছে, যারা এখনো অব্দি দেখোনি, এরকম অনেক বন্ধু বান্ধব আমি শুনেছি যারা রিসেন্টলি বল্লভপুরের রূপকথা দেখেছে, প্রথমবার দেখে তারা ফোন করে আমাকে জানিয়েছে যে অসাধারণ সিনেমা, আমি কেন এতদিন আগে দেখিনি। ওই যে নির্মল একটা হাস্যরস, মানে তুমি দেখতে পাচ্ছ যে একটা পান হচ্ছে, এবং সেই পান কথাটা আমরা এখন খুব ইউজ করি, মানে যেটা জোক বা চুটকুলি যেটাকে আমরা বলি, সেই জিনিসটা হচ্ছে এবং সেটা খুব সুন্দরভাবে হচ্ছে, এবং যেটাতে আমরা খুব এনজয়ও করছি। আমার বুঝছি যে ও আচ্ছা, এখানেও কিন্তু তোমার সেই ওই পুরনো বাড়ি কেনার ব্যাপারটা কিন্তু রয়েছে,
0: এক্স্যাক্টলি
1: এই গল্পটা কিন্তু এখানেও রয়েছে,
0: এখানেও রয়েছে। এবং অসাধারণ কিছু অভিনয়, তার সঙ্গে অসাধারণ ডিরেকশন সব কিছু, আর সেটা ছাড়াও এই সব কিছু ছাড়াও যেটা আরও বেশি মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে এই ছবির গানগুলো। এই ছবির গানগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে তোমাদেরকে শোনাতেই হবে, সেই জন্য তোমাদের জন্য রইল এই ছবি থেকে এই শাহানা বাজপেয়ীর কণ্ঠে সাজু।

0: এই যে বুঝতে নারী কেমন তুমি, মানে আমি বুঝতেই পারছি না তুমি ঠিক কিরকম। তুমি এমন ভাবে সবটা একেবারে লুকিয়ে লুকিয়ে কি বলবো আড়ালে আড়ালে রেখে চলছো, আর বলছো এক করছো আর এক, মানে ওই যে বলে না মুখে এক মনে আর এক।
1: আমি তো কোনোদিনও বুঝতে পারিনি।
0: কি বুঝতে পারো
1: না? মানে আমি বলতে চাই এই যে তুমি বলে বুঝতে নারী কেমন তুমি, আমি আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি।
0: কাকে বুঝতে পারছো না? আচ্ছা এই আলোচনাটা হয় আমরা অফ এয়ারে করবো, তুমি কাকে বুঝতে পারছো না সেটা সমাধানও আমরা করবো। কিন্তু এই যে আজকে আমরা রঙ্গ ব্যঙ্গ সোশ্যাল স্যাটায়ার সিনেমা নিয়ে কথা বলছি, যে সিনেমাতে একটা কথা বলতে গিয়ে সেই কথাটাকে একটু ঘুরিয়ে একটু কমেডি করে একটুখানি মজা করে একটুখানি জোকসের আকারে একটুখানি কি বলবো যাতে চট করে মন খারাপ না হয়, সোজাসুজি গিয়ে তীরটা বুকে না বিঁধেও একেবারে বুকে বিঁধে যায় সেই চেষ্টা করেছে এই সিনেমার নির্মাতারা করেছেন। তো সেই সিনেমাগুলো নিয়ে আজকে আমরা কথা বলছি।
1: কিন্তু বন্ধু আমাদের ডিরেক্টলি কিছু বলতে চাইবে না। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: পূর্ব বর্ধমান বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
1: হ্যাঁ বলো।
2: আজকে বিষয়টা শুনতে ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রচুর সিনেমা দেখেছি, 1200টা সিনেমা দেখেছি,
0: তার
2: মধ্যে দুটো খুব ভালো লাগছে, গুপি গাইন বাঘা বাই আর মর্জিনা আব্দুল্লাহ রবি ঘোষে টিচিং ফাঁক, এইগুলো খুব ভালো লাগে।
1: আচ্ছা
0: শুনতে থাকুন। এই যে বন্ধুরা কাল ক্লাসিকের কয়েকটা সিনেমার কথা বললো, সেরকম আমরা চাইছি নতুন কিছু সিনেমার কথাও বলো যেগুলো তোমাদের ভালো লেগেছে। তো তোমরা যদি না বলতে পারো তাহলে
1: আমরা জানি আমরা সবাই বাংলা ছবি দেখি, আমরা প্রচুর বাংলা ছবি অবশ্যই দেখবো, আমরা বাংলা ছবির পাশে থাকবো। কিন্তু শুধু কি বাংলা ছবির পাশে থাকবো, আমরা তো সিনেমার পাশে থাকতে চাই।
0: ও মাই গড, এই যে ও মাই গড বললাম, এই নামটা বা এই যে ফ্রেজটা শুনলেই কিন্তু একটা খুব বিখ্যাত বলিউড সিনেমার কথা মনে পড়ে যায়, পরেশ রাওয়াল অক্ষয় কুমার অভিনীত
1: OMG
0: OMG, যেখানে আমরা প্রথমে শুরুতে দেখেছিলাম যে একটা সুন্দর ডান্স এবং সেই ডান্স আইটেমে ঠিক পরে আমরা বুঝতে পারছি না সিনেমাটা কি নিয়ে শুরু হচ্ছে। ট্রেলার না দেখে, আগে তো ট্রেলার দেখার তো ব্যাপার ছিল না, আগে তো দেখতে দেখতে বুঝতে পারছি যে আচ্ছা একজন ভদ্রলোক যিনি সামহাও ভগবানে বিশ্বাস করেন না এবং তার একটা আর্থিক ক্ষয়ক্ষতি হয় এবং সেটার জন্য তিনি বিশ্বাস না করেও তিনি কোথাও গিয়ে বলেন যে এইটা ভগবান নাকি, মানে তাকে বলা হয় যে
1: ভগবান
0: এবং সেই প্রাকৃতিক বিপর্যয় হওয়ার কারণে তিনি বলেন যে না একটা প্রাকৃতিক বিপর্যয় না, আমার ইন্স্যুরেন্স চাই, আমি
1: মুরলি যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা তো অবশ্যই অসাধারণ অভিনয়, কিন্তু পরেশ রাওয়াল যে এত সুন্দর করে বিজনেস করছে,
0: পরেশ রাওয়াল ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর। কেন তুমি দেখো এই সিনেমাটাতে যে শুরুতে তার চরিত্রের যে আর্ক, শেষে যে আর্ক,
1: আমি ওই ছবি থেকে পর্যন্ত শিখেছি এবং কি বলে ওটাকে অনুপ্রাণিত হয়েছে।
0: আর এই যে পার্ট টু এর কথা বলছি, ওএমজি পার্ট টু খুব রিসেন্টলি সাম্প্রতিক সময়ে বেরিয়েছে এবং সেখানে আমরা পঙ্কজ ত্রিপাঠীকে পাই এবং এই সিনেমাটাকে কিন্তু অতটাও ভগবান রিলেটেড বিষয়টা নেই, যেখানে কিন্তু একটা সোশ্যাল ট্যাবু রয়েছে এবং তাও একটা স্কুলের বাচ্চাকে নিয়ে যে স্টোরিটা এবং খুব সেন্সিটিভ একটা ইস্যু যেটা অতটা খুলে আমরা বলতে পারবো না, তোমরা সিনেমাটা পারলে দেখো। এবং আমি বলবো যে বাবা মা এবং যারা টিনেজার ছেলেমেয়েরা রয়েছে তারা পারলে একসঙ্গে দেখো, হয়তো একটু অস্বস্তি হবে কিন্তু কোথাও গিয়ে সিনেমাটার একদম শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে যে যদি বাবা মার কে আমরা পাশে পাই এবং এই যে সমাজের যে চোখ রাঙানো বা ভয় দেখানো এইটার বাইরে গিয়ে যদি কোথাও আমরা ব্যাপারটাকে ফিল করতে পারি তাহলে কিন্তু এই ব্যঙ্গটাকে ক্রস করে কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারি।
1: একসময় আমি মানে 100 বার এটার সঙ্গে সহমত। আর দেখো বিষয়টা হচ্ছে যে
0: আমাদের বাবা মায়ের কথা হলো,
1: হ্যাঁ
0: মামার কথা বললি না, আমার একটা অন্য সিনেমার কথা মনে পড়ে যায় যেটা বোধহয় আমাদের আমাদের টিনেজ লাইফের একটা
1: গিটার হাতে নিয়ে বসে পড়ে,
0: এই

0: আমাদের বিষয়টা হয়ে গেছে যে আমাদের না বলেও কি সুন্দর শিবানা বুঝে গেছে আমি কার কথা বলবো বা কোন ছবির কথা বলবো। তার দুটো ছবির কথা বলবো অবশ্যই, নান আদার দেন আমির খান অবশ্যই। শ্রীপর্ণা যে ছবিটার কথা বলছে এটা আমরা ছোটবেলায় সবাই দেখেছি এবং আমরা সবাই দেখে কোথাও গিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ওই যে গিটার নিয়ে গান গাওয়া, তার সঙ্গে ভাইরাসের মতো একটা প্রফেসর, আমরা জানি না অ্যাস্ট্রোনট পেন কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এই অনেকগুলো কোয়েশ্চেন, আর তার সঙ্গে র্যাঞ্চো বা ফুংসুক ওয়াংরু কে, এরকম প্রচুর ফুংসুক ওয়াংরু আমাদের পুরো সমাজে রয়েছে যারা এই যে সমাজ ব্যবস্থাকে একটু আলাদাভাবে দেখতে চায়, একটু আলাদা গিয়ে একটু নতুন কিছু করতে চায়, তাদের জন্যই হয়তো এই নতুন আবিষ্কারগুলো হয়।
1: আমরা
0: নিজেরাও বন্ধুরা রিয়েলাইজ করেছি যে সত্যি কথা, বন্ধু লাস্ট আসলে বা ফেল করলে যতটা দুঃখ হয় কিন্তু ভুল করেও বন্ধু যদি ফার্স্ট হয়ে যায়,
1: এই এই ফার্স্ট আসার কথা,
0: যে বন্ধু জীবনে পড়েইনি, জীবনে তাকে আমি বইয়ের খাতে দেখিনি, সে যদি ভুল করে ফার্স্ট এসে যায়, এই যে দুঃখটা, এই এই দুঃখটা মানে
1: আমি বুঝতে পারছি কি বলবো করেছে।
0: হ্যাঁ মানে আমি ফিল করেছি, আমি বলতে চাই না কিন্তু অ্যাকচুয়ালি আমি ক্যারেক্টারটার মতো বলতে পারবো না, কিন্তু অবশ্যই আমিও ঠিক এরকমই, কিন্তু আমরা কিন্তু এখানে একবারও বলছি না যে তোমরা পড়াশোনা করো না, অবশ্যই পড়াশোনা করো কিন্তু শুধু পড়াশোনা করো না, তার সঙ্গে আরো অনেক কিছু করো, যাতে ওই যে বলে না যে ওয়াহি করো জিসমে ও মানে কাম জারা খেল খেল মে কাম হো জায়, তো তোমরা যেটা ভালো বলো সেটাই করো।
1: আমি
0: আমাকে এই চয়েসটা নেওয়ার সুযোগ আমি পেয়েছি। আর তোমরা যারা অবশ্যই এই ছবি দেখেছো তোমরা অবশ্যই আরেকটা ছবি দেখেইছো, যারা মাস্ট আমির খান সেই একটা সুন্দর লাল রঙের লিপস্টিক পরে মাথায় একটা হলুদ হেলমেট পরে রাস্তা দিয়ে দৌড়ে বেড়ায়, গলায় প্রচুর মাদুলি, হাতে প্রচুর মালা, মুখে ভগবানের স্টিকার লাগিয়ে, মানে এই ছবিটাও আবার আমাদেরকে কোয়েশ্চেন করা শিখিয়েছে, আবার আমাদেরকে
1: যেটা
0: ভাবতে শিখিয়েছে
1: যে আমি যেটা শুনছি সেটাই মানবো না, আমি একটুখানি বিচার বিবেচনা করে দেখি, তাই তো, যে তুমি আমাকে বলছো মানে আমাকে মানতে হবে, আমারও তো কিছু নিজের ভাবনা চিন্তা আছে সেটাও একটু অ্যাপ্লাই করে দেখি। এইখানেই গিয়ে আমার আরেকটা সিনেমার কথা মনে পড়ে, এই সিনেমাটা খুব কম মানুষই দেখেছে, সিনেমাটা ওপেন প্ল্যাটফর্মে তোমরা পাবে দেখার জন্য, কোনো ওটিটিতে তোমাকে যেতে হবে না, আঁখো দেখি এই সিনেমাটা তোমরা পারলে ডেফিনেটলি ডেফিনেটলি দেখো। সঞ্জয় মিশ্রর অসম্ভব ভালো অভিনয়, কি নিয়ে সিনেমাটা, তুমি যা শুনছো যা দেখছো সেটাকেই যে তুমি সত্যি মনে করছো সেটাকে সত্যি মনে না করে আগে যাচাই করো, যাচাই করে দেখো, কারণ তুমি নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে তুমি কি করে বিশ্বাস করবে। এবং এই নিয়ে গোটা সিনেমাটা, যাতে তার ফ্যামিলির লোকজন প্রচন্ড পরিমাণে ডিস্টার্বড হয়ে যায় যে মানুষটা ছিল এক, মানুষটা হয়ে গেল আরেক, কারণ সে সবকিছু যাচাই করে দেখতে চাইছে।
0: আমি এটা নিয়ে ভাবলাম একটা জিনিস বলবো,
1: তুমি এরকম হবে না, তুমি এরকম
0: করো না না না না না, আমি বলছি আমার প্রচুর বন্ধু যারা রিসেন্টলি দুঃখে রয়েছে তারা ওই একই কথাটা বলে, যাই হোক ছিল এক হয়ে গেল আর।
1: আচ্ছা ঠিক আছে,
0: কিন্তু কিন্তু এবার এবার আমাদেরকে একটু র‍্যাপ আপ করতেই হবে, সুপর্ণা দেখো কারণ আমাদের কাছে সময় তো আটকে রাখিছে, আমার সময়ের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি,
1: মানে দেখো আমাদের হাতে এই 11 থেকে 12টাই আছে, আমরা কি করব বলো, চাইলে তো আমরা প্রচুর প্রচুর প্রচুর সিনেমা সঙ্গে রেখেছি গল্প করার, কিন্তু আজকেও যথারীতি আরো অনেকগুলো সিনেমা নিয়ে আমরা গল্প করতে পারলাম না, সেগুলো না হয় অন্য কোনো একটা দিনের জন্য তোলা থাকবে যেদিন আমরা আরো গল্প করতে পারবো। আর তাই আজকে রঙ্গভ্যাঙ্গ সোশ্যাল স্যাটায় নিয়ে অনেকগুলো সিনেমা নিয়ে কথা হলো, গল্প হলো, আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় সিনেস্কোপের আড্ডায় কিংসুক শ্রীপর্ণা থাকবে অবশ্যই, আর অবশ্যই তোমাদেরকে সঙ্গে থাকতে হবে যুববাণীকে নিয়ে, শুনতে হবে যুববাণী, আর অবশ্যই খুব খুব খুব ভালো থাকতে হবে। যেতে যেতে বিশাল দাদলানির কণ্ঠে রইল ঘরে ফেরার গান, কারণ তোমাদেরকে ফিরে ফিরে আসতেই হবে আমাদের কাছে। টাটা।

0: এখন বাংলার মুখ।
1: সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে এসেছি দাদপুর গ্রামে। হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের নলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামটি ছবির মতো সুন্দর। দাদপুর গ্রামে ঘুরতে ঘুরতে মনে হলো এই গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। আলাপ জমালাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাঁদের জানালাম মনের কথা। তারা তো খুব খুশি। বসা হলো মাঠের ধারে একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। গ্রামের ঐতিহ্য ইত্যাদি বিষয়ে বললেন স্বপন কুমার দে।
2: আমি দাদপুর গ্রাম থেকে বলছি। প্রথমে আমি বলছি, ট্রেন ছাড়া আমাদের এখানে আসা খুব অসুবিধা আছে। নলপুর স্টেশন, আমাদের এখানে হাওড়া থেকে নলপুর স্টেশন নামতে হয়, 22 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু আমাদের এখানে কোনো বাস রুট নেই। এবং সেটা আছে অনেক দূরে, সে রানিয়াটি, সে পাঁচলা ওদিক দিয়ে আমাদের অটো, বা আগে তো অটো ছিল না, এখন অটো এবং টোটো বোটো সব তৈরি হয়েছে, তার মাধ্যমে লোক যাতায়াত করে। আর এছাড়া আমাদের যাতায়াতের কোনো পদ নেই। এবং রাস্তাগুলো, আগে আমাদের এখানে কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, সেই রাস্তাগুলো আস্তে আস্তে অনেকটা উন্নত হয়েছে এবং পাকা রাস্তা তৈরি করেছে, তার জন্য অনেক মানুষের চলাফেরা এবং যাতায়াতের খুব সুবিধা হচ্ছে।
3: এই গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
2: আমাদের এই গ্রামের আশেপাশে আছে মালিকপাড়া, বেটিয়ারি, ঘোড়াঘাট, বেলডুবি, মনোহরপুর, আর একটা আছে আমাদের এটা উলা। এই এই এই কতগুলো নিয়েই আমাদের নলপুর। মানুষের জীবন জীবিকা হচ্ছে আমাদের এখানে সমস্ত

0: ওই ছেলে ছেলেরা কর্মসংস্থানের ক্ষেত্রে টিকাপাড়া দাসনগরে যে শিল্প, ছোট ছোট শিল্প আছে সেই শিল্পর সঙ্গে যুক্ত, এবং তারা রাজমিস্ত্রি এবং গ্রামের এই সমস্ত পঞ্চায়েত যেটা 100 দিনের কাজের যেটা কাজ হয় সেই কাজের সঙ্গে তারা যুক্ত।
1: চাষের কাজ হয়,
0: চাষে এখানে চাষের চাষের কাজ তো, কিন্তু এখন চাষের কাজ অনেকটা কমে গেছে, কেন যে পরিমাণে জলের প্রয়োজন সেই পরিমাণ জল তারা চাষিরা পায় না, এবং জমির উর্বরতা অনেক কমে গেছে, যার ফলে ফসল ঠিকমতো একটা এখান থেকে পাওয়া যায় না, যার ফলে ওরা এখন ওটা হয়ে গেছে, মোটামুটি চাষের জমিটা হয়ে গেছে এখন বাস্তু জমির মতো পরিণত হয়েছে।
2: কথা হলো অরিন্দমদের সঙ্গে, তিনি বললেন,
3: হাওড়া জেলার নলপুর পঞ্চায়েতের অধীন দাঁতপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই এই গ্রামেই আমার বেড়ে ওঠা, স্কুল কলেজ সব এখান থেকেই, কিন্তু আমার কলেজটি ছিল একটু দূরে, সেটা হচ্ছে নরসিংহ দত্ত কলেজ, টিকিয়াপাড়া রেল স্টেশন থেকে 15 মিনিটের হাঁটা পথ। আমাদের গ্রামে একটি খেলার মাঠ আছে, সেখানে প্রত্যহ আমরা খেলাধুলা করতাম। বর্তমানে খেলাধুলার মান আগের মতো আর নেই। আজকালকার দিনে আমরা সবাই জানি আমাদের কাছে ফোন এসে গিয়ে আমাদের খেলার মাঠে যাওয়ার সময়টা বুঝি অনেকটাই হারিয়েছে। তো আমি এই গ্রামের পক্ষ থেকে এটুকু বলতে পারি, আজকে আমাদের গ্রামে শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার বিশেষ প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থা যেমন নলপুর স্টেশন থেকে আমাদের গ্রামে আসতে হলে আমাদের টোটো পথে বা টোটো গাড়িতে 100টি টাকা করে পার হেডে খরচা হয়, যেটা খুবই ব্যয়বহুল একটি ব্যাপার বলে আমার মনে হয়, কারণ একটি সাধারণ মানুষের পক্ষে 15 মিনিটের রাস্তা 100টি টাকার বিনিময়ে খরচা করে আসাটা খুবই এক্সপেন্সিভ। তাই আমি মনে করি আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করা ভীষণই প্রয়োজন। আর তাছাড়াও রয়েছে হাঁটা পথ, যেটা রেল লাইনের পাশ দিয়ে পাথরের ওপর দিয়ে আমাদের হেঁটে আসতে হয়, যেটা ফলে অনেক মানুষই আহত হয়েছেন, এবং আমার নিজেরই বাবা পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন, যেই চোট এখনও কিন্তু ওনার সম্পূর্ণভাবে সারেনি। তো আমি মনে করি আমাদের এই গ্রামে যোগাযোগ ব্যবস্থা এবং তার পাশাপাশি শিক্ষা ও পানীয় জল, এই তিনটেই বিশেষ প্রয়োজন। এই গ্রামের মানুষের অবসর সময় বলতে গেলে আমি দুটো স্টেজে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে ইয়াং জেনারেশন আর একটা হচ্ছে বৃদ্ধরা বা অ্যাবভ 60। ইয়াং জেনারেশন, আজকালকার দিনে আমরা সবাই জানি ফোনে সবাই ব্যস্ত, তাও ছুটির দিন অর্থাৎ রবিবার বিকেলে আমাদের খেলার মাঠে খেলাধুলা হয়, সেইখানে অবসর সময় কিছু ইয়াং ছেলেরা আসেন এবং খেলাধুলা করেন। এবং বৃদ্ধদের কথা যদি বলি, তারা এই আমাদের রাস্তাঘাটে হাঁটাচলা করেন, আদারওয়াইজ ওনাদের অবসর সময় কাটানোর বিশেষ কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না, বা বাড়িতেই ওনারা সময় কাটান।
2: শুনলাম একটি গান,

0: জানতে চাইলাম গ্রামের সংস্কৃতি চর্চা সম্পর্কে। জয়িতা দে জানালেন,
1: আমি দাঁতপুর গ্রামের বাসিন্দা। তো সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি, গান বাজনা নাচ, এছাড়াও হচ্ছে গিয়ে খেলাধুলা, সমস্ত কিছু নিয়েই হচ্ছে গিয়ে সংস্কৃতি জগৎটা। তো সংস্কৃতি জগতের যদি প্রথমেই আমরা ছোটবেলা থেকে যদি কিছু বলা হয় যে সংস্কৃতি বলতে কী বোঝো, তখন আমরা বুঝি যে গান আর নাচ, এইটাই হচ্ছে গিয়ে আমাদের শেখানো হয় ছোটবেলা থেকে। আমিও তাই শিখেছি, আমার মা বাবা আমাকে নাচ গান আঁকা সবই শিখিয়েছে, তার মধ্যে থেকে গানটাকে আমি চয়েস করে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ছোটবেলা থেকে দেখে আসছি যে ছোটখাটো এখানে প্রোগ্রাম হয়, এবং প্রোগ্রাম বলতে আমরা বুঝি যে স্টেজ করে সেখানে ছোটখাটো নিজেদের মধ্যে গান বাজনা এইসবের মাধ্যমে আমাদের সংস্কৃতি জগৎটা আমাদের গ্রামের মধ্যে এইভাবেই চলে আসছে। এখন উন্নত হয়েছে, এখন আরও বাইরে থেকে নতুন নতুন আর্টিস্ট আনছে, কিন্তু আমি আমার ছোটবেলা এগুলো দেখিনি। আমরা দেখেছি যে আমরা নিজেরা এই বন্ধুরা মিলে সব জড়ো হচ্ছি, দাদা দিদিরা মিলে একটা প্রোগ্রাম আয়োজন করছে, বলছে তোদের গান করতে হবে, তোদের নাচ করতে হবে, শিখিয়েও দিচ্ছে। আমরা সেরকমভাবে সবাই একত্রে, কোনো সময় কোরাস, কোনো সময় একা একা, এইভাবে আমরা নাচ গান করে এসেছি, নাটকও করেছি। তো এখন চারিদিকে প্রোগ্রাম বেড়েছে, আবার পুজো পার্বণও বেড়েছে। একটা সময় ফাংশানের ব্যাপারটা খুব উঠেছিল, এখন আস্তে আস্তে আবার অনেকটাই কমে গেছে, কারণ কোভিডের পরে চারিদিকে যারা শিল্পীরা তারা তাদের যে চর্চাটা সেটা আস্তে আস্তে কমে গেছে, মানে কোভিডের পরে প্রোগ্রামের ব্যাপারটা অনেকটাই কমে গেছে। আগে যেমন চারিদিকে চতুর্দিকে, আমি কোভিডের আগের কথাই বলছি, তখন কোনো পুজো বা পার্বণ হলো, কিছু হলেই আমরা একটা না একটা কিছু সবাই মিলে একত্রিত হয়ে একটা প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান করার চেষ্টা করতাম, কিন্তু কোভিডের সময় থেকে এই একত্রিত হওয়ার ব্যাপারটা অনেকটা কমে গেছে। তারপর থেকে বিশেষ করে শিল্পীদের প্রোগ্রামের ব্যাপারটা অনেকটাই কমে গেছে। এখন প্রোগ্রাম যা বুঝি অর্কেস্ট্রা, এবার অর্কেস্ট্রায় সবাই যারা গ্রামে থাকে তাদের পক্ষে অর্কেস্ট্রায় যারা গ্রামের মধ্যে থেকে গান বাজনা করে প্রত্যেকের কিন্তু অর্কেস্ট্রায় যোগদান করা সম্ভব হয় না, তার ফলে কি তারা এই গান বাজনা জগৎ থেকে অনেকটাই দূরে সরে যায়।
0: তার কণ্ঠেও গান শুনলাম।

গানের রেশ নিয়ে ঘুরে দেখলাম হাওড়া জেলার দাদপুর গ্রাম। মনটা বার বার যেন এই বাংলায় ফিরে আসতে চায়। তাই তো বাংলার বিভিন্ন গ্রাম গঞ্জ ঘুরে দেখি আর আপনাদের দেখাই বাংলার মুখ অনুষ্ঠানে। বাংলার মুখ আজ এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী শনিবার আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা শ্রুতমা মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবর্ষী ঘোষ।

হলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিএ রেভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক। জীবন এত সুন্দর, বেঁচে থাকার জন্য মানুষ কি না করে। চারপাশে চোখ মেললেই শুধু বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াইটা আমরা রোজ দেখতে পাই। তবু তারই মধ্যে কেউ কেউ কিন্তু আত্মহত্যার কথা ভাবছেন, আত্মহত্যা করছেন, এবং তাদের সংখ্যা পৃথিবীতে নেহাত নগণ্য নয়। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন 2000-এর কাছাকাছি মানুষ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে অজানার দেশে চলে যাওয়ার। আর তাদের অধিকাংশই কিন্তু তরুণ, 15-29 বছর বয়সীদের মধ্যে আত্মহত্যাই হলো মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ। প্রথম কারণটা হলো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। কেন এমন হয়, কেন মনে হয় যে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক গুণ বেশি দয়াময়ী এবং শ্রেয়তর? বেঁচে থাকা এত কষ্টকর কখন মনে হয়? দেখা গেছে 90%-এরও বেশি আত্মহত্যার কারণ কিন্তু তাৎক্ষণিক কারণ অন্তত মানসিক অসুস্থতা, অবসাদ বা ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া বা এমনকি পার্সোনালিটি ডিসঅর্ডার। এছাড়াও অনেক দিন ধরে জমে থাকা অসহায়তা, সামাজিকভাবে একা হয়ে পড়া মানুষ কিন্তু আত্মহননের দিকে চলে যান অনেক সময়। দেখা গেছে যারা পরিযায়ী, এক দেশ থেকে অন্য দেশ, নতুন কোনো সংস্কৃতির মধ্যে যাদের মানিয়ে নিতে হচ্ছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অন্য 8-10 জনের থেকে বেশি। এছাড়াও শারীরিক কষ্ট যেমন তীব্র ব্যথা, একাকিত্ব বোধ, বিভিন্ন নেশাও কিন্তু মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। সর্বোপরি মনে রাখুন ও তাকেও বোঝান, এই মুহূর্তে যে সমস্যা অলঙ্ঘনীয় বলে মনে হচ্ছে, দুদিন বাদে তা মনে হতে নাও পারে। আর যার ভালোবাসা ছাড়া বাঁচার কথা ভাবা যাচ্ছে না, 6 মাস বাদে হয়তো দেখা গেল তাকে ছাড়াও জীবন অনিন্দ্য, মৃত্যুর মুখে দাঁড়িয়েও আশা ছাড়তে নেই। ডাক্তারবাবু 6 মাসের নিদান দিয়েছেন, কিন্তু তাতেও আমরা ভাবতে পারি এই 2 মাসটাকে আরো কত ভালোভাবে বেঁচে থাকা যায়, কত অপূর্ণ শখ মিটিয়ে ফেলা যায়। এ জগতে কেউ তো আর অমর নয়।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। সরকার ২০১১ সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলাশাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত ১৪ বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নথি অনুযায়ী ২০১১ সালের পর থেকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি মিলিয়ে প্রায় ১৬৯ লক্ষ জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়েছিল। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়েও সংশয় রয়েছে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, এসডিও এবং জেলা স্তরের আধিকারিকরা সব শংসাপত্র খতিয়ে দেখবেন, কোথাও অনিয়ম বা ভুল তথ্যের ভিত্তিতে শংসাপত্র দেওয়া হয়ে থাকলে আইন অনুযায়ী তা বাতিল করার প্রক্রিয়াও শুরু করা হবে। এছাড়াও সম্প্রতি ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের এবং তাদের উপর নির্ভরশীলদের জাতিগত শংসাপত্র পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে, প্রয়োজনে সেগুলিও বাতিল করা হতে পারে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজই প্রথম জেলা সফর করছেন। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে পৌঁছে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ডায়মন্ড হারবারে সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ সহ লালবাজারের অন্য পুলিশ আধিকারিক এবং সব থানার ওসিরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন। রাজ্য সরকারের ঘোষণার পর বেআইনি গরু পাচারের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, ধৃতের সংখ্যা, কত পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধর্মীয় স্থানে মাইক বাজানো নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সব জেলা ও পুলিশ কমিশনারেটকে রিপোর্ট আকারে জানাতে হবে। এরপর শুভেন্দু অধিকারী ফলতায় আগামী ২১ তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পয়লা জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ হিসেবেই দেখা যাচ্ছে এই কর্মসূচিকে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে উপস্থিত থাকবেন। সপ্তাহে অন্তত এক থেকে দুদিন জনতার দরবার বসবে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ২৭ এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে এফআইআর। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটি প্রথম এফআইআর। বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেছেন, নির্বাচনের আগে ও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব ভাষা ব্যবহার করেছেন সেজন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াই উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বলেন, চূড়ান্ত রায় সর্বদা সত্যের পক্ষেই যায়, এক্ষেত্রেও তাই হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিগমনগর ঘাটপাড় ব্রিজ এলাকা থেকে 63 বছর বয়সী গোপীনাথ সাহাকে পাকড়াও করা হয়। এলাকায় ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা, পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময় পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্যে দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা, সতর্কতামূলক ব্যবস্থার অঙ্গ হিসেবে জল জমতে না দেওয়া, কীটনাশক ওষুধ স্প্রে করা, মশারি ব্যবহার করতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন আগামীকাল থেকে 30 জুন পর্যন্ত পাঁশকুড়া দীঘার মধ্যে ইএমইউ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল সকাল 7টায় পাঁশকুড়া থেকে, দীঘা পাঁশকুড়া স্পেশাল সকাল 9:30 দীঘা থেকে ছাড়বে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আজও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলি মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুর দুয়ারের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও 2টি জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের 2টি জায়গায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।

0: দাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দ্বিজেন্দ্র গীতি

0: দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আমি ডক্টর অভিজিৎ তরফদার, হৃদয় রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায় শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারো না কারোর কিডনি দশক আছে, কারো না কারোর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনি দশক ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথা নয়, আরও অনেক

0: নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলে কিডনি অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবে।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই সুধীন সরকারের গাওয়া একটি গান, অরুণ ইন্দুর কথা, সুর অঞ্জন চক্রবর্তী।

এত পাহাড় ভেঙে যদি পথ হতে পারে। নিজের কথায় সুরে গানটি শুনলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানের শিল্পী অনুপ ঘোষাল। গান লিখেছেন বিমল বসু, সুর দিয়েছেন প্রশান্ত সেন।

Shibu. অনুষ্ঠানের সব শেষ গান গায়ত্রী বসুর কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
0: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এটি বৃহত্তর ভারত ইইউ সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী তাকে স্বাগত জানান। বিভিন্ন বয়স, অঞ্চল এবং ধর্মের ভারতীয় সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীতের মাধ্যমে তাকে স্বাগত জানাতে সমবেত হন। তার আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থল মোদী মোদী এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমের এক পোস্টে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করে এই অভ্যর্থনাকে অসাধারণ বলে উল্লেখ করেন। একটি প্রতিবেদন,
1: The Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushro Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টিয়ানসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপিয়ান বাণিজ্য ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার

লিয়েনেও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়ে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ের বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ে প্রধানমন্ত্রী যৌথভাবে যোগ দেবেন। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রারও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশযাত্রার উপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। সরকার পেট্রোল রপ্তানির উপর লিটার পিছু ৩ টাকা করে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২৩ টাকা থেকে কমিয়ে ১৬.৫০ টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৬ টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তার প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিম আজ তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত ২৭ এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। ক্ষেত্রেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত ৫ই মে দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন ২০০টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে আলোচনার পর সেই অর্ডার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিকই তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও একদফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দুদফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২রা ও ৩রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। সামাজিক মাধ্যমের পোস্টে পিগট জানান, দুদেশের মধ্যে সার্বভৌমত্ব বজায় অখণ্ডতা রাখা এবং শান্তি প্রতিষ্ঠায় এই আলোচনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। ১৯৬০ সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডোর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর ১৬ই মে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের থিম হল সুস্থায়ী ভবিষ্যতের জন্য আলোক বর্তিকা, যেখানে শক্তিশাস্ত্রী আলো, পরিবেশ বান্ধব উৎপাদন এবং উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে আলোক ভিত্তিক প্রযুক্তি কীভাবে সুস্থায়ী উন্নয়নে অবদান রাখে তার উপর আলোকপাত করা হয়েছে।
নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা, পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময়ে পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজুদ্দিন ও গো সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমু নামুরা ও ইউইচি শিমোগামী জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে জাহাঙ্গীর মহল্লায় লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত সরকারের সাম্প্রতিক নির্দেশ নিয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুলকালাম। পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে 7 জন আটক। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। ফলহারিণী কালীপুজোয় আজ বিভিন্ন কালী মন্দিরে ভক্তদের ভিড়। ইডেনে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন। রাজ্য সরকারের ঘোষণার পর বেআইনি গরু পাচারের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, ধৃতের সংখ্যা, কত পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধর্মীয় স্থানে মাইক বাজানো নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সব জেলা ও পুলিশ কমিশনারেটকে রিপোর্ট আকারে জানাতে হবে ওই বৈঠকে। এরপর শুভেন্দু অধিকারী ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিজেপি নেতা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে নিউ টাউনে অভিনেতার বাড়িতে যান তিনি। ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। পরে মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী রাজ্যে পরিবর্তনের অন্যতম কারিগর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার হুমকি মেইল পাঠানোর অভিযোগে গার্ডেন রিজ থেকে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত 14 মে ভবানীপুর থানার ওসির কাছে একটি মেইল যায়, সেখানেই মুখ্যমন্ত্রীর ওপর প্রাণঘাতী বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এরপরই ভবানীপুর থানা ও কলকাতা পুলিশ একযোগে তদন্ত শুরু করে। তদন্তে গার্ডেন রিজের গোলাম আব্বাস লেনের বাসিন্দা বছর 27-এর হাসনিন ইকবালের নাম উঠে আসে। এক মহিলার আইডি ব্যবহার করে মেইল পাঠিয়েছিল ওই যুবক। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রচেষ্টা চলছে। বিজেপি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক জেলায় কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। কলকাতায় গতকাল দলের সাংগঠনিক বৈঠকে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এই নির্দেশ দেন। জেলা সভাপতিদের কোর কমিটির নির্দেশ অনুযায়ী চলার কথা বলা হয়েছে। উন্নয়নের কাজসহ যেকোনো বিষয় 15 জনের ওই কোর কমিটির সঙ্গে আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। কোনো নেতাকর্মী দলবিরোধী আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তফসিলী জাতি, উপজাতি এবং ওবিসি মিলিয়ে প্রায় 1,70,00,000 জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়েছিল। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়েও সংশয় রয়েছে। সংশ্লিষ্ট মহকুমা শাসক এবং জেলা স্তরের আধিকারিকরা সব শংসাপত্র খতিয়ে দেখবেন। এছাড়াও সম্প্রতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের এবং তাদের উপর নির্ভরশীলদের জাতিগত শংসাপত্র পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে। এদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো এসসি এসটি ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, সিআইডিকে দিয়ে তার তদন্ত করানো হতে পারে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন।
1: 2011 পর থেকে যেসব সার্টিফিকেট এসসি এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি সিআইডি তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী সিআইডি তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব।
0: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যে নবনিযুক্ত বিজেপি সরকারের পক্ষ থেকে আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহারের জন্য জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। অনুরোধ করা হয়েছে মামলা জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক। উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ নিয়ে 22 মে 2024 কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সরকারের জারি করা ওবিসি তালিকা খারিজ করে দিয়েছিল এবং নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে বিচারাধীন রয়েছে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেছেন, নির্বাচনের আগে ও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব ভাষা ব্যবহার করেছেন সেজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াই উচিত।
2: দেখিয়ে চুনাও কা পহলে আর চুনাও কা বাদ জিস ভাষা অভিষেক ব্যানার্জি প্রয়োগ কিয়া, দেশ কা স্বরাষ্ট্রমন্ত্রী কা খিলাফ জেসা ভাষা কা প্রয়োগ কিয়া, এসা কু ভাষা কা প্রয়োগ কে লিয়ে উনকা উপর এফআইআর হুয়া, উসকা কানুন কারবাই হোনা চাহিয়ে, ছোড়না নহি চাহিয়ে।
0: রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেছেন, যারাই প্ররোচনামূলক বক্তব্য রেখেছে, সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বলেন, চূড়ান্ত রায় সর্বদা সত্যের পক্ষেই যায়, এক্ষেত্রেও তাই হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম বর্ধমানের আসানসোলের জাহাঙ্গীর মহল্লায় লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত সাম্প্রতিক সরকারি নির্দেশিকা জারি করা নিয়ে এলাকায় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গতকাল তুমুল বচসা বাধে। গতরাতে দুটি সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে পুলিশের বৈঠকে কিছু লোক হঠাৎ করে ইট পাটকেল ছোড়ে এবং আসানসোল উত্তরের পুলিশ ফাঁড়িতে চড়াও হয় বলে অভিযোগ। একাধিক সরকারি ও বেসরকারি যানবাহনে ভাঙচুর চালানো হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, জমায়েত থেকে হঠাৎ করেই কিছু দুষ্কৃতী পাথর ছুড়তে শুরু করে, যার ফলে 5 জন পুলিশকর্মী আহত হন। বর্তমানে এলাকায় তল্লাশি চলছে, এখনও পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেক হামলাকারীকে চিহ্নিত করা হচ্ছে। পুনর্নির্বাচনের আগে হুমকি, অপহরণ, খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা শহীদুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদুল ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিজেপি নেতাকর্মীদের হুমকি দেওয়া, অপহরণ করে মারধর এবং প্রাণনাশের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। এদিকে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে লুকিয়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকার বাসিন্দারা। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিগমনগর ঘাটপাড় ব্রিজ এলাকা থেকে 63 বছর বয়সী গোপীনাথ সাহাকে পাকড়াও করা হয়। এলাকায় ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবে এক একজন আবেদনকারী। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। আজ ফলহারিণী কালী পুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালী পুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, কামারপুকুর জয়রামবাটিসহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক করছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মহিলা মহল, একটু পরে।
4: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
5: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি।
4: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

মহিলা মহল, আমি আপনাদের সঙ্গে শ্রোতমা মুখোপাধ্যায়। আপনারা জানেন যে আমাদের বুধ আর শনির সফর ছোট্ট, এই ছোট্ট সফরে আপনাদের সকলকে স্বাগত। আজ রং মিলান্তি, তো রং মিলান্তিতে কোন রং কী রং আপনাদের সামনে আনবো তার আগে বরং এই গানটা শোনাই। এই গানটা শুনতে শুনতে ভাবুন তো যে আজকে রং মিলান্তিতে কাকে নিয়ে কথা হতে পারে বা কী নিয়ে কথা হতে পারে।

এই গান শোনার পর বলে দিতে হয় না যে কণ্ঠস্বর কার, তাহলে কি আজকে রং মেলান্তিতে তাঁকে নিয়েই কথা বলবো? নাকি এই আজকেও যখন আসছিলাম তখন কি প্রচণ্ড গরম, যদিও এবারে যেদিনই খুব খুব একটা গরম হচ্ছে সঙ্গে সঙ্গে প্রকৃতি কালবৈশাখী দিতে এবারে একটুও কার্পণ্য করেনি, সন্ধেবেলা ঝড় বৃষ্টিতে বেশ খানিকটা সিক্ত করে দিচ্ছে। তাও প্রকৃতিকে তো বাঁচিয়ে রাখতেই হবে, সে কথা তো আমাদের প্রত্যেক মুহূর্তে মনে রাখতে হবে। গাছ কাটলেই তো হবে না, গাছ লাগাতেও হবে। শুধু যে ইনডোর প্ল্যান্ট দিয়ে আমরা চারপাশটা আমাদের ঘরটা সাজিয়ে তুলবো তা নয়, বড় বড় বৃক্ষ জাতীয় গাছ যত কেটে ফেলবো ততই কিন্তু আমাদের এই রোদে তপ্ত পৃথিবীতে পড়তে হবে, এটা তো খেয়াল রাখতেই হবে। আর সুন্দরবন তাকেও বাঁচিয়ে রাখতে হবে আমাদের যে নিজেদের অস্তিত্বের জন্য, এটা তো একদিক। কিন্তু যার কথা বলবো, যার কণ্ঠে এই গান অতদিন আগে একেবারে মানুষের মন জয় করে নিয়েছিল, তার জন্ম কিন্তু চুঁচুড়ায়। আয়ুর্বেদিক চিকিৎসায় প্রসিদ্ধ ছিল তাঁদের বাড়ি, সেই বাড়িরই মেয়ের গানের টান ছেলেবেলা থেকে। 1946 সালের এই মে মাসেই তাঁর জন্ম। চিকিৎসক পরিবারের বাবা ছিলেন সঙ্গীত সাধক, আর বাবাই চেয়েছিলেন মেয়ে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হবে। যদিও মেয়ের ভালোবাসা ছিল লঘু সঙ্গীতে, শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী হয়ে উঠলেও হুগলির বিভিন্ন জায়গায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইতেন তখন তিনি। হ্যাঁ, অবাক লাগছে তো শুনতে, শুরুটা এরকমই ছিল বনশ্রী সেনগুপ্তের। আজ রং মেলান্তির ছোট্ট আসরে শোনাবো বনশ্রী সেনগুপ্তের কথা। তখন তার নিজের গান ছিল না জানেন, শ্রোতারা বলতো যেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানই শুনছেন। সন্ধ্যা কণ্ঠী বলেও ধীরে ধীরে খ্যাতি ছড়িয়ে পড়ল হুগলিতে, মেয়ের গর্বে বাবার মুখ ভরে উঠত। ঠিক এমন সময় তাঁর জীবনে এলো আঘাত, হঠাৎই প্রয়াত হলেন বাবা। গানের গুরুকে হারিয়ে তিনি যেন তখন দিশাহারা। দাদারা বোনের অসহায়তাটা বুঝতে পারলেন, আবার এটাও ভাবলেন সেই সময়ে চুঁচুড়া থেকে কলকাতায় এসে গানের চর্চা করা, গানের অনুষ্ঠান করা, সেটা কি একেবারে মধ্যবিত্ত পরিবারের পক্ষে থেকে সম্ভব? সেই জন্য কোথাও একটা দ্বিধা তৈরি হলো, বোনের প্রতি একটা সহমর্মিতা, এই সমস্ত চলতে থাকল। ঠিক এমনই সময়ে বনশ্রীর পরিবারের সঙ্গে, বনশ্রী সেনগুপ্তের পরিবারের সঙ্গে আলাপ হলো পুলিশে চাকরি করা শান্তি সেনগুপ্তের। আলাপ থেকে মন বিনিময়, বাড়ির সবার নয়নের মনি হয়ে উঠলেন শান্তি, ভদ্র সৎ। শান্তি সেনগুপ্তের সঙ্গে পরিণয়ের সূত্রে বাঁধা পড়লেন বনশ্রী, হয়ে উঠলেন বনশ্রী সেনগুপ্ত। আর ওই যে আমরা বলি না যে কোনো সফল মানুষের আড়ালে কিন্তু আরেকজন মানুষ থাকেন,

0: স্ত্রী পুরুষ নির্বিশেষে, জানেন, শুধুমাত্র যে সফল পুরুষের পেছনে সফল নারী থাকেন এই কথাটা বড্ড ক্লিশে। যে কোনো সফল মানুষের পিছনে তার উল্টো দিকের মানুষেরা থাকেন। বনশ্রী সেনগুপ্তের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। স্ত্রীকে কলকাতার সঙ্গীত গুরুদের কাছে তিনি ভর্তি করে দিলেন। সুধীন দাশগুপ্তের ছাত্রী হয়ে উঠলেন বনশ্রী, কিন্তু তার স্বামী শান্তি সেনগুপ্তের সৌজন্যেই। এবং ভাবুন, সেই সময় কিন্তু জলসার যুগ, এবং শান্তিবাবু নিজে সমস্ত জলসার উদ্যোক্তাদের কাছে গিয়ে যোগাযোগ করতেন এবং স্ত্রীর গান গাওয়ার জন্য সুপারিশও করতেন। একে একে জলসায় সুযোগ পেতে লাগলেন বনশ্রী সেনগুপ্ত। সুধীন দাশগুপ্ত তাকে শিখিয়েছিলেন শুধু সন্ধ্যার গান নয়, পুরুষ শিল্পী হেমন্ত, শ্যামল, ধনঞ্জয়দের গান গেয়ে নিজের সন্ধ্যাকুণ্ঠী ইমেজ বদলাতে হবে। সেই মতো তার তালিমও চলতে লাগলো। একদিন হলো কি, এক সন্ধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য স্বয়ং উপস্থিত। সেখানে বনশ্রী সেনগুপ্ত গাইছেন এবং বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে তিনি তার নিজের গান শুনলেন, ধনঞ্জয় ভট্টাচার্যের গান। তিনি থবাক। তারপর সেই মেয়েটিকে ডেকে বললেন, বাহ, বেশ তো গাইলে তুমি আমার গানটা, কিন্তু নিজের গান গাও না কেন? জবাবে সেদিনের সেই শিল্পী উত্তর দিয়েছিল, দাদা, আমার তো নিজের গান নেই। জীবনে এলো আরেক বাঁক। ধনঞ্জয় ভট্টাচার্য চিঠি লিখে দিলেন তৎকালীন HMV-র সন্তোষ সেনগুপ্তকে, আর সেই চিঠিতেই বনশ্রী সেনগুপ্তের জায়গা হয়ে গেল নতুন বাংলা গানে। সুধীন দাশগুপ্তের সুরে সে সময় আশা ভোঁসলে একের পর এক হিট বাংলা গান রেকর্ড করছেন। সুধীন দাশগুপ্ত কি করতেন, একটা সময় আশার গানগুলো বনশ্রীকে দিয়ে তুলিয়ে রেকর্ড করে বোম্বেতে পাঠাতেন, আর বনশ্রীর গান শুনে আশা ভোঁসলে সেই বাংলা গানগুলো তুলতেন। ভাবতে পারেন? এবং ভাবুন, আজকের সময় দাঁড়িয়ে সেই সময়ের ডেডিকেশন কতটা। একটা বারের জন্য গুরুকে তিনি জিজ্ঞেস করেননি যে কেন গাইব, কী জন্য গাইব, কেন এমন হবে। অনেক দিন পেরিয়ে যাওয়ার পর সুদীর্ঘ 20 বছর সুধীন দাশগুপ্তের ছাত্রী ছিলেন বনশ্রী সেনগুপ্ত, একদিন জিজ্ঞেস করলেন যে, দাদা, আমার কি নিজের গান হবে কোনো দিন? সেদিন ছাত্রীর সেই আবদার গুরু ফেলেননি, বরং মনে রেখেছিলেন। তাই রেকর্ড বের হল তার। সেই সঙ্গে সঙ্গে বাংলা গানের জগতে স্থান করে নিলেন শ্রোতার কণ্ঠে, শ্রোতাদের মনে এই কণ্ঠ মন জয় করল, তা হলেন বনশ্রী সেনগুপ্ত। বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে দুষ্টু মিষ্টি চটুল গানও কিন্তু দারুণ দারুণ হিট হতে লাগলো, একের পর এক হিট গান। আমার অঙ্গে জলে রংমশাল, যে গানটা এখন শোনালাম আপনাদের, সুন্দরবনের সুন্দরী গাছ, হীরা ফেলে কাঁচ, একেবারে সুপার ডুপার হিট। এবং সেই সময় নির্মলা মিশ্র তাকে বলতেন যে বনশ্রী মানে বনের শ্রী, আজ থেকে ওর নাম ফরেস্ট বিউটি। ব্যাস, সঙ্গীত মহলেও এই নাম ছড়িয়ে পড়ল এবং এই নামেই তাকে ডাকতেন সবাই। আবারও পট পরিবর্তন। একটা সময় কলকাতার রাতের রজনীগন্ধা মিস সেফরির নাচে পেশাদার রঙ্গমঞ্চে সব গান বনশ্রী সেনগুপ্ত গাইতেন, এবং এই শেফালি বনশ্রী জুটি হয়ে উঠল একেবারে হিট জুটি। ক্যাবারে গান মানেই যে খারাপ মেয়ের গান এমন তিনি কখনো ভাবতেন না। তিনি বলতেন হেমন্ত মুখোপাধ্যায়ের কথা, কারণ হেমন্ত মুখোপাধ্যায় বনশ্রী সেনগুপ্তকে শিখিয়েছিলেন গানের কোনো ছোট বড় হয় না, তাই গান গেয়ে যেতে হবে এবং একজন শিল্পীকে ভার্সেটাইল হতে হবে। সেই সময় শেফালি এবং বনশ্রী সেনগুপ্তের জুটি একেবারে সুপার ডুপার হিট। তবে বনশ্রী সেনগুপ্তের কথা বলতে গেলে, এবং যদি মনে হয় যে কোন গানটা ছাড়া বনশ্রী সেনগুপ্তের এই সফর যেন শেষ করাই যায় না, সেটা হলে অবশ্যই সেই গান, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। এই গান মন ছুঁয়ে গেল শ্রোতাদের। তারপর একের পর এক ছবিতে প্লেব্যাক করলেন তিনি, নিমন্ত্রণ, আশীর্বাদ, হারমোনিয়াম, ছুটি, অপর্ণা, বাবা তারকনাথ ছবিতে একের পর এক কালজয়ী গান গিয়ে শ্রোতাদের মন জয় করলেন। অজয় দাসের কথায় সুরে অর্চনা ছবিতে মাধবী মুখোপাধ্যায়ের সুরে দূর আকাশে তোমার সুর গানটা যেন একেবারে শ্রোতাদের মনে গেঁথে রইল। একটু একটু করে এগিয়ে চললেন তিনি। একটা সময় পারিবারিক বিপর্যয় হল, যিনি তাকে এতটা এগিয়ে দিয়েছিলেন সেই শান্তি সেনগুপ্তের অকাল প্রয়াণ তার জীবনে বজ্রপাতের মতো ছিল। তবে তিনি মনের জোর হারাননি, একাই থাকতেন বাকিটা সময়, কারণ তাঁরা ছিলেন নিঃসন্তান। প্রয়াত স্বামীর সঙ্গী করেই বাকি জীবনটা কাটিয়ে দিলেন তিনি। কিন্তু রয়ে গেল তার গান। কোনো এক জলসায় এক ঝাঁক গায়িকার আড্ডা বসে গেলে বাংলা গানের সেই মহল যেখানে আজও খুঁজে পাওয়া যাবে তাকে, বনশ্রী সেনগুপ্তকে, যিনি আমাদের হৃদয় জুড়ে আছেন। আরেকটি গান শোনানোর খুব ইচ্ছে থাকলেও সময় বলছে আজকে সফর এখানেই শেষ করতে হবে। গান না হয় অন্য আরেকদিন শোনাবো। সবাই খুব ভালো থাকবেন, গরম বাড়ছে, নিজের যত্ন রাখবেন, কেমন ছাতা নিয়ে বেরোবেন, জল খাবেন, ঢিলেঢালা পোশাক পরবেন, সবাই খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো মহিলাদের আসরে পর্যন্তই, আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।
1: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। প্রথম গানটি আমরা শুনব যার অনুরোধে, তার নাম মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, নূরজামাল মণ্ডল, কিশোর কুমার দাস ও জ্যোৎস্না দাস, তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন যে গানটি অনুসন্ধান ছায়াছবি থেকে। আসুন শুনি।

কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে অনুসন্ধান ছায়াছবির এই গানটির পরে এবারে যে গানটি শোনাবো সেটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে স্ত্রী ছায়াছবি থেকে। পছন্দ? পছন্দ আপনাদের। আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ এবং কৌশিক ছোটু সাটুই মুর্শিদাবাদ থেকে আপনাদের পছন্দে এবারে।

ছায়াছবি প্রতিদান, শিল্পী লতা মঙ্গেশকর। শুনতে চেয়েছেন পাঁচকুড়ি দাস, শেফালি দাস, মোল্লা কেরেথার, খাগড়া, বহরমপুর থেকে।

গানটি শুনতে চেয়েছেন আপনারা যারা। পাঁচগ্রাম থেকে অসিত বেহারা, মিমো বেহারা, দেব বেহারা, পাঁচগ্রাম মোবারকপুর থেকে আনিকুল শেখ, নুরেশা খাতুন এবং রেহেনা খাতুন, মিল্কি থেকে রহিম শেখ, বীরভূম গোপালচক থেকে নাসরিন সুলতানা, পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ। এছাড়াও এই একই ছায়াছবির গান শুনতে চেয়েছেন কাশিমবাজার পালপাড়া থেকে মনা দাস, আপনাদের সকলের পছন্দের ছায়াছবি।

0: রাখো আমার কাছে।
1: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। আপনাদের মনে মনে যে গান সকাল থেকে মনে থাকে, সে গান আপনাদের কানে এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কানে পৌঁছে দেওয়ার জন্য সপ্তাহের প্রতিদিন বিভিন্ন বিষয়ের অনুরোধের আসর থাকে, নানা দিন নানা বিষয়। ঠিক এই দুপুরবেলা এই দুটোর পর এই সময়টাতে আপনারা যেদিন যে বিষয়ে অনুরোধের আসর সেই বিষয় নিয়ে 9434921300 এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ওই বিষয়ের যে গানটি আপনাদের মনে গুনগুন করছে, যেমন ধরুন আজ থাকে বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, তাই বাংলা ছায়াছবির যে গানটি আপনার মনের মধ্যে গুনগুন করছিল, আমাদের কিছু বন্ধুরা একদম 9434921300 সেটা লিখে বা নিজের নাম এবং নিজের কোথা থেকে লিখছে সেই ঠিকানা দিয়ে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে, এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি গান আমরা আপনাদের শোনালাম। সবার গান অবশ্যই শুনিয়ে উঠতে পারছি না, আজকে সময় তো শেষের দিকে, তাই বাকি বন্ধুদের কাছে একটু দুঃখ করতে বারণ করব, কারণ এক একদিন এক একজনের গান, প্রাণের গান কানে কানে পৌঁছবে, কিন্তু সব বন্ধুদের প্রাণের গানই যে আমাদের কানে কানে পৌঁছচ্ছে এ কি বড় কম পাওয়া, না আর কথা নয়। তাহলে অনুরোধের আসরে প্রতিদিন যেদিন যে বিষয়ে থাকবে আপনারা তো জেনেই গেছেন, যারা জানেন না তাদের জন্য আরও একবার বলে দিই, 9434921300 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সেই দিন সেই বিষয়ের গানটি এবং আপনার নাম, কোথা থেকে লিখছেন, ঠিকানা ইত্যাদি লিখে পাঠিয়ে দিলে আমরা আপনার এবং আমাদের সমস্ত আকাশবাণীর বন্ধুদের কাছে, আকাশবাণী মুর্শিদাবাদের বন্ধুদের কাছে প্রাণে আপনার প্রাণের গান সকলের কানে পৌঁছে দেব। আচ্ছা, এবার কার প্রাণের গান? অবশ্যই এটা আজ অনুষ্ঠানের শেষ গান, এই গানটা শুনতে শুনতে আমরা আজকের অনুরোধের আসর শেষ করব। আজকের সকাল থেকে কার প্রাণে বাংলা ছায়াছবির কোন গান ছিল আচ্ছা, আশা ভোসলের কণ্ঠে দুটি পাতা ছায়াছবি থেকে কাদের মনের গান সেটি? নৈমুল হক, সুক্তারা বেগম, আসমা তারা বেগম, আকরামুল হক, হাবু শেখ, মিহির শেখ, মিলন শেখ, গোপাল চক বীরভূম থেকে, আঙুর শেখ, রিজিয়া বিবি, জসিমুদ্দিন শেখ। আচ্ছা না, আমার একটু পড়া ভুল হলো, আরেকবার বলে দিই, পাঁচগ্রাম, ডাঙ্গাপাড়া, মুর্শিদাবাদ থেকে নাইমুল হক, সুক্তারা বেগম, আসমাতারা বেগম, আকরামুল হক, হাবু শেখ।

মিহির শেখ, মিলন শেখ, গোপালচক বীরভূম থেকে আঙুর শেখ, রিজিয়া বিবি, জসিমউদ্দিন শেখ, এরা সকলে একসঙ্গে শুনতে চেয়েছেন এই গানটি। আশা ভোসলে কণ্ঠে দুটি পাতা ছায়াছবির এই গানটি শুনতে শুনতেই শেষ করব আজকের বাংলা ছায়াছবির অনুরোধের আসর।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠানে শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান অঙ্গনা।

0: নমস্কার, অঙ্গনে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই।
1: বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদার আসনারুচ্ছে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ছঞ্চা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন্দোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মুঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ছঞ্ছা, আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম হায় হরদম ভরপুর মদ, আমি হোম শিখা আমি সাগ্নিক চমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশা বসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ফালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র আমি
0: যে কবিতাটা দিয়ে আমাদের আজকের আসর শুরু হলো, সেই কবিতাটা অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। কবিতাটি আবৃত্তি করলেন তারই পুত্র কাজী সব্যসাচী। মে মাসটা আমাদের খুব গর্বের একটা মাস। বাঙালিরা যা কিছু নিয়ে গর্ব করে, সবকিছুর উৎসভূমি যেন মে মাসে। সত্যজিৎ রায়ের জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এবং কিছুদিন পরেই হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিন। একই আকাশে সূর্য চন্দ্র সব কিছুর অবস্থান এই মে মাসে, কাজে প্রত্যেকটা দিন আলাদা করে স্মরণ করার দাবি রাখে। রবীন্দ্রপক্ষ চলে গেছে, আমরা যথোচিত মর্যাদায় রবীন্দ্রনাথকে স্মরণ করেছিলাম। সামনে আসছে 11ই জ্যৈষ্ঠ, ঝড়ের মাস, কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একদিন কাজী নজরুল ইসলামের অবদান পর্যালোচনা হবে, ঠিক যেমন ফরাসি বিপ্লবের সময় রুশো ভলতেয়ার এদের অবদান আমরা ইতিহাস বইতে পড়ে থাকি, ঠিক তেমনি রবীন্দ্রনাথ নজরুল, নানা দিক থেকে আমরা এদের আলোচনা করেছি, এদের অসাম্প্রদায়িকতা, প্রেম ভক্তি নানাভাবে। কিন্তু দেশের প্রয়োজনে যখন তারা গর্জে উঠেছেন, সেটাও আলাদা করে উল্লেখের দাবি রাখে। এ বিষয়ে আজকে আমরা কথা বলবো বাংলার শিক্ষক শ্রী সুগত সেনের সঙ্গে। সুগতবাবু, আপনাকে নমস্কার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আচ্ছা, এই যে নজরুলের দেশপ্রেম বা দেশভক্তি বা তার উচ্চারণ, একে আপনি কিভাবে দেখবেন?
2: আকাশবাণী মুর্শিদাবাদ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই এবং এই সম্প্রচারিত অনুষ্ঠানের মান্য শ্রোতৃমণ্ডলীকে স্বাগত জানাই। এখন যে প্রশ্নটা তুমি করলে, এ বিষয়ে কোনো ন্যারেটিভ তৈরি করবার আগে দেশ ব্যাপারটা কী এবং দেশপ্রেম ব্যাপারটা কী, এইটা একটু আমাদের বুঝে নেওয়া দরকার। দেশ বলতে তো তোমার ধরো মানচিত্রে রেখাবদ্ধ বা কাঁটাতারের সীমানাবদ্ধ কোনো ভূখণ্ড মাত্র নয়। দেশ যেমন তোমার এই মাটি, জল, আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেটা তুমি বললে আর কি, যে মানুষ, ফলে মানুষের প্রতি ভালোবাসা, এটাই হলো দেশপ্রেম। নজরুল ইসলাম নামে যে ট্র্যাজিক নায়কটি এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, তার জীবৎকাল ছিল 77 বছর, 1899 থেকে 1976 অবধি, কিন্তু তার কার্যকাল ছিল 43 বছর, কারণ 1942 মস্তিষ্কে পক্ষাঘাতের কারণে
0: তার বাকশক্তি বা জলৎশক্তি সবই চলে
2: যায়, সবই রুদ্ধ হয়ে যায়, একটা জীবন্ত জড়পিণ্ডে পরিণত হয়েছিলেন। এর মধ্যে তার সাহিত্যিক জীবন মাত্র 23 বছর, মানে 1919 থেকে 1942, এই সময়টুকুর মধ্যেই তার সাহিত্য জীবন সীমাবদ্ধ। মানে তার যা কিছু তৎপরতা সব বোঝা যাচ্ছে যে এই পরাধীন ভারতবর্ষে। সেই সময়কালে দেশপ্রেম বলতে বোঝাতো ব্রিটিশ পরাশক্তির কবল থেকে আমাদের ভারতবর্ষের পদানত মানুষের মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামকেই দেশপ্রেম বলতে তখন বোঝাত। তা নজরুলকে আমরা মনে রেখেছি তিনি রাজনৈতিক কর্মী বলে নন, তিনি সাহিত্যিক এবং সঙ্গীত স্রষ্টা হিসেবে। তো নজরুল ভারতবর্ষের যে মুক্তি সংগ্রাম যেটা, তার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তার সাহিত্য, কাব্য এবং সঙ্গীত। 1922 ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হলো নজরুলের আনন্দময়ীর আগমনে কবিতা। এই কবিতায় দেশপ্রেম এবং রাজদ্রোহের গন্ধ পেল ব্রিটিশ সরকার এবং তাকে গ্রেপ্তার করল। তো প্রথমে তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে ট্রান্সফার করা হয় হুগলি জেলে। তা হুগলি জেলে রাজবন্দির মর্যাদা থেকে তাকে সাধারণ কয়েদীদের অবমাননাকর অবস্থানে নামিয়ে আনা। প্রতিবাদে নজরুল সহবন্দীদের সঙ্গে নিয়ে অনশন ধর্মঘটে সামিল হন। অনশন দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং ক্রমে নজরুলের শারীরিক অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। তা এ কথা যখন শিলং থেকে রবীন্দ্রনাথ জানতে পারলেন, তখন তিনি সেখান থেকে টেলিগ্রাম পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। মানে ভেবে দেখো যে রবীন্দ্রনাথ বলছেন যে আওয়ার পলিটিক্স নয়, আওয়ার পলিটিক্স নয়, আওয়ার সোশ্যাল মুভমেন্টস নয়, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, অর্থাৎ আমাদের সাহিত্য তোমাকে চায়। সাহিত্যে, বাংলা সাহিত্যে নজরুলের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন। লাঙল পত্রিকায় নজরুলের একটি কবিতা প্রকাশিত হলো, একটি দীর্ঘ কবিতা, বা বলা যায় একটি অসামান্য।

অন্য কবিতাগুচ্ছ, তার নাম হচ্ছে সাম্যবাদী। এই কবিতাগুচ্ছের মানুষ কাব্যাংশে নজরুল লিখছেন, মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। এই কাব্যাংশ শুরুই হচ্ছে এভাবে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। তা মানুষ যে মানুষ এই পরিচয়েই শ্রেষ্ঠ, মানুষের এই পরিচয়টাই যে শ্রেষ্ঠ সে কথা চিরন্তন সত্য। কিন্তু হাজার বছরের বাংলা সাহিত্যে নজরুল ইসলামের আগে চণ্ডীদাস ছাড়া আর কেই বা এমনভাবে কথা বলতে পেরেছেন। 1926 জাতীয় কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হবে, তার উদ্বোধনী সঙ্গীত হিসেবে নজরুল রচনা করলেন কান্ডারি হুঁশিয়ার। এই গানের শেষ অনুচ্ছেদটি এরকম, সকলেই জানেন তবু আমি বলছি আর কি, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার। হিন্দু না ওরা মুসলিম এই প্রশ্নের জবাবে নজরুল বলছেন, ওরা মানুষ, ওরা আমার মায়ের সন্তান। এখানে মা বলতে তো দেশমাতৃকাকেই বোঝানো হচ্ছে, এবং সেই মায়ের শ্রেষ্ঠ সন্তান মানুষের জয়গানই এখানে গাওয়া হচ্ছে।

0: সত্যি গানটা একদম মানে পুরো রক্ত গরম করে দেয় যাকে বলে, সেই রকমই এইরকম একটা বার্তা
1: একদম। তো এই গান ছাড়াও নজরুল আরও অজস্র গান এবং কবিতা রচনা করেছেন যার মধ্যে দেশপ্রেমের পরিচয় বিধৃত হয়ে আছে, যেমন ভাঙার গান, ওই কারারই লৌহ কপাট এই গানটার কথা বলছি, শিকল পরার গান মানে শিকল পরা ছল মোদের এই শিকল পরার ছল, তারপর গুলবাগিচা কবিতা, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এরকম অজস্র উদাহরণ আছে। উদাহরণ বাড়িয়ে লাভ নেই, কারণ বাংলা সাহিত্য এবং সঙ্গীতের অনুরাগী জন্মাত্রেই এই সমস্তগুলির সঙ্গে পরিচিত। নজরুল সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার সংকীর্ণতা দোষমুক্ত মানুষ ছিলেন, সেই জন্যই তিনি দেশের প্রতি অকৃত্রিম প্রেম নিবেদন তার পক্ষে সম্ভব হয়েছিল। আচার্য ক্ষিতিমোহন সেন বলেছিলেন যে ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি হচ্ছে হিন্দু মুসলমানের যুক্ত সাধনার ফল। তা নজরুল তার সাহিত্যে সঙ্গীতে শুধু নয়, তার জীবনচর্যার মধ্যে দিয়েও সেই কথাকে সত্য বলে প্রমাণ করে গেছেন। নজরুল বিবাহ করেছিলেন প্রমীলা সেনগুপ্তকে। বিবাহের পর কিন্তু নজরুল তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করবার কথা মোটেই ভাবেননি, আর প্রমীলাও বিবাহের পরবর্তী জীবনে হিন্দু বা ইসলাম কোনো ধর্মেরই যে ধর্মাচরণ সে সমস্ত কিছুই পালন করেননি। নজরুল নিজেও বিবাহ পূর্ববর্তী বা বিবাহ পরবর্তী জীবনে কখনোই ইসলাম ধর্মের কোনো আচরণবিধিগুলিকে মেনে চলেননি। নজরুলের বাড়িতেই থাকতেন নজরুলের শাশুড়ি প্রমীলার মা দিদিবালা দেবী। তা তিনি কিন্তু নজরুলের বাড়িতে থেকেই নজরুলের অনুমোদন ক্রমেই হিন্দু বিধবার যে পালনীয় আচরণবিধি সেগুলি সবই মেনে চলেছেন। আর প্রমীলা তিনি তার নাম সই করতেন প্রমীলা নজরুল ইসলাম, যদিও তার নাম কিন্তু আশালতা ছিল, আশালতা সেনগুপ্ত, নজরুলই তাকে প্রমীলা নাম দিয়ে তিনি সই করতেন প্রমীলা নজরুল ইসলাম বলে। কবির স্ত্রী হিসেবে তিনি
0: কতটা গর্বিত ছিলেন,
1: গর্বিত ছিলেন। তা নজরুল তার বড় ছেলের নাম রেখেছেন কৃষ্ণ মোহাম্মদ, তার পরের সন্তান অরিন্দম খালিদ বুলবুল জিয়া চার বছর বয়সে মারা গেছেন, তো যার শোকেই নজরুল প্রায় উন্মাদ প্রায় হয়ে উঠেছিলেন এবং তার পরবর্তীকালে তিনি অজস্র শ্যামা সঙ্গীত টঙ্গীত রচনা করেছিলেন। তৃতীয় সন্তান হচ্ছে কাজী সব্যসাচী এবং তার ছোট কনিষ্ঠ সন্তান হচ্ছে কাজী অনিরুদ্ধ। তুমি দেখো এই যে নামগুলি, এই নামগুলি সবই নজরুল গ্রহণ করেছেন হিন্দু পুরাণ কাহিনী থেকে। তার কাজী সব্যসাচী, সব্যসাচী যার কবিতা আমরা এই অনুষ্ঠানে শুনব বা শুনলাম আর কি, তার ডাক নাম ছিল সানি, চৈনিক বিপ্লবী সানিয়াত সেন তার নাম অনুসারে সানি, আর তার ছোট ছেলে কাজী অনিরুদ্ধ তার নাম ছিল নিনি, সেটাও হচ্ছে লেনিন, লেনিন থেকে তার অপভ্রংশ হয়েছে নিনি। এখন এই অসাম্প্রদায়িক উদার মনোভাবের কারণে নজরুলকে কিন্তু হিন্দু এবং ইসলাম ধর্মাবলম্বী উভয় ধর্মের গোঁড়া মানুষদের কাছে আঘাত বা আক্রমণ সহ্য করতে হয়েছে।
0: আমার কৈফিয়ত কবিতায় উনি পরিষ্কার করেই বলেছেন,
1: পরিষ্কার করে বলেছেন। তাছাড়া একটা গল্প বলি, মানে গল্প মানে ঘটনা, সেটা আমাদের শহর এই বহরমপুর শহরে ঘটা ঘটনা।
0: হ্যাঁ, এটা একটু আমরা এই প্রসঙ্গে আসব যে আমাদের জেলা এবং নজরুল, কারণ এখানকার জেলে উনি বন্দী ছিলেন, এখান থেকে উনি উমাপদ ভট্টাচার্যকে কারারই লৌহ কপাট গানটা চেঁচিয়ে চেঁচিয়ে শোনাতেন, সেই গানটা ছড়িয়ে যেত, এগুলো তো আমাদের একটু জানতেই হবে। হ্যাঁ, এবার আমরা আপনার গল্পে একটু ফিরে আসি, মানে ঘটনা।
1: প্রেসিডেন্সি জেলে যখন ছিলেন নজরুল, তখন জেলারের দাক্ষিণ্যে তার একটা হারমোনিয়াম জুটে ছিল তার কাছে, তা সেই হারমোনিয়াম ব্যবহার করে নজরুল তখন একটা সঙ্গীত রচনা করেছিলেন। তার সেই ফসল হারমোনিয়াম পাওয়ার ফসলটা হচ্ছে জাতের নামে বজ্জাতি সব। এখন এই গল্পটা হচ্ছে, মানে ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে বহরমপুর শহরের একজন খুব প্রথিতযশা ব্যক্তি ছিলেন সেকালে নলিনাক্ষ সান্যাল, লালদিঘির ধারে তার বাড়ি ছিল। তা নলিনাক্ষ সান্যালের বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠানে নজরুল নিমন্ত্রিত ছিল। তা সেখানে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, তখন গোঁড়া হিন্দুরা নজরুলের সঙ্গে অঙ্কি ভোজনে বসতে অস্বীকার। তখন ক্ষুব্ধ এবং অভিমানী নজরুল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান সেখান থেকে এবং মুক্ত কণ্ঠে জাতের নামে বজ্জাতি সব এই গানটা তিনি গেয়ে সেই স্থান পরিত্যাগ। তা এইভাবে তার মানে নানা রকমের আঘাত গোঁড়া যারা ধর্মাচরণ করে থাকেন সব ধর্মেরই, তাদের কাছ থেকে নজরুলকে এইরকম আঘাত সহ্য করতে হয়েছে আর কি।
0: এবার এই মুর্শিদাবাদ জেলায় কিন্তু কাজী নজরুল ইসলাম অনেকবার এসেছেন, নলিনাক্ষ সান্যাল, এরপর আমরা যাকে সম্বল সান্যাল বলি বা শশাঙ্ক শেখর সান্যাল, তাদের আতিথ্যও বারবার নিয়েছেন। আপনি যখন একটা ঘটনা বললেন, তখন আমি আরেকটা ঘটনা বলি যে এইরকমই একটা অনুষ্ঠান বাড়িতে আগের দিন কিছু তিক্ত অভিজ্ঞতা উনি সংগ্রহ করেছিলেন। এবার পরদিন সকালবেলায় উনি যখন বাগানে ঘুরে বেড়াচ্ছেন, তখন উনি একটা শ্যামাসঙ্গীত রচনা করেন, সেটাও খুব বিখ্যাত গান, কালো মায়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। তো এটা শুনতে শুনতে কিন্তু একজন এরকম গোড়া হিন্দু, তার হৃদয় পরিবর্তন হয়। তো তিনি নজরুলকে বলেন যে আপনি প্রকৃত ব্রাহ্মণ। তো এরকমও হয়েছে যে তার গান দিয়ে, তার উপস্থিতি দিয়ে হৃদয় পরিবর্তন হয়েছে কোনো মানুষের। আর একটা সাহিত্যিকের তো এটাই কাজ, তাই না? আজকে একটা অত্যন্ত মূল্যবান আলোচনা আমরা শুনলাম, ধন্যবাদ আপনাকে।
1: বহুত্ববাদী যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা যদি, এই ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি, সেই সংস্কৃতিকে অজস্র অপরিমেয় আঘাত থেকে সযত্নে রক্ষা করতে পারি, তবেই সেটা প্রকৃত দেশপ্রেমের কাজ হবে, যেটা নজরুল তার সাহিত্যে, সঙ্গীতে এবং জীবন সাধনার মধ্যে দিয়ে করে গেছেন। ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা আমাদেরও প্রার্থনা যে আমাদের এই যে দেশ, আমাদের যে বাংলা, এ হচ্ছে বহু স্বরে সমন্বিত, কোনো একক স্বরে নয়, সে বহু স্বর এসে যেন মেলে। আবার একটা গান শুনবো, হ্যাঁ, কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা গান শুনে আমরা আজকের এই অঙ্গনে অনুষ্ঠান শেষ করবো।

আজকের অঙ্গনে অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন সুগত সেন, আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেব।

অঙ্গনা এই অনুষ্ঠান দিয়ে এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ এবং তারপর দিল্লি কেন্দ্র থেকেই ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। তারপর শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন জানিয়ে দিই আজকের অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির অনুষ্ঠান 5:15, কিষাণবাণী বিকেল 5:30, সন্ধে 6:05 শুনবেন দ্বিজেন্দ্রগীতি, অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গান। ভক্তিগীতির অনুষ্ঠান সন্ধে 6:40, 7:10 আজ সন্ধ্যায়। রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে রাত 8:10 শুনবেন নাটক দেবতার গ্রাস। আধুনিক গান রাত 8:40, রাত 10:00 বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি। মেহফিল লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন রাত 10:15, রহে না রহে হম শিরোনামে শোনাব মাকে নিয়ে হিন্দি ছায়াছবির নির্বাচিত গান। শুনলেন চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, প্রথম গানে সুচিত্রা মিত্র।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। শিল্পীরা ছিলেন সুচিত্রা মিত্র, শ্রেয়া গুহ ঠাকুরতা এবং সাহানা বাজপেয়ী। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নজরুলগীতির অনুষ্ঠান। প্রথম শিল্পী ফিরোজা বেগম। সখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, এসেছেন ভরতপুর এক নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম থেকে, সন্তোষ কুমার মণ্ডল। নমস্কার সন্তোষদা।
1: নমস্কার
0: সন্তোষদার, বয়স কত?
1: 60+।
0: 60+। কে কে আছে সংসারে?
1: দুই ছেলে আর স্ত্রী, চারজন।
0: চারজন?
1: চারজন।
0: তো চারজনের সংসার।
1: হ্যাঁ।
0: তো আপনার যে গ্রামটা, যে বৈদ্যপুর যে গ্রামটা, এটা কাঁদি সাব ডিভিশনেই তো?
1: কাঁদি সাব ডিভিশন।
0: ব্লক হচ্ছে
1: ভরতপুর ব্লক,
0: ভরতপুর ওয়ান ব্লক। তো আপনার গ্রামের রাস্তাঘাট বা পরিবেশটা কেমন?
1: আমাদের রাস্তাঘাট এখন পুরোটা সবই ঢালাই, পাকা রাস্তা থেকেই পুরো ঢালাই, একবার রাস্তার ভিতর দিয়ে আমার বাড়ির পাশে আশেপাশে সমস্ত সব কিছু এখন ঢালাই হয়ে গেছে। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, এই বিদ্যুৎও এখন সব লাইট লাগিয়ে দিয়েছে
0: প্রত্যেক গ্রামে, বাড়িতে বিদ্যুৎ রয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, আর এমনি হসপিটাল রয়েছে?
1: হসপিটাল আমাদের
0: গ্রামে। জন্য কোথায় যায়?
1: স্বাস্থ্য সেন্টার বলতে আমাদের যেটা ওই হেলথ সেন্টার, আমাদের মেন হেলথ সেন্টার হচ্ছে আমার জজান। আর ওই ওর সঙ্গে যে সব আশা কর্মী, তারপরে ওই
0: যাতায়াতের কোনো
1: অসুবিধা নেই? গাড়ি আছে, মোটরসাইকেল আছে, টোটো আছে, ডাকলেই বাড়ি, গ্রামেই মেলা গাড়ি, ডাকলেই চলে আসবে,
0: ডাকলেই চলে আসে। স্কুলের স্কুল টুল আছে?
1: স্কুল, হ্যাঁ, পাশে আমাদের গোনন্দবাটি স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাথমিক স্কুল,
0: প্রাথমিক স্কুলও আছে
1: গ্রামে।
0: আর রাস্তাঘাটও পাকা
1: একদম?
0: তাহলে গ্রামে সেরকম কিছু আর অসুবিধে নেই,
1: কোনো সমস্যা এখন নেই?
0: সমস্যা নেই। তো চাষবাস করেই তো মানে সংসার চলে?
1: হ্যাঁ, মোটামুটি চাষবাসের উপরেই আমরা এতদিন চলছি, এখনো চলছে।
0: হ্যাঁ,
1: মোটামুটি চাষটা ভালো করে ধরে রেখেছি। সাবমার্সিবল আমার নিজেরই আছে।
0: জমি কতটা আছে আপনার?
1: জমি আমার 6 বিঘা জমি, তারপরে 2 বিঘা ডাঙা, ওইটাই
0: ডাঙা মানে উঁচু জমি,
1: উঁচু জমি, ওইটাই আমরা সবজি চাষ করি।
0: আচ্ছা।
1: অল্টারনেট ঘুরি ফিরি আমরা ওটা করি। আর 4 বিঘা জমির উপরে আমরা আমন ধান, তারপরে মটর কলাই, এই ধরনের বিভিন্ন রকমের তিল, এই যে বিভিন্ন রকমের
0: সব ধরনের
1: সব সবজি। হ্যাঁ হ্যাঁ, সব রকমের চাষ
0: একটু চাষ করেন?
1: অল্প স্বল্প সব চাষই হয়।
0: আচ্ছা, কোন চাষটা সব থেকে বেশি পয়সা দেয়?
1: আমার সবচেয়ে বেশি হচ্ছে আমন ধানটা, কারণ আমি নিজে হাতে করি ওটা, লোক দিয়ে করাই, যদিও তাহলেও আমার ওটা ওইটা একসঙ্গে টাকাটা পেয়ে যায়। এখন মান্ডিতে ধান নেয়।
0: কত করে নেয়?
1: ও 2300 টাকা, 2290 কি 2300, এরকম
0: কুইন্টাল
1: আছে।
0: তো যাই হোক,
1: হ্যাঁ, আমরা নিজেরা।
0: ফলনটা, ফলন কেমন হয়?
1: ফলন মোটামুটি ভালো হয়। ও বীজ প্রথম থেকে একটা জিনিস কি, আমরা ভয়ে তো বীজ কিনি না, কিন্তু শোধন করা বীজ যে প্যাকেট পাওয়া যায়, ওই বীজ আমি লাগিয়ে দেখেছি অনেক তফাত হয়ে যায়। তা গতবার আমার ধান ভালো ধান হয়েছিল। হ্যাঁ, এবারে একটা বীজটা আমি একটু অন্য একটা বীজ পাল্টিয়ে লাগিয়েছিলাম, সে একটু কম দিয়েছে, কিন্তু সামনেবার আবার ওই ধানটা আমি ব্যাক করাবো, তাহলে ওটা সুবিধা হবে। ফলনটা খুব ভালো ফলন এসেছিল। গতবার আমি প্রায় বিঘাতে 22 মন করে ধান পেয়েছিলাম,
0: মানে কাঠায় 1 মনের বেশি
1: বেশি।
0: আচ্ছা,
1: আমি হিসাব করি মানে সবটাই মান্ডিতে গিয়েছে, সবটাই ঝরানো হয়েছে, বস্তা ভর্তি হয়ে গেছে, এবং সবটাই আমার মান্ডিতে গিয়েছে।
0: কারণ ওই খাবারের জন্য
1: না, ওই ধান থেকে আমরা খাবার করি না, আমরা চাল কিনে খাই।
0: চাল কিনে খাচ্ছে?
1: হ্যাঁ।
0: নিজে চা ধান কেন? এটা কি মোটা ধান?
1: মিনিকেট কিনি,
0: মিনিকেট। আর এটা কি একটু,
1: এটা ধরুন অনেকটা ইয়ে থাকে, ওই মোটা টাইপের থাকে, বিগ 11 থাকে, তারপরে ওই স্বর্ণ, এগুলো একটু মোটা চাল, টোটালটা বিক্রি করে দিই।
0: হ্যাঁ,
1: মান্ডিতে দামটা পাই, সেই দাম থেকে আমরা মোটামুটি চালটা কিনে নিই।
0: আচ্ছা, কি সার ব্যবহার করেন?
1: আমরা গোবর সার, জৈব সার তো ব্যবহার করতেই হয় প্রথমে, প্রত্যেকটা বিঘা প্রতি বছরই আমরা ওই
0: বাড়িতে কি গরু আছে?
1: না, আমার বাড়িতে গরু নেই, কিন্তু আমি ট্রাক্টরে করে ওই যারা ঘোষেদের সব গ্রাম থেকে, ঘোষপাড়া ঘোষেদের গ্রাম থেকে সব নিয়ে আসি, ট্রাক্টর ট্রাক্টর করে নিয়ে আসি। 7-800 টাকা করে ট্রাক্টর নেই, মোটামুটি প্রত্যেক বিঘাতে 1 ট্রাক্টর করে জমি আমি গোবর সার ছড়িয়ে দিই।
0: প্রত্যেকটা চাষের আগে না বছরে একবার?
1: চাষের আগে দিই, প্রত্যেকটা চাষে, সবজি চাষগুলো আলাদা আলাদা দিই। আর

0: আমন ধান যেটা লাগায় সেটা একবার দিই, এবার ওই ধানটা থেকে তোলার পরে ওই কলাই তিল যা হয় ওই ওতে আর দিই না,
1: ওতে এরপরে আর দেন না?
0: আর দিই না।
1: আচ্ছা,
0: তারপর রাসায়নিক সার যেটুকু দরকার হয় সেগুলো ব্যবহার করি।
1: সবজির মধ্যে কি কি করেন?
0: সবজির মধ্যে আমরা থাকে শসা, ভেন্ডি, বেগুন, বেগুনটা আমার থাকেই, প্রত্যেক বছরে আমার 10 কাটা জায়গা বেগুন থাকে।
1: এবার কি?
0: এবারেও আছে। হ্যাঁ,
1: এবারেও আছে। কখন লাগিয়েছিলেন
0: এইটা? আপনার আমাদের এখন চলছে লাগানো, ওই সামনের শীতকালীন আর কি বেগুন হবে, শীতকালীন বেগুন হবে।
1: হ্যাঁ,
0: আমরা
1: তো সামনে শীত মাস আসতে তো অনেক দেরি।
0: হ্যাঁ,
1: এখন থেকে
0: জুনে প্রিপারেশনটা নিচ্ছি।
1: আচ্ছা, মানে এখন জমি তৈরি
0: করছে। হ্যাঁ,
1: এখন জমি তৈরি
0: তৈরি হচ্ছে।
1: এটা কি প্রত্যেক বছর করেন নাকি?
0: আমি 10 কাটা জায়গা বেগুন আমার
1: প্রত্যেক বছর থাকে। আচ্ছা, এটা কি জাতের করেন?
0: ওইটা আমরা কালো, সেই কালো লম্বা বেগুনটা আমরা নিতে যাই দোকানে, যাই বীজ ওরা
1: দোকান থেকে, বীজ
0: দোকান থেকে। হ্যাঁ, ওরা ওদেরকে বলে দিয়ে আমাকে যত্ন করে একটা ভালো বীজ শোধন করা বীজ দেন, বীজ দিলে সেই বীজ আমরা নিয়ে এসে লাগাই।
1: আচ্ছা,
0: বেগুন ভালো বেগুন হয়?
1: বেগুন ভালো হয়।
0: হ্যাঁ, মোটামুটি এক একটা বেগুন লম্বা ধরুন 3-4 ইঞ্চি করে লম্বা হয়, প্লাস ওজনও প্রায় 150-200 গ্রাম কাছাকাছি, বড় বড় বেগুন হয়ে যায়। এবার খুব ভালো বেগুন হয়েছিল,
1: ভালো বেগুন হয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা,
0: আবার সেই সেই চারা আবার আমার বলে দিয়েছি, সেই মতো সামনে সামনে আবার লাগাবো।
1: কারণ এমনি নিজে বাড়িতে বীজ
0: না না বাড়িতে বীজ তৈরি করা হয়, কিন্তু সেই বীজে গ্যারান্টি কিছু থাকে না, সেই কারণে আমরা ওই দোকান থেকে মানে শোধন করা বীজ আমরা নিয়ে আসি।
1: নিয়ে আসে নিয়ে এসে কি বাড়িতে আলাদা শোধন করেন না আবার ওইটা কি মানে বীজতলা তৈরি করে ফেললেন?
0: বীজতলা তৈরি করে তারপরে সেটা একটু আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে তারপর জল হোক জল দিয়ে সেটা বীজ অঙ্কুরোদ্যম করে তারপর চারা হয়,
1: চারা হয়,
0: চারা তৈরি হয়।
1: এখন লাগাবেন ধরুন সামনে জ্যৈষ্ঠ মাসের দিকে হয়তো লাগাবেন, এখন জমি তৈরি করছেন মানে জ্যৈষ্ঠ মাসের দিকে হয়তো ওটাকে লাগাবেন।
0: বীজ হচ্ছে,
1: বীজতলাটা কবে করবেন? জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই করবেন নাকি বীজতলাটা
0: ওই বেগুনের জন্য চারার?
1: হ্যাঁ
0: হ্যাঁ, ওই তো বীজ এখন তো ধরুন 1-2 ইঞ্চি চারা হয়ে গেছে।
1: ও, 1-2 ইঞ্চি চারা
0: হয়ে গেছে এটা?
1: আচ্ছা,
0: এবার এইটা আরও 2-3 ইঞ্চি চারা আরও হাইট হবে, মোটামুটি আরও 1 মাস সময় পাচ্ছি আমি। এক মাস পরে এটা আর একটু বড় হবে,
1: আর একটু বড় গাছ।
0: হ্যাঁ, ওই বড় গাছ একটু লাগাবো আমরা, তখন 6 ইঞ্চি করে হয়ে যায় হাইটে, তখন ওই গাছ লাগিয়ে দেওয়া হয়।
1: কারণ ফলন, এটা ফলনটা কবে থেকে ধরতে শুরু করবে?
0: মোটামুটি আমরা ভাদ্র মাসের মাঝামাঝি থেকে সুপ পেয়ে যাবো, অল্প স্বল্প ফুল জ্বালিয়ে আসবে সব। এবার আশ্বিন মাস, কার্তিক মাস, এটা চলবে মোটামুটি ফাল্গুন মাস পর্যন্ত,
1: ফাল্গুন মাস পর্যন্ত আপনাকে
0: কন্টিনিউ করতে দেবে। আর শীতকালীন, শীতকালে
1: যখনই শীত পড়বে তখন কি ফলনটা বেশি হয়?
0: বেশি হবে,
1: বেশি হবে। আর সেটা ভাদ্র আশ্বিন মাস থেকে
0: শুরু হয়,
1: শুরু হবে,
0: শুরু হয়।
1: আর যত ঠান্ডা পড়বে তত
0: শীতকালীন।
1: কিন্তু শুনেছি তো বেগুন চাষে মানে আপনার রোগ পোকার আক্রমণটা খুব
0: খুব আক্রমণ আছে। ওই 2-1টা গাছ আমরা বলে বলেও পাই না কোনো জায়গাতে যে কেন গাছগুলো মরে যায়। ওইটা আমরা কখনোই সংশোধন করতে পারলাম না, ওই গাছটা কেন মরে যায়,
1: হঠাৎ করে মরে যাচ্ছে না?
0: হ্যাঁ, একবার সব শুধু প্রথম থেকে পুরো গাছটাই মরে গেল। এবার এই জমি, ওই জন্য আমরা, আমার জমি আছে 2 বিঘা জমি, মানে অল্টারনেট জমিতে আমরা লাগাই,
1: রোটেশন,
0: রোটেশনে লাগাই, সেই কারণে ওই গাছ মরাটা একটু কম হয়। আর একই জমিতে যদি গাছ লাগানো হয় তাহলে গাছ হবে না, ও
1: ভালো হবে না,
0: মরেই যাবে,
1: মরেই যাবে
0: বেশিরভাগটা।
1: তো এমনি রোগ পোকা কি ধরনের হয়?
0: রোগ হয় আপনার ধরুন ওই গাছ মরা
1: পচা, গোড়া পচা কি রোগ?
0: গোড়া পচা, ও গোড়া পচে গেলে তো মরেই গেল গাছটা। আর আপনার হয় ওই পাতা জড়িয়ে যায়, পাতা জড়িয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, তারপরে আমরা ডগা কাটা যেটা
1: পোকাতে,
0: হ্যাঁ
1: পোকাতে একটা গোটা পাতাটাকে ছিদ্র করে দেয়, একদম জালির মতন করে দেয়,
0: ওইগুলো হয়। সেই কারণে তখন আমরা ওই দোকানে যাই এবং সেখানে ওদের সঙ্গে আলোচনা করি, আবার KPS আছে, ওনারা আমাদের সঙ্গে কথা বলি,
1: এমনি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে
0: যখন ভরতপুর যাই তখন ওনাদের সঙ্গে আলোচনা করি ব্যাপারগুলো, কিভাবে কি করব, ট্যাকল করব, বলে দেয় ওরা, ওনারা বলে দেন, এবং সেই মতো আমরা দোকান থেকে ওষুধপত্র নিয়ে এসেও আবার ব্যবহার করি।
1: তাতে লাভ হয়?
0: হ্যাঁ, লাভ বলতে ধরুন চাষ তো করতে হবে, লাভ লোকসান তো হিসাব করে আমরা করবো, চাষ করি চাষ, এবার হয় নিশ্চয়ই হয়।
1: জমির মাটি পরীক্ষা করেছেন?
0: না, মাটি পরীক্ষার জন্য আমরা কার্ড করতে বলেছিল, কিন্তু আমাদের এখন সেই মতো ব্যবস্থা হয়নি। তবে আমরা দেখছি, ব্লকের সঙ্গে আলোচনা করছি, যদি ওইরকম সুযোগ সুবিধা আসে তো আমরা সব সব জমি
1: করতে গিয়ে কোনো অসুবিধে
0: না, এই মুহূর্তে আমাদের অসুবিধা বলতে ওই যেটা হয় একটু আলু পোকার অত্যাচার তো হবেই, ধরুন সেগুলো ট্যাকেল করি।
1: ট্যাকেল করেন?
0: হ্যাঁ, ওগুলো করতেই হয়।
1: বেগুন ছাড়া আর কি করেন?
0: বেগুন ছাড়া আপনার সবজি চাষ বলতে আপনার ভেন্ডি হয়। ভেন্ডিটা এখন আপনার 1.5-2 ফুট হাইটের হয়ে গেছে, ওইটা আমার আষাঢ় মাস শ্রাবণ মাস পর্যন্ত ভেন্ডি দেবে। এবং যখন দেখবো যে ভেন্ডির দামটা হয়তো শেষের দিকে কমে যায়, একদম শেষ হয়ে যায়।
1: এখনই তো প্রায় অনেকটাই
0: কমে গেছে
1: বাজারে দেখছি, এখন অনেকটাই কম,
0: এখন কম। এটা আরো 1-2 মাস পরে আরো একদম শেষের দিকে হয়ে যায়, মানে তখন কেউ কিনবে কি কিনবে না।
1: এত লেট করে লাগাচ্ছেন কেন?
0: ওই যে অল্টারনেট লাগাতে হচ্ছে, জমিটা খালি না পেলে তো আগাম হচ্ছে না। না, আমাদের একবার জমিটাকে চেঞ্জ করে এগিয়ে আসতে হবে, সেইটা আর হচ্ছে না। যার জন্য ওই গতানুগতিক যেভাবে হয় সেইভাবেই আস্তে আস্তে পর। যেমন ধরুন একটা বেগুন হয়ে গেল, ওই বেগুন
1: শুধু চাষ করলে তো হবে না, ধরুন চাষ করে আপনাকে লাভ করতে হবে, এটা তো আপনাকে আগে মাথায় রাখতে হবে। এবং যদি আপনাকে লাভ করতে হয়, চাষে যদি আপনাকে লাভ করতে হয়, তাহলে কিন্তু এখন যা পরিস্থিতি, এখন যা পরিস্থিতি বলতে এখন লেবারের সমস্যা বলুন, সারের দাম বলুন, প্লাস ওয়েদার, সবগুলোই কিন্তু আপনার চাষের বিপক্ষে রয়েছে। কিন্তু এখন আপনাকে চাষ করতে গেলে আমার মনে হয় প্রথমেই আপনাকে একটা প্ল্যানিং করতে হবে। ঠিক সময়ে চাষ যদি আপনি ঠিকঠাক করতে পারেন, আমার মনে হয় চাষে কেউ লস খাবে না,
0: চাষে লাভ আছে,
1: ক্ষতি নেই,
0: চাষে লাভ আছে,
1: ক্ষতি খুব কম। যদি আপনি প্ল্যান অনুযায়ী যদি আপনি চাষ করেন, তাহলে কিন্তু আপনার চাষে লাভ হবেই। তো এরপরে ধরুন সারের ব্যবহার আছে, সারের একটা খরচ আছে, কি কি সার ব্যবহার করেন?
0: আমরা
1: জৈব সারটা একটা ব্যবহার করি, রাসায়নিক সার কি ব্যবহার করেন?
0: রাসায়নিক সার বলতে 10-26 কিংবা DAP, যে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, ওইগুলো অল্টারনেট করে তখন যখন 10-26 দিই তখন কিছুটা ইউরিয়া দিয়ে ওটা অ্যাডজাস্ট করি, 26-26 হিসাব করি। আর যদি 10-26 না পাওয়া যায় তখন DAP দিই, DAP-র সাথে ওটা তো ইউরিয়া থাকে না, সেই কারণে ওখানে অ্যাডজাস্ট করতে হয়, যেগুলো থাকে না সেগুলো দিয়ে করি। আর তারপরে শেষবেলায় আমরা যখন গাছ বড় হয়ে যায় তখন ওই ইউরিয়া, নাইট্রোজেন দিতে হয়।
1: তো এই করে মোটামুটি চলছে চাষবাস?
0: চলছে চাষ, যেভাবে চলছে, না করলে তো উপায় নেই, জমি জায়গা যখন আছে
1: খেতে তো হবেই। এবং জমি যখন আছে, নিজস্ব জমি, তো চাষটা একটু চিন্তা ভাবনা করেই করতে হবে। তো তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা সন্তোষ কুমার মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
4: আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ওল ক্ষেতের মধ্যে, আর এখানে এসেই আমরা পেয়েছি যিনি ওল লাগিয়েছেন এই জমিতে তার সঙ্গে। আসুন পরিচয় করি, আপনার নাম?
5: অনুপ মণ্ডল।
4: অনুপ মণ্ডল, এই জায়গাটা কোন জায়গা, কী নাম জায়গাটা?
5: সেরিকালচার মোড়, রণসাগর।
4: রণসাগর সেরিকালচার মোড়। কতটা জমি আছে আপনার এখানে ওলের?
5: 3 বিঘা মতো।
4: 3 বিঘে কি পাশাপাশি দুটো যে জমি দেখছি, এই দুটো জমি কি আপনার নাকি?
5: এটা আমার, ওই যে আরেকটা আছে ওখানে 10 কাঠা।
4: এটা কি আপনার নিজের জমি না ভাগে নেওয়া?
5: আমার নিজের জমি।
4: নিজের জমি। জমি কতটা আছে আপনার?
5: আমাদের জমি বেশি নাই, 4 বিঘে।
4: 4 বিঘে। তো কী কী করেন 4 বিঘে জমিতে?
5: আমাদের ওল চাষই বেশি।
4: ওল চাষই বেশি। তো অন্যান্য চাষ ছেড়ে ওল চাষটা কেন করতে এলেন?
5: করি ওল চাষে, খাটনি কম।
4: খাটনি কম, লাভ বেশি নাকি?
5: লাভ কোনো বছর হয়েছে, কোনো বছর হয়েছে না।
4: কত বছর ধরে করেন ওল চাষ?
5: আমাদের 17 বছর থেকে।
4: 17 বছর থেকে ওল চাষ করেন। এই যে ওল চাষটা এখন করছেন সেটা কী জাতের করেন, জাত জানা আছে কি?
5: জাত বলতে এটা বিহারি সাদা ওল।
4: সাদা ওল। এটা মোটামুটি কোন সময় লাগিয়েছেন?
5: ফাল্গুন মাসে।
4: ফাল্গুন মাসে। উঠবে কখন?
5: আষাঢ় শ্রাবণ মাসে।
4: আষাঢ় শ্রাবণ মাসে। তখন কত করে হবে ওল ওজন?
5: ঠিক না, 4 কেজি, 5 কেজি, 3 কেজি।
4: 3 কেজি। তো কী সার ব্যবহার করেন জমিতে?
5: সব রকম মিক্সচার সার দিই, ফসফেট, ইউরিয়া, পটাশ, DAP একসঙ্গে সব পাইল করে দিয়ে দিই।
4: জৈব সার কিছু ব্যবহার করেন?
5: না, জৈব দিই না।
4: গোবর সার কিছু ব্যবহার করেন?
5: গোবর সার দিয়েছি।
4: গোবর সার দিয়ে জমিটাকে তৈরি করে নিয়েছিলেন না? তো এই বীজটা কোথা থেকে নিয়ে আসেন, না ঘরের বীজ?
5: আমরা বিহার থেকে নিয়ে এসেছি।
4: বিহার থেকে নিয়ে এসছেন। তো এই যে জমিটা, এটা ককাঠার জমি? এটা
5: এটা 25 কাঠা।
4: 25 কাঠা। কতগুলো চারা লাগিয়েছেন এখানে?
5: এখানে আছে আপনার 1600।
4: 1600। ওলগুলো লাগালেন, সেগুলো কী লাগালেন, মুখগুলো কেটে কেটে লাগালেন নাকি?
5: না না, গোটা গোটাই লাগিয়েছি।
4: গোটা গোটা মানে কত সাইজ ওজনে?
5: এগুলো 1.5 কেজি, 2 কেজি, 1 কেজি।
4: এক একটা ওল? ওটা কি যখন লাগান তখন কি এটাকে শোধন করে লাগিয়েছেন?
5: না না, আমরা শোধন করি না, কিনা বীজ বাইরে কেন না, শোধন করি না।
4: শোধন করেন না, মানে শোধন করা থাকে কি?
5: সেটা তো আমরা বলতে পারবো না, বিহার থেকে আসে, এখন শোধন করা থাকে কি শোধন করা থাকে না।
4: রোগ পোকার আক্রমণ কেমন হয়?
5: না বলে রোগ টোক কম হয়।
4: রোগ কম। আর খরচ খরচা কেমন আপনার কোলে?
5: খরচা প্রচুর, আপনার বিঘাই ঠিক নাই, সাইজের উপর নির্ভর, যেরকম সাইজ লাগানো যাবে সেরকম সাইজে খরচ পড়বে।
4: তো আপনি যে মোটামুটি এটা যে লাগিয়েছেন এখানে খরচটা কেমন?
5: এখানে ধরেন মোটামুটি
4: কত টাকার বীজ কিনেছেন?
5: আমাদের ধরেন একসঙ্গে গাড়ি নিয়ে আসি তো সব জমিতে লাগাই, এক এক জমিতে ধর ভাগ করে লাগাই না।
4: আচ্ছা,
5: বিঘায় ধরেন এমনি 30,000 খরচ কমবে, বড় বীজ হলে 40,000, দেখালো 50,000।
4: মানে
5: বীজের সাইজের উপর নির্ভর,
4: মানে ওটা দিয়ে মানে মানে ম্যাক্সিমাম টাকাটা ওখানেই খরচ।
5: হ্যাঁ হ্যাঁ,
4: খরচের
5: তার মানে আপনার একটা বল যদি 3 কেজি লাগান, 3 কেজির মতো তো বীজে টাকা লাগবে।
4: তো 3 কেজি যে একটা ওল ওল লাগাচ্ছেন সেটা বড় হবে কতটা?
5: পাকিয়ে তুললে 8 কেজি, 9 কেজি, 10 কেজি হবে।
4: 8-10 কেজি হবে, মানে এটাকে কেটে লাগানো যায় না নাকি?
5: কেটে লাগালে লেট হয়ে যায়।
4: লেট হয়ে যায়। এটা কতদিনের মোটামুটি ফসল?
5: এ তো ফাল্গুন থেকে আপনার আষাঢ় মাস,
4: ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, মোটামুটি 5 মাস নাকি?
5: 5 মাস।
4: 5 মাসে মানে ওলে সাইজের উপর,
5: সাইজের উপর নির্ভর, বীজটার সাইজের।
4: যখন বিক্রি করেন তখন কত করে বিক্রি করেন?
5: ও ঠিক নাই, কোনোবার ধান 20 টাকা পায়, কোনোবার 15 টাকা পায়, কোনোবার 25 টাকা পায়।
4: এটা কি পাইকারি বিক্রি করেন?
5: হ্যাঁ, আমরা পাইকারি বিক্রি করি।
4: বিক্রির কোনো অসুবিধা আছে এখানে?
5: না, আমাদের অসুবিধা নেই, আমরা বিক্রি করে দিই, আমাদের পার্টি সব জানা আছে।
4: জানা আছে মানে ওরা আসে এসে নিয়ে চলে যায় নাকি?
5: হুম।
4: আচ্ছা, তো আরেকটা দেখা যায় যে বাজারে আমরা ওল খাই, মানে ওলের ডাঁটা খাই, এটা কি এই সেই গাছের?
5: এই গাছেরই ডাঁটা। হ্যাঁ,
4: এই গাছেরই ডাঁটা। এটা এটাকে বিক্রি করেন নাকি কেটে কেটে?
5: আমরা এই কেটে কেটে বিক্রি করে আসলাম আজকে, যেটা হয়তো ধরেন দুটো বেরাই সেটা কেটে বেঁচে দিতে হয়।
4: ও, একটা কেটে বিক্রি করে দেন?
5: হ্যাঁ, তারপরে এই গাছটা থেকে আবার বেরাবে ধরেন, তখন ওটা কেউ রাখে
4: কেউ কেটে পাশ থেকে বেরোবে,
5: আমার পাশ থেকে বেরোবে।
4: আচ্ছা, সেটাতে কি মানে ওল আর হবে না নাকি?
5: ওল ওটা রাখলে ওল বড় হবে, কেউ কেউ ধরেন রাখে না ধান লাগানোর জন্য, তাড়াতাড়ি কেটে দেয়।
4: মানে এরপরে আবার ধান লাগাবে?
5: আমরা ওল তুলে আমরা ধান লাগাবো।
4: আর রোগ বা যে হলুদ হলুদ হয়ে গেছে কিছু কিছু গাছ দেখছি আমরা,
5: এগুলো হলুদ হয়নি, এগুলো বাহাল হয়েছে সারের একটা তেজ আছে না, এটা কিছুদিন পরেই দেন এই গাছটা যেন ঠিক হয়ে গেছে, এরকম এরকম ঠিক হয়ে যাবে। এদের গাছটা দেখছেন পাঁচ দিন পরে এরকম হয়ে যাবে,
4: সবুজ হয়ে যাবে,
5: সবুজ হয়ে যাবে,
4: সবুজ হয়ে যাবে।
5: সারের তেজ আছে, সে তেজটাতে বের আছে।
4: মানে চাপান সার হিসেবে কবার ব্যবহার করে?
5: একবারই সার দিই তলায় আর একবার চাপান।
4: হ্যাঁ, কতদিন পর দেন সেটা?
5: তো পাতা টাতা শার্ট হয়ে যাবে তখন তখন দিয়ে দেবো।
4: দিয়ে দেবেন কতদিন পর? মোটামুটি
5: দু মাস আর সত্তর দিন এরকম।
4: আর সেচ কি লাগে?
5: ঘন ঘন সেচ দিতে হয় ওল চাষে,
4: তাও
5: মাটি শুকালি সেচ দিতে হবে।
4: তাই মানে এটাকে সবসময় জোর রেখে দিতে?
5: হ্যাঁ, মানে ঠান্ডা
4: রাখতে হয়,
5: শিকড়টা খুব নরম না।
4: এই যে মা এক একটা ওল গাছগুলোতে দেখছি যে মাটি ধরিয়েছেন, এটা কখন ধরিয়েছেন মাটিটা?
5: সেখানে
4: তো আবার ওল গাছ নেই, ওইগুলো কি মরে গেছে নাকি?
5: না না, ওই যে না ওগুলো না আছে, যে সবগুলো নেই আছে, বেড়াইছে আপনার
4: বেড়াইছে।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।

এখন জেলার কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। আগামী ৭ দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। কখনো স্নেহময়ী সর্বংসহা, কখনো প্রতিবাদী, কখনো বা নতুন ভোরের অঙ্গীকার। হিন্দি ছবিতে মা এসেছেন নানা ভূমিকায়। আজ শনিবার রাত ১০:১৫ লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের বিষয় থাকছে রহে না রহে হম। অনুষ্ঠান জুড়ে থাকবে মাকে নিয়ে হিন্দি ছায়াছবির নির্বাচিত গান। সরাসরি কথা ও বার্তা এই নাম্বারে 9434 9213 0000 অথবা 0348225968। হোয়াটসঅ্যাপ বার্তা এই নাম্বারে 9434921300। এছাড়াও আগামীকাল রবিবার সকাল ৮টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছুটির মজা। উপস্থাপনা তাপসী চাকি। কথাবার্তা এই নাম্বারে 9434921300 অথবা 0348225968। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্টসে এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

0: কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পর অতুল প্রসাদের গানে ছিলেন নীলা মজুমদার, সবশেষে শুনলেন সুপ্রতীক দাসের কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, মনমোহিনী শাখা বহরমপুর, বোলপুর, মালদা, রঘুনাথগঞ্জ।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী নেতাজি রোড খাগড়া বহরমপুর দিচ্ছে পোশাক কেনাকাটার উপর সেল উপলক্ষে up to 50% off.
3: মনমোহিনী আপনাদের জানায় সাদর আমন্ত্রণ।
2: পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও অন্যান্য লেটেস্ট কালেকশনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের পোশাক।
3: আর পান সেল উপলক্ষে 50% পর্যন্ত বিশেষ ছাড়।
2: কেনাকাটার

0: টাকার উপর আপ টু 50% অফ।
1: সেল উপলক্ষে মনমোহন নিতে পাবেন লেটেস্ট ডিজাইনের শাড়ি 399 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
0: সুতি ছাপা শাড়িতে পাবেন আপ টু 15% অফ।
1: বেডশিটে পাবেন 20-40% অফ।
0: সেলের কেনাকাটায় আসুন মনমোহিনী, পোশাক কেনাকাটা করুন আর পান 50% পর্যন্ত ছাড়।
1: হ্যাঁ, আপ টু 50% অফ।
0: শুধু তাই নয়, এছাড়াও নিয়ে যান স্প্রিং সামার কালেকশন, লেটেস্ট ফ্যাশন ও আধুনিক পোশাকের সম্ভার থেকে আপনার পছন্দের রেডিমেড পোশাক।

জমজমাট বিয়ে বাড়ি কিংবা আনন্দের উৎসবে সামিল মনমোহিনী, ক্যাজুয়াল কলেজ ক্যান্টিন কিংবা ফর্মাল অফিস ওয়্যার, স্টাইলিশ লুকস মানেই মনমোহিনী। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন শুটিং শার্টিং, জিন্স, টি শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট। মনমোহিনীর সম্ভারে রয়েছে চুড়িদার ও চুড়িদার পিস, কনের শাড়ি, তত্ত্বের শাড়ি, নমস্কারি, বেনারসি, মুর্শিদাবাদ সিল্ক, কাঞ্জিভরম। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।

মন মোহিনীতে পাচ্ছেন ইক্কাত, ঐঠানি, দক্ষিণ ভারতীয় সিল্ক, জামদানি, জারদৌসি, তাঁত, বালুচরি, স্বর্ণচরি, লেহেঙ্গা, ফ্যান্সি শাড়ি, শিফন। কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনীতে পাচ্ছেন বিয়ের পাঞ্জাবি, শাল। পুরুষ ও বাচ্চাদের নানা ধরনের পোশাকের নজর কাড়া সম্ভার নিয়ে এলো মন মোহিনী। ভালোবাসার মুহূর্তগুলোকে সাজিয়ে তুলুন মন মোহিনীর মন কাড়া সম্ভারে। কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী। যোগাযোগ মন মোহিনী, বহরমপুর, খাগড়া, মুর্শিদাবাদ, 9733143333। মন মোহিনী শুধু চোখই টানে না, মনও টানে।

0: বিনোদিনী প্রিয় যে মন মোহিনী। শুনলেন অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী, নিবেদনে দর্শন কমিউনিকেশন, পিঙ্কি পাল সরকার এবং ঈশিতা পাল, সম্পাদনায় শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: আকাশবাণী মুর্শিদাবাদ এখন জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ 2026 সালের জন্য সহকারী লোকো পাইলটের শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছে। মোট শূন্যপদের সংখ্যা 11,127। পয়লা জুলাই 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তপশিলি, ওবিসি ও প্রাক্তন সমরকর্মীরা যথানির্দিষ্ট নিয়মে বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ ও নির্দিষ্ট ট্রেডে আইটিআই অথবা মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিগ্রি অথবা ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট ও

ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলাফলের মাধ্যমে। বেতনক্রম কেন্দ্রীয় সরকারের পে লেভেল টু অনুসারে মূল বেতন মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত। বিশদে জানতে এবং অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.rrbapply.gov.in। জীবিকার জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে এফএম প্রচার তরঙ্গে। অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদের জন্য।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে দুটি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রচেষ্টা চলছে। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। নবনির্বাচিত বিধায়কদের কাছ থেকেও নতুন কাজের প্রস্তাব চাওয়া হয়েছে। জেলার উন্নয়ন নিয়ে কোনো সমঝোতা করা যাবে না বলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার 12টি বিধানসভার বিজেপি বিধায়কদের। গত 15 বছরের ইতিহাস ভুলে উন্নয়নের স্বার্থে একযোগে জনপ্রতিনিধিদের কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ জেলার 12 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করেন জেলাশাসক পুলিশ সুপার। এই বৈঠক থেকেই জেলার উন্নয়নের প্রাথমিক রুটম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয় বিধায়কদের সঙ্গে। একাধিক দপ্তরের কাজকর্ম উন্নয়নের গতি আনার ক্ষেত্রে জোর দেওয়া হবে বলে জানা যায়। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের ইস্যু করা সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর 24 পরগনার বনগায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে CAA তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।
1: সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সেতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলেট নয়, কোন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে।
0: রাজ্যে ডিজিটাল পরিকাঠামো মজবুত করা এবং টেলিকম ব্যবস্থার বিস্তারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গ্রামীণ এলাকায় ভারত নেট প্রকল্পের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের টেলি কমিউনিকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে রাস্তা বা সরকারি জমির ওপর দিয়ে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র মিলবে। এই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষা, টেলিমেডিসিন, ই গভর্নেন্স এবং কুটির ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেসের 2 নেতাকে পুলিশ আজ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃতরা হলেন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল এবং মেমারির বোহার 1 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজকুমার মণ্ডল। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় RPF এর ওপর পাথর ছোড়ার অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুফল রাজুয়ার এবং পুরসভার 1 কর্মী সহ 3 জনকে আজ কাটোয়া আদালতে পেশ করা হলে সুফল রাজুয়ারের 3 দিনের পুলিশি হেফাজত এবং বাকি 2 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল বিকেলে রেল কর্তৃপক্ষ কাটোয়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কেশিয়াপাড়া এবং 19 নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার মধ্যে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াতের রাস্তা ঘেরার সময় বাসিন্দাদের সঙ্গে রেলকর্মীদের ঝামেলা শুরু হয়। বিকল্প রাস্তার দাবি জানিয়ে এলাকার মহিলারা রেলকর্মীদের কাজে বাধা দিলে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করেন। এই ঘটনায় কয়েকজন মহিলা আহত হন। RPF এর পক্ষ থেকে কাটোয়া রেল পুলিশে অভিযোগ জানানো হলে কাউন্সিলর সুফল রাজুয়ারকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবেন। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। হুগলির উত্তরপাড়ায় পঞ্চাননতলা গঙ্গার ঘাটের পাশে আজ এক মহিলার দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গার জলে মৃতদেহটি ভেসে আসে। আজ ফলহারিণী কালী পুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালী পুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, শতাব্দী প্রাচীন হংসেশ্বরী মন্দির, কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 7:35।
2: অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। এখন ভক্তিমূলক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন, শিল্পীরা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পায়েল কর। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: নানা সুরে নানা ছন্দে
1: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
2: নমস্কার নমস্কার নমস্কার,
3: সুনিতা গানে গানে অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগত।
2: বন্ধু, আপনাদের সঙ্গে আছি আমরা দুজনে, সুমন
3: শুভ্রা।
4: রক্তদান মহৎদান, এই আদর্শকে সামনে রেখে প্রতি বছরই সুনিতার উদ্যোগে বহু মানুষ রক্তদান করেন। সুনিতার উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল তাদেরই প্রাঙ্গণে। এই আয়োজনে বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে রক্তদান করেছেন, শুধুমাত্র বহরমপুর শহর বা তার আশেপাশের থেকে নয়, সারা মুর্শিদাবাদ জেলা এমনকি জেলার বাইরে থেকেও মানুষ এসে রক্তদান করেছেন। গত দু এক বছরে রক্তদানের সংখ্যা 500 ছাড়িয়েছিল, সংখ্যার ক্ষেত্রে এবছরও ব্যতিক্রম হয়নি। আমরা আজকের এই সুনিতা গানে গানে অনুষ্ঠানে রক্তদান শিবিরের কিছু ঝলক

0: আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা কিছু কথা শুনে নেব সুনিতার কর্ণধার শেখর মারাঠির কাছ থেকে।
1: নমস্কার। সুনিতার কর্তৃপক্ষ এবং কর্মীবৃন্দের যৌথ উদ্যোগে রক্তদান শিবির যেটা আজকে চলছে, এটা আমাদের 9.5 বছর হলো। আমরা আগে একটা বড় ক্যাম্প করেছি, এটা একটা স্টেপনি ক্যাম্প। গরমে রক্তের খুব চরম অভাব, হাসপাতালে এখন রক্তের একদম আকাল চলছে, আর গরমে লোকে রক্ত দিতে চায় না, যার জন্য ক্যাম্পটা আমরা করলাম। আমরা বহরমপুর মেডিকেল কলেজ এবং লালবাগ সদর হাসপাতালকে রক্তটা দিয়ে থাকি। আমাদের নিজস্ব ক্লাব, আমাদের দোকানের কর্মীরা এবং বিভিন্ন কলেজ টলেজ থেকে আমাদেরকে প্রচুর ডোনার পাঠায়। মোটামুটি ধরুন আমাদের ক্যাম্পটা বড়ই হয়, এখন পর্যন্ত মোটামুটি 150 মতন হয়েছে, আশা করছি 500 হওয়া উচিত।
2: বেনারসি, লেহেঙ্গা, পাঞ্জাবি,
3: কোট প্যান্ট, শেরওয়ানি,
2: বিপুল সম্ভার এখন সুনিতায়।
3: সুনিতা এখন আরো বড়,
2: আরো বেশি স্টক এখন সুনিতায়।
3: সুনিতা বহরমপুর,
2: সুনিতা লালবাগ।
0: এবারে আমরা পায়ে পায়ে কিছু রক্তদাতার কাছে পৌঁছে যাব যারা এখনো পর্যন্ত রক্তদান করেছেন। দাদা, আপনার নাম?
4: সুজয় কুমার দাস।
0: আপনি জীবনে এবারে কি প্রথম রক্ত দিচ্ছেন?
4: হ্যাঁ, প্রথম।
0: কেমন লাগছে?
4: ভালো লাগছে।
0: কেন রক্ত দিচ্ছেন?
4: মানুষের যাতে উপকার হয়,
0: একটা মুমূর্ষু রোগীর যাতে প্রাণ বাঁচতে পারে।
4: একদম একদম একদম।
0: এবার যে শুরু করলেন, আগামী বছরগুলোতে কি দেওয়ার ইচ্ছে থাকলো?
4: অবশ্যই দেবো, দেবো। এটা দেওয়ার ভয় ছিল, ভয়টা কেটে গেল আমার, এর ভয় পেতাম।
0: আপনার নাম?
5: আমার নাম পিউ সরকার শিকদার।
0: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন না এর আগে দিয়েছেন?
5: না, প্রথম দিচ্ছি না, এখানে দীর্ঘ গত 10 বছর থেকে এখানেই দিচ্ছি, কিন্তু বর্তমানে লাস্ট আমি জানুয়ারিতেও দিয়েছি এখানে।
0: আচ্ছা, রক্ত দিতে কেমন লাগে?
5: রক্ত দিতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আর এখানে রক্ত দিয়ে খুবই ভালো লাগে। এখানকার মানুষের ব্যবহার, প্রত্যেকটি সুনিতার যিনি প্রতিষ্ঠান রয়েছেন ওনারা, ওনারা যারা কর্মচারী রয়েছেন, যারা প্রত্যেকে দাদা দিদি ভাইরা এত ভালো আর এত সুন্দর করে সবাইকে আপ্যায়ন করে নিজের মতন করে ডেকে যে রক্ত দিচ্ছি, সেটা মাঝে মাঝে ভুলেই যায় যে রক্ত দিচ্ছি, খুবই ভালো লাগে।
0: রক্ত কেন দেন?
5: রক্ত দিলে শুনেছি ডাক্তারবাবুরা বলেন যে শরীর ভালো থাকে, সত্যি শরীর ভালো থাকে। যদি 3 মাস অন্তর রক্ত দেওয়া হয় তাহলে বলা হয় যে ভালো থাকে, এবং রক্ত দেওয়ার অনেক নিয়ম আছে, সেগুলো মেনেই তাদের দেওয়া উচিত। যেমন একটু ওয়েট দেখে, শরীর ভালো আছে নাকি, এসবগুলো দেখে অন্ততপক্ষে রক্তটা তার দেওয়া উচিত, যে দেয়।
0: আপনি রক্ত দিলেন?
6: হ্যাঁ।
0: আপনার নাম?
6: সুমনা চ্যাটার্জি মজুমদার।
0: আপনার বাড়ি কোথায়?
6: বাড়ি এখানে খাগড়াতেই।
0: আপনি কি প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন?
6: না না, প্রথম দিনই, আগেও দিয়েছি।
0: সুনিতাতে প্রথম না এর আগে দিয়েছেন?
6: না, আমার সুনিতাতেই দিয়া, আগেও দিয়া, এখনো দিয়া।
0: সুনিতাতেই কেন রক্ত দেন?
6: অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলি, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো ওনার সেই টাইমে প্রচুর রক্ত দরকার পড়েছিল, তো শেখর আঙ্কাল আমাকে প্রচুর হেল্প করেছিল, তো আমার এক বোতল রক্ত হয়তো কারোর হেল্প করবে সেই ভেবেই দিয়া। সত্যি কথা বলতে পরিষেবাটা অসাধারণ, তার জন্য আরো দেয়া, খুব কোঅপারেটিভ এরা।
0: আচ্ছা, রক্ত দিতে কেমন লাগে?
6: এক্সপিরিয়েন্সটা খুব দারুণ, সত্যি খুব দারুণ।
0: এখনো যারা ধরুন কোনোদিন রক্ত দেয়নি তাদের জন্য কি বলবেন?
6: একটু যদি হিম্মত করা যায়, একটু যদি চেষ্টা করা যায়, তারাও পারবে, আর তাদের এক বোতল রক্ত হয়তো কারোর প্রাণটা বাঁচাবে, এটুকুই বলবো, তারা যেন চেষ্টা করুক একবার দিয়ার।
0: আপনার নাম?
7: আমার নাম সাইফুল মীর।
0: আপনি কি এবার প্রথম রক্ত দিলেন?
7: আমি প্রথম দিলাম।
0: কেমন লাগছে রক্ত
7: দিয়ে? খুবই ভালো,
0: খুবই ভালো লাগছে। কোনো ভয়?
7: না, কোনো কিছু নেই, সবার উৎসাহে আনন্দতে দিলাম।
0: বাড়ি কোথায়?
7: নারায়ণপুর, নদিয়া।
0: নদিয়া,
7: হ্যাঁ, নাজিদপুরের পাশে।
0: আচ্ছা,
7: আমতলা ঘাট পার হয়ে গেলে তাড়াতাড়ি হয় ওটা।
0: তো অত দূর থেকে এখানে
7: আসলাম, আমাদের সংগঠন আছে বিপদের বন্ধু, ওর থেকে আমরা এসেছি।
0: আচ্ছা, আপনার নাম?
8: রিপম মণ্ডল।
0: আপনার বাড়ি কোথায়?
8: বাড়ি নদিয়া, নাজিদপুর।
0: আপনি নদিয়া থেকে এসেছেন?
8: হ্যাঁ, আমাদের একটা সংস্থা আছে, আমরা পুরো টিমই এসেছি।
0: আচ্ছা, তো হঠাৎ এখানে কেন, এখানে সুনিতার এই আয়োজনে আপনারা হঠাৎ সবাই মিলে এসেছেন কেন?
8: আমাদের সংস্থারই ইনভাইট আছে এখানে, এবার স্বেচ্ছায় রক্তদানের, আমাদের একটা গ্রুপ আছে যারা আমরা এই স্বেচ্ছায় রক্তদান করে বেড়াই।
0: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন?
8: না, আমাদের এবার দিয়ে 14 বার হচ্ছে।
0: 14 বার? কেমন লাগে রক্ত দিতে?
8: খুবই ভালো লাগে।
0: যারা নতুন এখনো রক্ত দেয়নি কোনোদিন, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
8: রক্ত দেওয়া তো শুধু যে অন্যের কাজে লাগে তাও না, নিজের শরীরও ভালো থাকে, রক্ত দেওয়া অবশ্যই ভালো। যারা এখনো দেয়নি রক্ত তাদেরও উচিত সবসময় রক্ত দেওয়া।
0: আপনার নাম কি?
9: আমার নাম এমডি মতিউর রহমান।
0: আপনি রক্ত দিলেন?
9: হ্যাঁ স্যার।
0: কেমন লাগলো রক্ত দিতে?
9: তো ভালোই লাগে, প্রথমে একটু ভয় লাগে।
0: আচ্ছা,
9: তারপরে ভালো লাগে।
0: আজকে প্রথম দিলেন না?
9: গোটা 6 বার
0: এখনো পর্যন্ত, 6 বার। এই যে যারা এখনো পর্যন্ত রক্ত দেয়নি বা রক্ত দিতে ভয় পায়, তাদের জন্য কি বলবেন?
9: আসলে মানসিক ভয়টাকে আগে সরিয়ে দিতে হবে,
0: জয় করতে হবে। তবেই ভালো লাগবে। প্রথমে একটু ভয়, সেই ভয়টাকে জয় করলেই সবচেয়ে ভালো লাগা,
10: তাই তো?
0: অবশ্যই। আপনি সুনিতার এখানে প্রথম রক্ত দিলেন?
10: এমনি বাইরেও দিয়েছি, হসপিটালেও দিয়েছি।
0: সুনিতার এখানে প্রথম?
10: না না, এখানে আপনার তিনবার চলছে।
0: আপনার বাড়ি কোথায়?
10: আমার বাড়ি গোড়াবাজার।
0: গোড়াবাজার।

0: সুনিতার এই আয়োজনে রক্তদান প্রসঙ্গে আমরা কিছু কথা এবারে শুনে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে।
1: রক্তদান সব জায়গায় বলে মহৎদান, আমার মনে হয় মহতের থেকে আরো বড় কিছু, যারা দিচ্ছে এই গ্রীষ্মের দাবদাহের ভিতরে, এদের রক্তগুলোই বাঁচতে সাহায্য করবে কিছু থ্যালাসেমিয়া, কিছু ক্রনিক কিডনি ডিজিজ যাদের ডায়ালিসিসে আছে তাদেরকে। এই সময় রক্তদানের প্রবণতা এমনি কম থাকে, তো আজকের দিনে এই যে ক্যাম্পটা হচ্ছে সুনিতা ক্লথ স্টোরের সহযোগিতায়, এটা একটা বিরাট পাওনা। এখানে লালবাগ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ দুটো ব্লাড ব্যাঙ্কই ক্যাম্প করছে। রক্তদানের উপকারিতা জিনিসটা অনেকেই জানে না। ব্লাড ব্যাঙ্কে যে রক্তটা টানা হয় সেটা একটা ডোনারকে চেক করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। বয়স একটা ফ্যাক্টর, 18 বছর হতে হবে, ওজন একটা ফ্যাক্টর, 45 কেজি মিনিমাম হতে হবে, তার সঙ্গে হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর 12.5 হতে হবে, এর সঙ্গে প্রেশার এবং তার বিল্ট সব কিছুই দেখা হয়। সেগুলো যদি সঠিকভাবে পাস করে তবেই সে রক্ত দিতে পারবে। আর একটা যেটা রক্তদানের উপকারিতা আছে প্রচুর, যেমন ফ্যাটি লিভার কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, ওভারওয়েট কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, জিআই ক্যান্সার এগুলোর প্রবণতা যারা রক্তদান করে তাদের ভেতরে অনেক কম। এর সঙ্গে যেটা সেটা হচ্ছে একটা মানসিক প্রফুল্লতা, অনেকটা নতুন ব্লাড একসাথে তৈরি হয়, তার জন্য তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং শারীরিক একটা প্রফুল্লতা সে অনুভব করে। তো যারা দিচ্ছে এগুলো তো আছেই, এর সঙ্গে আমরা 6টা ম্যান্ডেটরি টেস্ট করি, HIV-1, HIV-2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, RPR দ্যাট ইজ সিফিলিস এবং ম্যালেরিয়া। এই রোগে কেউ আক্রান্ত আছে কি না সেইটা জানা যায় এবং তার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা সরকারি জায়গা থেকে করানো হয়। তো যারা আসছে রক্ত দিতেই পারে, ছেলেরা বছরে 4 বার রক্ত দেবে 90 দিন অন্তর, মেয়েরা বছরে 3 বার রক্ত দেবে 120 দিন অন্তর। রক্তদানের মতো মহৎ দান কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে হয়তো IC ব্যাপারটা অনেক কম রয়েছে আমাদের। এই যে রক্তদান সম্পর্কে ব্যাপারগুলো সেগুলো যদি আরও প্রপাগান্ডা করা যায় তবেই রক্তদানটা আরও ভালো জায়গায় যাবে।
0: নতুন যারা রক্তদাতা তাদের জন্য কি বলবেন?
1: 18 হলে এগিয়ে আসুন, চেক করুন, আপনি দিতে চাইলেই দিতে পারবেন, এরকম কোনো ঘটনা নেই। যদি আপনি ফিট থাকেন তাহলে রক্ত দিন, রক্তদানের উপকারিতা তো আছেই।
0: আমরা তো জানি রক্তদান মহৎদান, প্রতি বছর সুনিতার উদ্যোগে এখানে রক্তদান হয়, কিন্তু আমাদের বহু শ্রোতা বন্ধু রয়েছেন এখনো পর্যন্ত যারা রক্তদান করতে তেমনভাবে উৎসাহী নন, নানাভাবে ভাবেন যে রক্তদান করলে হয়তো শরীরে ক্ষতি হয়। এ প্রসঙ্গে আপনার মতামত একটু জানতে চাইব।
1: রক্তদানের অনেক উপকারিতা আছে, তার ভিতর প্রথম উপকারিতা হচ্ছে রক্তদান করলেই একটা একগুচ্ছ নতুন রক্তকণিকা তৈরি হয় যেটা আমরা বের করে নিচ্ছি। তার ভিতরে ভ্যারাইটিস এজ গ্রুপের রক্তকণিকা আছে, কিন্তু যখন তৈরি হচ্ছে তখন একটা গ্রুপ অফ রক্তকণিকা তৈরি হয় যেটা কিন্তু আমাদের শারীরিক, মানসিক এবং ফিজিক্যাল সব কিছুর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রক্তদান করলে অনেকগুলো ডিজিজ সম্বন্ধে আমরা জানতে পারি যে সেগুলো দ্বারা সংক্রামিত হয়েছি কি না, যেমন হেপাটাইটিস আছে, এছাড়া ম্যালেরিয়া আছে, VDRL যেটা আমরা সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রে যেটা, HIV-1, HIV-1-2 এইগুলো আছে, এগুলো জানতে পারি। তৃতীয় যেটা সেটা হচ্ছে রক্তদান করলে কতগুলো ক্যান্সারের প্রবণতা কমে যায়, যেমন আমাদের কোলোনিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এই ক্যান্সারের প্রবণতাগুলো কমে যায়। এছাড়া রক্তদান করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে। রক্তদান করলে সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আরেকজন পেশেন্ট বাঁচে। রক্ত এমনই একটা জিনিস যেটা আমরা কারখানায় বা ওষুধের কোম্পানিতে তৈরি করতে পারি না, এটা মানুষের শরীর থেকে নিয়েই আমাদের চলতে হয়। সেই ক্ষেত্রে একটা মানুষ বাঁচছে, যে রক্ত দিচ্ছে তার একটা বিরাট অবদান এটা। তো সেই বিষয়ে তাকিয়ে রক্তদান করা উচিত। 18 থেকে 60 বছর বয়স অবধি প্রত্যেকেই রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করতে পারে এবং সেটা আমাদের ডাক্তার দেখে ঠিক করে নেবে সে দেওয়ার উপযুক্ত কি না। সুতরাং আপনি ইচ্ছে করলেই দিতে পারবেন, এইরকম চিন্তাধারা না থাকাই ভালো। প্রত্যেকে আসবে, চেক করবে, যদি সঠিক হয়, দেওয়ার মতো উপযোগী হয়, তবেই আমরা তার থেকে রক্ত টানতে পারি।
0: আচ্ছা, থাইরয়েড রয়েছে এরকম কোনো পেশেন্ট, প্রতিদিন সে এলট্রক্সিন খায়, তারা পারবে রক্ত দিতে?
1: কম এলট্রক্সিন খায় যারা 50 বা তার নিচে, তাদের ক্ষেত্রে যদি তার 3 মাসের রিপোর্ট সঠিক থাকে এবং ওই একটা মেডিসিনই চলে, অন্যান্য কোনো আনুষঙ্গিক প্রতিবন্ধকতা না থাকে, তাহলে দিতে পারে।
0: সুগার, হার্ট এরকম পেশেন্ট?
1: সুগার পেশেন্ট যারা ইনসুলিন নেয় তারা কোনোদিনই রক্ত দিতে পারবে না, তবে যারা এমনি মেডিসিন খায় তাদের ক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি। তবে এই জিনিসটা আমরা মাঠে ঘাটে করতে ভয় পাই। তবে সুগারের সিঙ্গেল মেডিসিন চলে, গত 3 মাসে তার কোনো ওষুধ পাল্টায়নি, তার হার্টের কন্ডিশন ভালো, তার লিপিড প্রোফাইল বা অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারগুলো ভালো, সেক্ষেত্রে আমরা অনেক সময় টানি।
0: হার্টের
1: অসুখ থাকলে দেওয়া উচিত না।
0: স্টেরয়েড খেয়েছে?
1: স্টেরয়েড খেলে দেওয়া যাবে না, এটা টেম্পোরারি ডেফার। স্টেরয়েড বন্ধ হলে আবার দিতে পারবে, অ্যান্টিবায়োটিক খেলে টেম্পোরারি ডেফার। আমি যদি আজকে একটা টিটেনাসের ভ্যাকসিন নিই, আমার একটা টেম্পোরারি ডেফার থাকবে কয়েকদিন। হ্যাঁ, যেমন ধরুন আমি যদি কোনো লাইভ ভ্যাকসিন নিই, লাইভ ভ্যাকসিন নিলে সেখানে 28 দিন আমি রক্ত দেব না। জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছি বা কুকুরে কামড়েছে এরকম কিছু, আমি 1 বছর রক্ত নেব না।
0: শুধু রক্তদান নয়, এ যেন সুনিতার উৎসব। প্রত্যেকটা উৎসবে উপহারে সুনিতা যেমন সমস্ত মানুষের পাশে থাকেন, তেমনি সুনিতার এই আয়োজনে বহু মানুষ এসেছেন বহু দিক থেকে, বহু জায়গা থেকে। তাঁরা এসে একত্রিত হয়েছেন এই আনন্দ অনুষ্ঠানে। আনন্দ অনুষ্ঠানই তো বটে, একটা মানুষের রক্ত যখন একটা মানুষকে বাঁচায়, সেই আনন্দের মতো আর অন্য কোনো আনন্দ সমকক্ষ হয়ে উঠতে পারে না।

0: সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলেন সুনিতা। কারিগরি সহায়তায় চম্পক পাল, পরিকল্পনা উজ্জ্বল বন্ধু।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: একটু পরেই আজ সন্ধ্যায়
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে সবাই স্বাগত। পড়ব নির্দিষ্ট বিষয়ে আপনাদের পাঠানো চিঠি। আজকের প্রথম চিঠি লিখছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। রবীন্দ্রনাথের এই লাইনটি আধ্যাত্মিক চেতনার এক গভীর সত্যকে উন্মোচন করে। কবিগুরুর ধারণা, বিশেষ কোনো তীর্থস্থানে গিয়ে মাথা নত করলেই আমাদের প্রণাম তার কাছে পৌঁছয় না। তার ধারণা পরমাত্মা কোনো ঘরের কোণে বসে নেই, বরং এই বিশাল মহাবিশ্বের প্রতিটি অণুপরমাণুতে তার স্পন্দন বিদ্যমান। প্রকৃতির মাঝে, ঘাসের ডগায়, ভোরে শিশির থেকে শুরু করে মহাকাশের নক্ষত্ররাজি, সবই তার অস্তিত্বের স্বাক্ষর। কর্মে ও শ্রমে, মাঠের কৃষক বা পথের পাথর ভাঙা শ্রমিকের ঘামের মধ্যেও তার চরণের চিহ্ন পাওয়া যায়। ঈশ্বর সর্বত্র বিরাজমান, এই সত্য অনুভব করতে পারলে প্রণাম তখন কেবল একটি শারীরিক ভঙ্গিতে থাকে না, বরং হয়ে ওঠে এক জীবন দর্শন। যদি সবখানেই তার চরণ পাতা থাকে, তবে আলাদা করে প্রণাম রাখার জায়গা খোঁজার প্রয়োজনই পড়ে না। এই পঙ্ক্তি থেকে আমাদের শিক্ষা, পরমেশ্বর কোথাও বন্দী নন, সর্বত্রই তিনি বিরাজমান। তাই বিশ্বব্রহ্মাণ্ডই হল এক মহাতীর্থ। এটা মনে করে যখন আমরা সমস্ত সৃষ্টির সামনে মাথা নত করতে পারি, তখন আমাদের প্রণাম সার্থক হয়। ঈশ্বরকে খুঁজতে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এই ধরনের ধুলোই তার আসন পাতা রয়েছে। অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে। ধন্যবাদ জানায় পত্র লেখককে। আবারও নতুন মাসে নতুন বিষয়ে আপনার চিঠির প্রত্যাশায় রইলাম। ভালো থাকবেন।

যাই পরের চিঠিতে। চিঠি লিখেছেন সুব্রত পাল, গ্রাম ডাকঘর থানা খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ। প্রিয় আজ সন্ধ্যায়, তুমি তোমার পাতায় সারা মাস জুড়ে মানব ঠাকুর রবি ঠাকুরকে প্রণামের সুযোগ করে দিয়েছ। এজন্য আকাশবাণী মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা। যদিও তিনি কালে কালে প্রতিক্ষণে আমাদের হৃদয়ে মননে, তবুও সন্ধ্যা তুমি তোমার দায়িত্বে অবিচল। গুরুদেব রবীন্দ্রনাথ কলম হাতে সাহিত্যের সমস্ত শাখায় বিশ্ব বিচরণ করেছেন। তিনি দার্শনিক, মনোবিদ, জীবনযাপনের সম্পাদক, মানবতার চিকিৎসক। জন্ম মৃত্যু সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা মিলন বিরহে সবেতেই তিনি আমাদের প্রকাণ্ডভাবে, আমাদের সমস্ত অনুভবে, ধরণীর সর্বত্র, প্রতি পদে পথে পথে যেন ছড়িয়ে রয়েছে তার সৃষ্টির সম্ভার। তিনি যে কোনো বয়সকে চিনিয়েছেন, সন্ধান দিয়েছেন সৃষ্টির ইন্ধনে। তাই আমরা সকলে মহিরুহের ছায়ায় আশ্রয় নিই, শীতল হই, চলার পথে ক্লান্ত হয়ে পড়লে প্রার্থনা করি, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু।

আমরা গর্বিত। আমাদের জন্মভূমি ভারতের মানব মননের এক অভিভাবক তিনি, যেখানে বিবিধের মাঝে মহান মিলন মেলা দেখেছেন এবং দেখিয়েছেন, মানবিক মাঙ্গলিক ইচ্ছেগুলোকে ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে। তাই যেখানেই প্রণাম করি, তিনি, তিনি এবং তিনি, তার কাছে আমাদের ঋণের শেষ নেই। তাই বলতে ইচ্ছে করে, তুমি রবে নীরবে হৃদয়ে মম।

আমার আরও একটি ঋণ রইল বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতি। এই ঋণ বহন করতে পারি যেন সারা জীবন। সুব্রত পাল লিখছেন খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে।

এখনো দু সপ্তাহ তার বেশি সময় আছে। লিখুন আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় নিয়ে। প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। 150 শব্দে লিখে পাঠান আমাদের দপ্তরে। আমাদের ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ 742101, ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। তমাল মেঘের ছায়া মাখা আষাঢ় সন্ধ্যায় যখন বেজে ওঠে আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, গহন মেঘের নিবিড় ধারার মাঝে তখন আমাদের মনে হয় না, এমন করে তো বর্ষাকে কোনোদিন ভাবতে পারিনি। এ যেন আমাদের চেতনার জগতে বর্ষার নবজন্ম, এ যেন নূতনতর এক বর্ষা মঙ্গল। এত বেদনা, এত আনন্দ যা এতদিন প্রকাশের অপেক্ষা ছিল, বাহিরের পথ পায়নি, তাকে এমন করে সুরের মায়ায় জাগিয়ে দিল কে? বর্ষা যেন তখন হয়ে ওঠে শ্যামল সুন্দর, আষাঢ়ের সজল সমীরণে যেন বিস্মৃতির দুস্তর পারাবার পেরিয়ে ভেসে এলো মালবিকার করুণ চাহনি। ভুলে যা অতীতের অন্ধকারে রেবা নদীর তীরে শ্যামল শৈল শিখরে যে প্রথম বরিশর নেমেছিল, তার ছন্দ যেন চেতনার উপকূলে আপন মনে বেজে গেল কখন জানি না।

0: আজ সন্ধ্যায় আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আছি মুক্তি হক। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 ভাই আসি, আপনার প্রেশার আছে যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 ভাই 100 প্রেশার আছে। যে প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগীর একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে

0: আছে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেনড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তো গ্লুকোমা মানুষ কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে, সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়াপিক গ্লাস মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এখন ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেরিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে বলবো, মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফ্রিকুয়েন্ট সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
1: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহা কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহা কি সরকার কা আভার ব্যক্ত করতা হুঁ। মে ইহা কি জনতা কো 140 করোড় ভারতবাসীয় কি তরফ সে আপনি শুভকামনায় দেতা হুঁ।
0: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সার ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যার স্টেনফেল্ড বলেন, ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে।
2: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Alp since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
0: সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরো একটি রায় ভারত আবারো প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানির শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হলো। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক নানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
3: I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kasi.

0: Nilanduk Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit. But once we commit, we should never go back from that commitment.
1: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক বুর্তু হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের ছটি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14-18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য তিনটি ভাষায় বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও JMB সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রী ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। IPL ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30 খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা OBC সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত BJP সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হলো, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয় সংবাদ।
2: অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। জানিয়ে দিই চলতি অধিবেশনের অবশিষ্ট সময়ের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে রাত 8:10 শুনবেন নাটক দেবতার গ্রাস। রাত 8:40 থাকবে আধুনিক গান। রাত 10:00 সাহিত্য পত্রিকা শ্রুতি। লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠান শুনবেন রাত 10:15 রেহে না রেহে হাম। এই শিরোনামে শোনাব মাকে নিয়ে হিন্দি ছায়াছবির নির্বাচিত গান।

আগামীকাল সকাল ৮টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছুটির মজা, উপস্থাপনা তাপসী চাকি ইন্দ্র।

মে মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়টি আপনাদের সবার জন্য। বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি এই 25শে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো, দেখো তো কোনবার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। দুঃখ সুখের টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয়, সকল করি জয় যদি তুমি এসে আঁধারে হাতটি ধরো। তাই তো বলি, প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। মাত্র 150 শব্দে প্রাণের ঠাকুরের কথা লিখুন, লিখুন আপনার অনুভব, পাঠান আমাদের দপ্তরে। চিঠি লিখুন এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ 742101। লিখতে পারেন ইমেল মাধ্যমেও, আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimursidabad@gmail.com। শুনলেন মে মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, তারপর আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে যথাক্রমে হিন্দি এবং ইংরেজি খবর।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যে বিকশিত ভারত জিরানজি আইন খুব শীঘ্রই চালু হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। আজিগর মামলার তদন্তে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। আজ ফলহারিণী কালী পুজো, রাজ্যের বিভিন্ন কালী মন্দিরগুলিতে ভক্তদের সমাগম। আইপিএল ক্রিকেটে ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে একথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয় এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন।
1: কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল হকারদের কাছে কালেকশন
0: অভিযোগ সত্য হলে পুলিশ কড়া

0: পদক্ষেপ করবে, তবে তা মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে।
1: পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া তারা বেনিফিটেড হয়েছে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে, করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ।
0: এরপর মুখ্যমন্ত্রী ফলতায় আগামী 21 তারিখ পুনর্নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেন। রাজ্যে বিকশিত ভারত জিডান্টি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের আওতায় 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রয়াস চলেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও সেখানে আলোচনা হতে পারে। জেলার উন্নয়ন নিয়ে কোনো সমঝোতা করা যাবে না বলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার 12টি বিধানসভার বিজেপি বিধায়করা। গত 15 বছরের ইতিহাস বলে উন্নয়নের স্বার্থে একযোগে জনপ্রতিনিধিদের কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ জেলার 12 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ সুপার। ওই বৈঠক থেকেই জেলার উন্নয়নের প্রাথমিক রুটম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
2: বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোতে সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ড গুলো ডিলিট করুন, এসআইআর ডিলিটেড হয়ে। কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সেটে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলেট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে।
0: বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকালের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তর আজ পর্যালোচনা বৈঠক করেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপাররা বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালের শয্যা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে 2 বছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 2024-22 মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর পশ্চিমবঙ্গে তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়, নতুন করে তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। অন্যদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো SC/ST ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে CID-কে দিয়ে তার তদন্ত করানোর আবেদন জানিয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
3: 2011-র পর থেকে যেসব সার্টিফিকেট SC/ST সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি সিআইডি তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী সিআইডি তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপায় করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে ছাত্র, সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবেন। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। আরজিকর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12 মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। আজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে নতুন বেঞ্চের কথা জানা গেছে। জরুরি ভিত্তিতে বিপজ্জনক বলে চিহ্নিত ভবন ভেঙে ফেলা দমকল বিভাগের একটি নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবার রোডে 6 তলা ওই আবাসনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ছাড়পত্র না থাকায় 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাট ভাঙার নির্দেশ দেওয়া হয়। দমকল বিভাগের সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আবাসিকরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালুর জন্য আগামীকাল বেশ কিছু অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। আজ ফলহারিণী কালী পুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণতিথিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালী পুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, শতাব্দী প্রাচীন হংসেশ্বরী মন্দির, কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স এর মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা প্রথমে ব্যাট করে 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে 49 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत और नीदरलैंड वैश्विक संकटों से निपटने के लिए भरोसेमंद, पारदर्शी और भविष्य की आपूर्ति व्यवस्था तैयार करने पर साथ मिलकर काम कर रहे हैं। 5 देशों की अपनी यात्रा के तहत आज नीदरलैंड के हेग में भारतीय समुदाय को संबोधित करते हुए प्रधानमंत्री ने कहा कि दुनिया पहले कोविड महामारी, वर्तमान में संघर्षों और ऊर्जा संकट जैसी कई बड़ी चुनौतियों का सामना कर रही है। उन्होंने कहा कि यदि इन चुनौतियों का जल्द समाधान नहीं किया गया तो वैश्विक विकास प्रभावित हो सकता है और बड़ी आबादी गरीबी के दलदल में फंस सकती है। प्रधानमंत्री ने कहा कि 21वीं सदी में भारत अवसरों की धरती बनकर उभर रहा है।
5: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नीदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं। इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
4: इससे पहले प्रधानमंत्री मोदी ने नीदरलैंड के राजा विलेम अलेक्जेंडर और रानी मैक्सिमा से भी मुलाकात की। प्रधानमंत्री नरेंद्र मोदी नीदरलैंड के प्रधानमंत्री रॉब जेटन के साथ द्विपक्षीय वार्ता करेंगे। प्रधानमंत्री मोदी कल दौरे के तीसरे चरण में स्वीडन के गोथेनबर्ग जाएंगे। स्वीडन के औद्योगिक केंद्र गोथेनबर्ग की यात्रा से भारत और स्वीडन के बीच द्विपक्षीय संबंधों, विशेष रूप से व्यापार, आर्टिफिशियल इंटेलिजेंस और अंतरिक्ष प्रौद्योगिकी जैसे उभरते तथा उच्च प्रौद्योगिकी क्षेत्रों में और मजबूती आने की उम्मीद है। भारत ने अवैध रूप से गठित मध्यस्थता न्यायालय के सिंधु जल संधि पर हालिया तथाकथित फैसले को खारिज कर दिया है। भारत इस न्यायालय के पहले के भी सभी निर्णयों को सख्ती से अस्वीकार कर चुका है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा कि तथाकथित मध्यस्थता न्यायालय ने कल अधिकतम जल भंडारण क्षेत्र से संबंधित एक फैसला जारी किया। उन्होंने कहा कि इसके द्वारा जारी कोई भी कार्रवाई, फैसला या निर्णय अमान्य है। श्री जायसवाल ने कहा कि सिंधु जल संधि को स्थगित रखने का भारत का निर्णय अभी भी लागू है। केंद्रीय अन्वेषण ब्यूरो सीबीआई ने आज नीट यूजी 2026 परीक्षा प्रश्न पत्र लीक मामले में एक मुख्य आरोपी को गिरफ्तार कर लिया। आरोपी मनीषा गुरुनाथ मंधारे महाराष्ट्र के पुणे की वरिष्ठ वनस्पति विज्ञान शिक्षिका हैं। उन्हें राष्ट्रीय परीक्षण एजेंसी द्वारा विशेषज्ञ के रूप में नियुक्त किया गया था। जांच एजेंसी ने बताया कि आरोपी के पास वनस्पति विज्ञान और प्राणी विज्ञान के प्रश्न पत्रों तक पूरी पहुँच थी। केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड सीबीएसई ने इस वर्ष 1 जुलाई से कक्षा 9वीं के विद्यार्थियों के लिए 3 भाषाओं का अध्ययन अनिवार्य कर दिया है। बोर्ड ने एक वक्तव्य में कहा कि राष्ट्रीय शिक्षा नीति 2020 और राष्ट्रीय विद्यालय शिक्षा पाठ्यक्रम 2023 के अनुरूप इन 3 भाषाओं में से कम 2 भारतीय मूल की भाषाएं होनी चाहिए। सीबीएसई ने स्पष्ट किया कि कक्षा 10वीं में तीसरी भाषा R3 के लिए कोई बोर्ड परीक्षा नहीं होगी और R3 के लिए पूरी तरह से विद्यालय आधारित तथा आंतरिक मूल्यांकन होगा। शिक्षा मंत्रालय ने बीच में ही स्कूली शिक्षा छोड़ने वाले विशेष रूप से 14 से 18 आयु वर्ग के बच्चों की बढ़ती संख्या पर गंभीर चिंता व्यक्त की है। स्कूल शिक्षा और साक्षरता सचिव संजय कुमार की अध्यक्षता में एक उच्चस्तरीय बैठक में इस मुद्दे पर चर्चा हुई और राष्ट्रीय मुक्त विद्यालय संस्थान द्वारा प्रस्तावित एक नई पहल की कार्यान्वयन रणनीति की समीक्षा की गई। कृषि और किसान कल्याण मंत्री शिवराज सिंह चौहान ने एकीकृत कृषि के व्यापक प्रचार प्रसार और विस्तार पर विशेष बल दिया है और कहा है कि किसानों को इसे व्यावहारिक रूप से अपनाने के लिए प्रोत्साहित किया जाना चाहिए। आज नई दिल्ली में भारतीय कृषि अनुसंधान परिषद की व्यय वित्त समिति से संबंधित एक उच्चस्तरीय बैठक की अध्यक्षता करते हुए श्री सिंह ने ये बात कही। केंद्रीय गृह मंत्री अमित शाह ने गुजरात दौरे के दौरान विभिन्न विकास कार्यों की समीक्षा की। अहमदाबाद और गांधीनगर में उन्होंने वरिष्ठ अधिकारियों के साथ बैठकों में नागरिक सुविधाओं और आधारभूत ढांचे से जुड़ी परियोजनाओं की प्रगति की जानकारी ली। आईपीएल क्रिकेट में कोलकाता में गुजरात टाइटंस और कोलकाता नाइट राइडर्स के बीच मुकाबला खेला जा रहा है। ताज़ा समाचार मिलने तक कोलकाता ने 6 ओवर में 1 विकेट पर 56 रन बना लिए हैं। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
6: This is Akashwani. The news read by Purnima Samant Kadakoti. Prime Minister Narendra Modi is scheduled to hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten. He called on King Willem Alexander and Queen Maxima in The Hague this afternoon. The visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. Addressing a community program in The Hague, Netherlands, as part of his five-nation tour, Prime Minister said the world is facing a series of unprecedented challenges, including the COVID-19 pandemic, ongoing conflicts, and an emerging energy crisis. Highlighting global efforts to strengthen economic resilience, the Prime Minister said India and the Netherlands are jointly focusing on building robust supply chains. Prime Minister Narendra Modi also underlined India's growing global role, describing the country as a land of opportunities in the 21st century that is driven by both technology and human values.
5: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं। इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
6: After concluding his visit to the Netherlands, Prime Minister Modi will travel to Sweden tomorrow on the third leg of his five-nation tour. The Central Board of Secondary Education, CBSE, has made the study of three languages compulsory for students from class 9th beginning from the 1st of July this year. In a statement, the board said that at least two of the three languages must be native Indian languages in line with the National Education Policy 2020 and the National Curriculum Framework for School Education 2023. CBSE has clarified that there will be no board examination for the third language, R3, in class 10th, adding that all assessments for R3 will be entirely school-based and internal. CBSE also informed that no student will be barred from appearing in the class 10th board examinations due to R3. The Ministry of Education has expressed serious concern over the growing number of out-of-school children in the country, especially in the 14 to 18-year age group. A high-level meeting chaired by School Education and Literacy Secretary Sanjay Kumar discussed the issue and reviewed the implementation strategy for a proposed new initiative by the National Institute of Open Schooling. During the meeting, Mr. Kumar said that according to available data, out of every 100 children entering class 1, only 62 reach class 12. He noted that more than 2 crore children in the 14 to 18 years age group are currently out of school. The secretary said that economic hardships, domestic responsibilities, and livelihood-related challenges are among the major reasons forcing children to drop out of the education system. Economic Offences Wing EOW of Delhi Police has busted a Goods and Services Tax GST fraud cartel and has arrested 6 people. Addressing the press conference, Additional Commissioner in EOW Ravi Kumar Singh said that the accused were operating fake firms. A Delhi court today sent the alleged kingpin in the NEET paper leak case PV Kulkarni and another accused Manisha Vaghmare to CBI custody for 10 days. Special CBI Judge Ajay Gupta remanded Kulkarni and Vaghmare in CBI custody after the probe agency submitted that the DO needed to be taken outside the national capital for further investigation. In IPL cricket, Kolkata Knight Riders were 73 for 1 in 7.1 overs against Gujarat Titans at Eden Gardens in Kolkata when reports last came in. Earlier, Gujarat Titans won the toss and opted to field. And that is the end of this news bulletin.
7: Akashbani Murshidabad. Unushthan shunchen AFM Prochar Toronge. 102.2 মেগাহার্টজ।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে আজকের নাটক দেবতার গ্রাস, বেতার নাট্যরূপ শামস উন নাহার, প্রযোজনা পরিমল হেমব্রম, নাটক দেবতার গ্রাস।

0: হতে পারে না হতে পারে
1: এই রাকাল রাকাল রাকাল অমন করে শুনতিছিস কেন দাঁড়া দাঁড়া বলছি হ্যাঁ ধরতে পেলে মারবো কিন্তু দাঁড়া এখনো বলছি দেখো দেখো একবার দেখো দর্শি সেলি কোথাকার সারাটা দিন বোরিং ধরছে সামগুলি খেলছে গাছে সরছে আর ওই আগানে বাগানে ঘুরতেছে শোন বলছি শোন দাঁড়া আমার মাটির কলসিটা ঢিল মেরে ভাঙলি কেন তুই
0: বেশ করব বেশ করব ফোরিং ধরব ফোরিং আর লেজে সুতো বেঁধে ছেড়ে দেব গাছে মগ ডালে চড়ব বাগানে কাঠ বেড়ে লিতে আসব ঢিল চড়ব
1: ডাকাসি
0: কলসি ভাঙব
1: ডাকাসি ডাকাসি আমি তোরে মজা না ধরি আজ তোরে আমি ছাড়ছি দাঁড়া দাঁড়া তো দাঁড়া বলছি দাঁড়া দাঁত দেখো সো পুকুরের জলে ঝাঁপ দে পড়লি মরবি কোন দিন জলে ডুব

0: দাদা হে,
1: এই তো গুলো আমরা বৈকুণ্ঠ আছি ধর।
0: তাহন হনয়ে কোথায় যাও এই ভর সন্ধে?
2: আগে যাচ্ছি ওই মৈত্র মশাইয়ের কাছে। তা তুমি এই ভর সন্ধে পথের ধারে বসি বসি কি করো গো সনাতন খুড়ো?
0: বড় খাটনি গেছে রে সারাদিন, এখন বসে বসে হুকোটা আনছি। তা বামুন ঠাকুরের কাছে অবেলায় গমন কেন?
1: এখন আজি জানান।
0: আজি? আজি মানে?
2: উনি তো তীর্থে যাচ্ছেন গো সাগরে। তাই
0: তীর্থে সাগরে?
2: সে কি খুড়ো তুমি শোনি?
0: কই না তো।
1: তাজ্জব কথা বলছো যে, গেরামময় রটি গেল খবরটা, এমনকি আশেপাশে গেরামও যেতে ফেলেছে। কত জোনাল যাবে বলে আবেদন নিবেদন জানাচ্ছে, আর তুমি কি না?
0: বলো কি হে, অবশ্যই কদিন আমি গেরামে ছিলাম না বটে, বিয়াই বাড়ি গিয়েলাম, আজই ফিরছি।
2: পেলায় দুখান নৌকো পর্যন্ত উনি ভাড়ার বায়না করে দিয়েছেন গোকুড়ো।
0: তাই
2: যদি আমাদের একটু সঙ্গে নেন, সেই আজই জানাতেই তো যাচ্ছি।
0: তাই নাকি? তাহলে তাহলে একটুখানি দাঁড়ায় যা বৈকুণ্ঠ। ও শ্রীধর, একটুখানি দাঁড়া, আমিও যাবো তোকে সঙ্গে। জীবনের একটা অপূর্ণ স্বাদ যদি পূর্ণ হয়। দাঁড়া, আমি হুকোটা রেখে আসি।
3: ওরে যাস নে কিন্তু।

0: জয় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভ্রমণে।
1: ঠাকুর মশাই আসেন।
0: কে ও তোরা?
2: একটা আবেদন জানাতে এসেছি।
0: ও তা আয় আয় বস বস।
1: শুনলাম হারাধন্দা, ফটিক, কবরেজ মশাই, ইন্দুপিসি, কনকুড়ি, গৌরপদ, এদের নাকি আপনি কথা দিয়েছেন আপনার সাথে তীর্থ সেনারে যাচ্ছে।
2: ও পাড়ার নীলু, শঙ্কর, শিবে ওরাও নাকি
0: যাচ্ছে, তাই কি?
3: আমরাও যাব।
1: আমাদের সামর্থ্য নেই কর্তা, একটা সুযোগ যখন এসেছে একটু জায়গা আমাদের দিদিও।
0: দেখো কি মুশকিল। ওরে বাবা, জায়গার তো একটা সীমা আছে নাকি? অনেক রে কথা দিয়েছি, আবার অনেক রে ফিরিয়েও দিয়েছি। তাছাড়া যেতে আসতে তো প্রায় মাস দুয়েকের ধাক্কা, সবই তো ভাবতে হবে নাকি?
3: আগে একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে ঠাকুর মশাই, না করলে কিন্তু হবে না বলে দেখতে।
2: জীবনে একটা পুণ্য করতে পারলাম না, গ্রামে পড়ে পড়েই থাকলাম, আমরা কত্তা যাব?
0: ওরে বাবা, ওরে বাবা, লম্বা পথ, আর তাছাড়া নৌকায় জায়গা হবে কিনা সেটাও তো।
1: ও আমরা এক কোনায় ঘাপটি মেরে বসে বসে চলে
0: যাব। দেখো দেখি কি বিপদ, কি বিপদে ফেলি আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোরা কিন্তু এই তিনজন আর কারুরে জোটাতে পারবা না।
1: না না না, একদম না, একদম।
0: তাহলে শুনে নাও, পরশুর পরদিন তরশু দিন নৌকা ছাড়বো, গোছগাছ করে নাওকে তালি, শুকনো খাবার কিছু নিও, আর চাদর কম্বল এইসব।
1: ঠিক আছে,
0: যাও যাও, তৈরি হও।

0: দাদা ঠাকুর, দাদা ঠাকুর!
1: এই যে দাদা ঠাকুর, আমিও তোমার সাথে সাগর সিনানে যাব।
2: আরে বলো কি মোক্ষদা, কাল আমাদের যাত্রা, আর আজ কি না তুমি এসে বলছো?
1: তুমি তো দাদা ঠাকুর ওই সনাতন কাকাদেরও নেজাচ্ছ শুনলাম।
2: সনাতনের বয়স হয়েছে, কবে মরে ঠিক নেই, তাই রাজি হয়েছি। তোমার তো বাবু বয়স কম, কত সুযোগ আসবে।
1: আমি বিধবা মানুষ দাদা ঠাকুর, একটু ধম্ম কম নিয়ে থাকতে পারি আমার সুখ। তুমি না করো না দাদা ঠাকুর।
2: না, জায়গা হবে না। আরে বাবা, জায়গা কোথায়?
1: পায়ে পড়ি দাদা ঠাকুর, জায়গা ঠিক হয়ে যাবে, আমি একধারে কোনো মতে জায়গা করে নেবো। না করো না দাদা ঠাকুর, পায়ে ধরে বলছি।
2: বাবা বড় মুশকিলে ফেললে,
1: দেখো না
2: কি বিপদ। কিন্তু তোমার এই নাবালক ছেলে, এরে কি করবে?
1: ও রাখাল রে, ওর মাসির কাছেই আমি রেখে যাব।
2: মাসির কাছে? প্রায় দু মাস ধরে মাকে ছেড়ে থাকতে পারে নাকি?
1: দাদা ঠাকুর, মার চেয়ে মাসির কাছেই ও ভালো থাকবে। আসলে ওর জন্মের পর বহুদিন আমি সূতিকার জ্বরে ভুগেছিলাম। অন্নদায়ী তখন ওর নিজের বাচ্চার সাথে ওরে দুধ খাইয়ে মানুষ করেছে। সেই থেকে ছেলে তো মাছেদি মাসির আদরেই আছে দাদা ঠাকুর। আচ্ছা ঠিক আছে, ওরে জিজ্ঞেস করে দেখো।
2: জিজ্ঞেস করবো? আরে অরাকাল, মাকে ফেলে থাকতে পারবি?
1: শুনলে তো দাদা ঠাকুর, এইবার মত দাও।
2: ভালো করে ভেবে দেখ, তোর মাকে নিয়ে যাবো তীর্থ স্নানে?
3: নিয়ে যাও।
2: কাঁদবি না তো? তবে আর কি, জিনিসপত্র বেঁধে ফেলো গে, করে যে জায়গা হবে বুঝতে পারছি না। কষ্ট করে যেতে হবে কিন্তু।
1: পারবো দাদা ঠাকুর, যত কষ্টই হোক আমি যেতে পারবো, আমি ঠিক পারবো।

0: ওই গো ঠাকুর মশাই, এক এক করে সবাই দিয়ে উঠি পড়ছি বলেন।
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও বাবু, অত ব্যস্ত হলে চলে না, সবাই তো এখন আসেইনি।
0: এই গাঙে জোয়ার এসে পড়েছে কিনা, এই জোয়ারই তোরই ভাষায় দিবি ভালো হয়।
1: হবে হবে, জোয়ার তো সবে শুরু হয়েছে, এই জোয়ারই হবে।
2: আরে যারা এসে গেছি বড় মুছে পড়ি না কেন? এসো সনাতন খুড়ো, ওঠো ওঠো, হবে
3: একটু হাতটা ধরো না গো খুড়ি। কি আরে রাখাল, তুই নৌকা কেন রে?
4: আমি তো তোমার অনেক আগে এসে বসে আছি।
3: নাম নাম না না না, নৌকা সারবে বাড়ি যাবা।
4: আমি সাগরে যাব।
3: সে কি কথা, সাগরে যাবি? দোষী ছেলে কোথাকার, নামাগে নামি পর বলছি নামি
4: না, আমি সাগরে যাব।
3: ওরে ওরে বাবা রে, কেন ওরে পাগল রে? কি আরে কি আশ্চর্য বলে দি ও বৈকুণ কথা, একটু বলো না ওরে, বোঝাও।
2: ওরে পাগল, এ কি এক দুদিনের ব্যাপার? বাড়ি যা বাড়ি যা, মাসির কাছে যা।
4: না না, বাইরে যাব না।
3: দাঁড়া দেখি তুই যাস কিনা। আই আই বলছি, আই
5: ঠাকুর, আমি কি বলি ফেললাম? আয় বাবা, আমার কোলে আয় দেখি।
1: ছি ছি খোদা, এমন কথা বলতে নেই। ছি,
6: আরে ওঠো ওঠো ওঠো ওঠো, সবাই উঠো। এই রাখাল, এই রাখাল, তুই তোর মার কোলে বস, তুই ওই যাবি যাবি, ওঠো ওঠো, সবাই উঠে বলো।
3: দিদি গো, দিদি, ও দিদি, দিদি, আমার রাখাল, আমার রাখাল কই দিদি? এই তো বাবা, নৌকা কেন তুই?
4: সাগরে যাচ্ছি মাসি, আবার ফিরে আসব।
3: না না না বাবা, না যাসনি বাসা। ঠাকুর মশাই, রাখাল আমার বড় দুরন্ত ছেলে, কেউ রে সামলাবে? জন্ম স্তক মাসি সারা তো কারোর কাছে বেশি দিন থাকেনি। ওরে তুমি নিয়ে যেও না ঠাকুর মশাই, ওরে তুমি নিয়ে যেও না।
4: মাসি সাগরে যাব, আবার তো ফিরে আসব।
3: তোর চিন্তায় আমি যে ঠিক থাকতে পারবো না বাবা।
1: শোনো শোনো শোনো শোনো অন্নদা, শোনো, এই যাত্রা মুখে ফেরাতে নেই। ও তোমার রাখালকে আমি সামলাবো, যতক্ষণ আমি আছি রাখালের জন্য তোমার কোনো ভয় নেই, হলো তো?
3: ঠাকুর মশাই, আমি আমি যে
1: না না না না, আর আপত্তি করো না, আর আপত্তি করো না। সবাই গুছিয়ে গেছি, উঠে পড়েছো তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে নৌকা ছাও।
3: দুঃখা দুঃখা দুঃখা দুঃখা দুঃখা।

সকাল হয়ে গেছে দেখি। সবাই সবাই উঠে পড়েন গো, তাড়াতাড়ি উঠে পড়েন। হ্যাঁ, পাতক কম্ম সেরে সিঁড়ে মুড়ি খেয়ে নেন সবাই, ওঠেন।

0: রাতে যখন নৌকা বেঁধেছিলে ঠিক মতন বুঝতে পারিনি। ভারী সুন্দর জায়গা তো মাঝি।
1: সুন্দরী বটে কর্তা।
2: ওই দেখতে পাচ্ছেন, ওই গাছপালা ঘেরা ওইটে লোকালয়, এই বসতি এদিকটায় একটু কম।
0: ও তা এখনো বুঝি অনেক পথ বাকি।
2: না না, এসে পড়েছি, আর ধরেন গে ঘন্টা কতকের মধ্যে পৌঁছে যাব। সবারে উঠাই দেন না কথা, উঠাই দেন, পাতক কম সেরে আসু, তারপর তাড়াতাড়ি নাও ছেড়ে দি।
0: সব সব উঠে পড়ো, উঠে পড়ো। আরে বাবা সকাল হয়ে গেছে
2: রে। আরে ও দাঁড়িরা, ওঠ রে, ওঠ সবাই, ওঠ, ওঠ। আরে ওঠ বাম্ভন, ওঠ।

0: এই জিনিসপত্র সব গুছিয়ে নাও হে সবাই, এসে পড়েছি।
1: নৌকর ভেতরে সইয়ের ভেতরে কিছু কিছু রেখে গেলে হয় না ঠাকুর মশাই?
2: হ্যাঁ, তা রেখে যেতে পারেন, আমাদের মাঝি দাঁড়িরা কেউ না কেউ তো এখানে সবসময় থাকবো, আর নাও তো এখানেই মাথা থাকবে। যান আপনারা যান।
0: তাহলে এক কাজ করো, সবাই প্রয়োজন মতন জিনিস নাও সাথে করি, কেমন? আর আর বুঝতে তো পারছো, হাজার হাজার মানুষ এসেছে মেলায়, কেউ হারায় যেও না যেন। জলদি হারাও, খুঁজে না পাও কাউরে, এই নৌকা খুঁজে এসে এখানে থাকবে।
3: আমি যদি হারায় যাই?
0: তোর পাগল, তুই থাকবি আমার সাথে, তোর মাসিদে আমি কথা দিয়ে এসেছি না? এই তো এসে পড়েছি, এবারে মন্দিরে পুজো দেব, মেলায় ঘুরবো, তারপর পুণ্য স্নান হবে, তারপর তো ফিরবো। কেন রে দেখা?
3: শুধু জল দেখে দেখে আমার ভাল লাগছে না,
4: ভাল লাগছে না। এত করে বললাম তখন, বাড়ি যা, নাচর হয়ে এলি একদম, কাল আমি নির্জানো বলে দিচ্ছি। হ্যাঁ
5: ঠিক আছে, ওরে বকা ঝকা করেন না মা, আমরা তো সবাই আসি নাকি, ওরে সামলে ডাকবো।
1: হ্যাঁ, পুণ্য করতে এসেছি, জীবনের সেরা সঞ্চয় গো, এখানে ওসব বকা ঝকা বন্ধ তা, এক্ষুনি তো নামতে হবে।
2: সামাল, নৌকো ফিরতিছে।
0: আস্তে আস্তে নামো, আস্তে আস্তে আস্তে।

0: কি যে আনন্দ হচ্ছে রে বৈকুণ্ঠ, একটু পরে সেনান সেরে যেই উঠব, ও একেবারে নতুন মানুষ, সব ভাঙ্গে আর কোনো পাপ থাকবে না, কি ভালো সে নাচতে এসে।
1: কিন্তু খুড়ো, জল বড় ঠান্ডা যে, কনকনে ঠান্ডা।
2: কি গো কবরেজ, তুমি এত কাঁপছো কেন? আরে বাবা, বিলম্ব করেছো কি, শীত আরো চেপে ধরবে, ডুব দাও ডুব দাও।
1: ওরে ও অশিবে অশি, ইন্দু পিসি আর কনকড়ি হাতটা একটু চেপে ধর না, বয়স হয়েছে বুঝিস নে।
2: রাখাল রাখাল, এদিকে আমার হাত ধর শক্ত করে, জলে নামবো।
3: না আমি নামবো না, বড় শীত গো।
2: এই দেখো, আরে বাবা, এরই জন্য তো সাগরে আসা।
3: আগে যাইলে আমি মোটেই আসতাম না, তোমার এই সাগর আমার ভালো লাগছে, দেখো বাড়ি যাব।
2: আরে বাবা, সে তো আমরা সবাই যাব, কাল কি পরশু নৌকা ছাড়বো, এখন চল স্নানটাকে সেরে নি। আরে দেখছিস নি কত লোক স্নান করছে,
3: আমি যাব না।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখাল জানে আমি নামছি দাদা ঠাকুর। আয় ভাই রাখাল আমার সঙ্গে আয়।
0: আমি দিন ভিখারি নায়ক করি, কেমনে যাব পারে হরি দিন তো গেল, শুনতে ও বাবা ঠান্ডা রে বাবা।

0: আরে এই জন্যই তো বলে সব তীর্থি বারবার গঙ্গা সাগর একবার।
1: সন্ন্যাসীও দেখেছি ডাকু, কত রকম যে সাধু সন্ন্যাসী এ জনম সার্থক হয়ে গেল।
2: তুই তো হা করে দেখছিলি একদম, আমি না থাকলে দল ছাড়া হয়ে যাকিস।
1: টাকার মতনই তো ব্যাপার, দেখছিলাম তো তোরা তো হা করে কত কিছু দেখছিল।
3: নাও ছেড়ে কেউ জানো আর কোথায় যেও নি, জোয়ার এলি কাশি খুলে নাও ভাসাই দেব উত্তর মুখ। সবাই থেকো,
0: এই শোনো মাঝি মাঝি, আরে সবাই আসো তো একটু দেখে শুনে নাও, একটু দেখে শুনে। এই রাখাল রে তো দেখছি নে, কই গো মুখদা, তোমার রাখাল কই?
4: হ্যাঁ অর্ধ খুলে তো এখানে এসেলো, গেল কোথায় গো রাখাল? কোথায় গেলি মা?
0: কাণ্ড দেখো হয়েছে কি বলবি তো
4: বল না।
5: বাড়ি যাবো, আমি মাসির কাছে যাবো।
0: হ্যাঁ যাবোই তো, সবাই বাড়ি যাবো, সেই জন্যই তো এসে বসে আছি।
5: দাঁড়িয়ে
0: আছে পাগল কোথাকার।

0: দুয়ারের খুব টান আছে গো ঠাকুর মশাই, নাও খুব বেগে ছুটছে।
1: চুপ চুপ চুপ, সবাই চুপচাপ বসে থাকবেন, চুপ, বেশি নড়াছড়া করবেন নি।
2: এ বিপিন রে, শক্ত করি হাল ধরে থাকিস।
3: হ্যাঁ ধরে আছি কর্তা।
4: কত পথ এসেছি মাঝি?
0: তা ধরেন কর্তা, কোরস দুই হবে।
4: তো এই বেগে যদি সারা পথ যাওয়া যায় ফেরার দিন অনেক কমে যেত মাঝি।
0: তা না হয় যেত, কিন্তু উত্তরে হাওয়ার বেগ যে খুব বেড়ে যাচ্ছে ঠাকুর মশাই। হ্যাঁ চিন্তা বাড়তেছে আমার,
5: ঠান্ডাও খুব বেড়ে যাচ্ছে।
6: আমি তো কম্বল জড়ায় নিয়েছি।
7: কবরে মশাই দেখি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েই পড়েছে।
4: যাক যাক যাক যাক, চুপচাপ থাকো সবাই, বিশ্রাম করো বিশ্রাম করো বিশ্রাম।
0: ঠাকুর মশাই, অবস্থা যে বেগতিক হয়ে যাচ্ছে ঠাকুর মশাই, আমরা যাচ্ছি উত্তরে, জোয়ার টানছে, উত্তরের ঝোড়ো বাতাস আমাদের ঠেলা মারছে দক্ষিণ পানে। এতো দেখি এক যুদ্ধ শুরু হয়ে গেল।
4: তার মানে কি ভয়ের কিছু নাকি মাঝি?
0: আর যুদ্ধ মানে তো কথা কথা, ঈশান কোন দেখছেন?
4: ও বাবা, কালো মেঘ, এই ভরা শীতে
0: ভয়ের কথা, খুব ভয়ের কথা গো ঠাকুর মশাই। ও বিপিন, বিপিন দেখিস বাপ, হাল যেন দুর্বল না হয়, কষে ধরিস।
3: ধরিসই তো।
0: ও মাথায় দুজনাই শক্ত হ, আমরা এ মাথা দেখতেছি।
8: ও মাঝি, মাঝি রে, ওরে লই করতে টাল খাচ্ছে, ওই মরে যাচ্ছে, ওরে ওরে গুলে উঠতেছে। ও মাঝি,
9: ও ঠাকুর, কি করলে ঠাকুর, এরকম কেন হলো ঠাকুর?
4: দেরি করো না, দেরি করো না মাঝি, শিগগির নৌকা তীরে ফেলাও,
9: তীরে ফেলাও।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তীরে ফেলাও। তীর কোথায়? নাও কি এখন আমার ইচ্ছায় আছে, আমার ইচ্ছায় চলছে? নাও
4: এসব কি কথা বলো মাঝি।
0: আর খানিক যেতে পারলি, রূপনারায়ণে যে পড়তাম সেখানে তবু তীর পাওয়া সহজ হতো, এখন এখন এখানে
4: এই শীতে উত্তরে ঝড় হিম বইছে গো, তার উপর লোক। ওরে বাবা, টলম হলো এখন, এখন উপায় কি?
6: কিছু একটা করো মাঝি,
9: চল যাই, আশা পড়ছে গো, নৌকো ঢুকে যাবো।

0: করো তোমরা, শোনো বলি, তোমাদের কেউ নিশ্চয় বাবারে ফাঁকি দিয়েছ। হ্যাঁ, যা মেনেছো তাও নাই, তার জন্য অসময়ে এ তুফানে এসে। হ্যাঁ গো, শোনো শোনো, এইবেলা মানতরক্ষী করো, দেবতার সাথে খেলা করনি গো, খেলা করনি, দেবতা কিন্তু খেপে গেছেন। শিগগির শিগগির মানতরক্ষী করো, তোমাদের দেবদা কিন্তু এখনো খেপি আছেন, তার ধন তারে না দিয়ে ফেরায় নিয়ে যাচ্ছে কে রে কে? আবার বলছি অধম্য করো না,
1: তুই
2: নিজের ছেলেরে সাগরে দিবি বলেছিলি, এখন চুরি করে নিয়ে যেতে চাস? নিজের ছেলে দেবতারে দিলি, এখন আমি তোর রক্ষাকর্তা, ঋণ শোধ করব কথা।
1: আমার সম্বল না ঠাকুর, যা বলেছি সে তো মুখের কথা গো,
0: সবাই মিলে মরবো নাকি?
2: এখন
0: কারুর কথা শুনবো না, আমি কথা শুনবো না, দেবতার জিনিস আমি আমি এই দেবতারে দিয়ে দিন চলে।
2: তোর রাখাল রে আমি ফেরায় আনবো, রাখাল তোরে আমি ফেরায় আনবো, আমি ফেরায় আনবো।
0: এখন যদি সবাই লাফালাফি করো নৌকা উল্টে যাবে, খবরদার খবরদার, কেউ বেশি নড়াচড়া করবে না।

যতক্ষণ আমি আছি রাখালের জন্যে তোমার কোনো ভয় নাই, তোমার রাখালকে আমি সামনে।

0: সামলাবো, আমি সামলাবো।
1: গেল পরাণ মাসি

0: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে দেবতার গ্রাস নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ শামস উন নাহার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সনাতন, সমর সরকার, শ্রীধর, সমীর চরিত, বৈকুণ্ঠ, সার্থকানন্দ রায়, বিপিন, প্রণব দেবনাথ, মাঝি, সৌম্যদেব বসু, অন্নদা, রাতুলা বসু, রাখাল, আরাত্রিকা ঘোষ এবং মুখ্যদা নমিতা চক্রবর্তী ও মৈত্র মহাশয় সমীর মজুমদার। আবহ পরিকল্পনা ও সম্পাদনা রফি উদ্দিন। দেবতার গ্রাস নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।
1: নাটকটি পরিবেশিত হল আকাশবাণী কলকাতার সৌজন্যে।

0: দাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আধুনিক গান। প্রথম শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন সাহিত্যের আসর শ্রুতি।

0: নমস্কার, দূরে কাছের সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে স্বাগত জানাই বেতার সাহিত্য পত্রিকা শ্রুতিতে। কমবেশি সকলেই কলম হাতের নাগালে পেলেই নিজের মনের ভাব ফুটিয়ে তুলি, কখনো গদ্যের আকারে, কখনো ছন্দবদ্ধ করে। বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি তুলে আনে জেলার নানান প্রান্তে ছড়িয়ে থাকা কবি সাহিত্যিক গল্পকারদের। আজ মুখোমুখি বসে পড়েছি দুজন কবির সঙ্গে, রয়েছেন নিখিল কুমার সরকার আর সমীরণ ঘোষ। শুনব তাঁদের স্বরচিত কবিতা পাঠ। স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন নিখিল কুমার সরকার।
1: আমার প্রথম কবিতা বক। কুয়াশা মুড়ি দিয়ে শীতের বক অস্বচ্ছ হয়েছে, কাকচক্ষু হারানোর আশঙ্কায় বক থেকে দূরে নিজেকে সরিয়ে নিচ্ছে জল। মাছেরাও যূথবদ্ধ পাখনায় উপরিতল ছেড়ে অতলে। অস্পষ্ট সময়, কুয়াশাচ্ছন্ন বকেরা কিছুতেই মৎস্যযোগে স্বধর্মে ফিরতে পারছে না। কুয়াশা, পাহাড় সমুদ্র ঝর্ণা অরণ্য প্রান্তর সর্বত্র দল বেঁধে একা একা যে যার আধার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে, ওরা প্রকৃতপক্ষে কুয়াশা সংগ্রাহক। যদিও ওদের শীত পর্যটক ভাবা হয়, আনন্দ বিষাদ গ্রহণ বর্জন সম্পর্ক সংলাপ ঋতুচক্র সমগ্র যাপনে ওরা নিত্য কুয়াশায় মজে থাকে। জগৎ সংসার ওদের সন্দেহের চোখে দেখে, যদিও বাংলা কবিতায় ওদের অনিবার্য অনুপ্রবেশ চিরন্তন। কবিতা মাছ। ঝাঁকের থেকে বিমুক্ত মাছ নিজেকে নিয়ে সাঁতার কাটছে একা, তার উজান সাঁতারে নিষিক্ত আবহমান স্রোত অবিরাম মিশে যাচ্ছে চিরন্তন অনন্ত শৃঙ্গারে। অথই আঁকড়ে নিত্য সাঁতারে নিমগ্ন মাছ অনিবার্য এগিয়ে চলেছে, তার জন্য পেতে রাখা পরাণ সখা জালের অভিমুখে। আত্মসমর্পণ অছিলায় নিজেকে অতিক্রম করে যাওয়া পাখনার ছলাচ্ছল টুকু কবির একান্ত অনুগত শব্দরা ঝাঁক বেঁধেও ধারণ করতে পারছে না। কবিতা পথিক। পথিক বিলুপ্ত, তার নিষ্পন্দ ছায়া পথ শরীরে স্পষ্ট দৃশ্যমান। ছায়াটি মুছে দিতে দিতে কামনা তাড়িত পথ ক্রমশ নতুন পথিকের খোঁজে অচেনা বাঁকের রহস্যময়তায় নিঃসংকোচে উকি দিচ্ছে ওই পথিক। নিছক পথিক সর্বস্ব নয়, বিচিত্র শৃঙ্গারে পারঙ্গম কবিতা নিঃসৃত শরীরও বটে। কবিতা ঘুঘু। ঘুঘু এবং ঘুঘু ধরা ফাঁদ পাশাপাশি মাথামুণ্ডুহীন গল্প করতে করতে উড়ছে আকাশে, কখনো কখনো একসঙ্গে দিক পরিবর্তন করছে। ওদের দৃষ্টি মাটিতে নিবদ্ধ, কাছে দূরে কোথাও একটি বৃক্ষ খুঁজছে, খুঁজে পেলেই উড়ে নেমে এসে বৃক্ষডালে ঘুঘু ঘুঘু হবে, ঘুঘু ধরা ফাঁদ ফাঁদ। কবিতা আয়না। আয়নার মুখোমুখি অথচ নিজেকে দেখছ না, কিছুই দেখছ না, অনন্ত নৈঃশব্দ হয়ে স্থির দাঁড়িয়ে আছো, যেন বা প্রস্তরীভূত। নিজেকে নিরর্থক মনে হওয়ায় আয়না আত্মহত্যার কথা ভাবছে, উৎসব আসক্ত সময় টের পাচ্ছে না। এবারে কবিতা উদযাপন। আলো থেকে ক্রমাগত সরে যাচ্ছে আলো, মন যদি বেদনা বিধুর তবে এসো, বিনত তির্যক অশান্ত অলিক নির্মোহ চতুর একতারা বাহুবলী, রং বেরং শব্দ চয়নে বেদনার অঙ্গরাগ করি, গর্ভগৃহের নৈঃশব্দ থেকে তাকে তুলে আনি নিত্য মুখর নাট মন্দিরে, ত্রিস্তর অন্ধকার আর উভচর মুখোশ যত মহাজন অভাজন পরজীবী, বহুরূপ সঙ্গে নিয়ে যোগ চিহ্নে বেজে উঠুক শ্লোক সন্তাপ, অনন্ত জুড়ে শুরু হোক সমবেত সমগ্র উদযাপন। রুমাল। মাত্রাবৃত্তে বাঁধা মঞ্চের আলোয় রুমালটি চোখের নিমেষে খাপ খোলা দুরন্ত বেড়াল, কয়েক মুহূর্ত প্রকট, তারপরেই আত্ম অতিক্রমণীয় সেই লাফ অদৃশ্য আবহমান অনন্ত পয়ারে। বিস্ময়ে ত্রস্ত দর্শক মুহূর্তে হাতের মুঠোয় ধরেছে প্রাণপণ যে যার নিজস্ব রুমাল, চৌকোয় বিন্যস্ত অস্তিত্বের কয়েক পরত আত্মকৃত অপূর্ণ অর্জন। মুক্তি। নিজেকে কেন যেন মনে হয় এক জড় পদার্থ, পরিত্যক্ত শ্যাওলা পথের পাশে পড়ে থাকা আদিম পাথর, নিজের নিরেট শরীরে হাত বুলোই আর ভাবি এই স্তব্ধতায় একদিন কোনো পরম ভাস্কর এসে হৃদমথিত আবেগ আর নন্দিত ছেনির আঘাতে অবলীলায় পাথরের বাইরে আনবে এই পাথর আমাকে, ভাবি একদিন এই আকাশে আমার মুক্তি।
0: এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন নিখিল কুমার সরকার। এবারে শুনব সমীরণ ঘোষের স্বরচিত কবিতা।
2: আষাঢ়, ভেঙে পড়লাম মা, আমি স্ত্রৈণ, ক্ষুদ্র নালিতা, বৃষ্টি ঘুম। ভেঙে তো পড়তাম, ভেঙে তো পড়বই, ভেঙেই পড়লাম মা। আমি তোমার তকে বিসমিল্লা রহিম মেঘরাগ, মা আমি কলঙ্কতীর নৌকোভেড়া ক্ষুব্ধ সন্ত্রাস, ওই উদ্বায়ু মেয়েদের কোলে প্রলয়ের ব্রহ্মাণ্ড আঁকলাম। পাঠ। তুমিও অধিক নদী, প্রলয়ের ব্যাপ্ত ধূসর পারাপার, ভাবি যদি রাত্রি ফোটে, ভাবি যদি অস্ত অচিন ভোর, সাবেক কঙ্কন বেজে কুহকের বৃত্ত ছড়ায়, ভাবি আর পৃষ্ঠা ফুরায় স্থানু মেঘে প্রাকৃত আবহে, অস্থি কঠিন কোনো সারিন্দার ঝড়ে বাজে অন্ধ উদ্যান। সঙ্গীত শিক্ষা। নেমে নেমে নদীও বলছে তুমি মৃত, তুমি অপরাধী, বিবাহে অরাজি তবু তনু স্নান, মুদ্রা দুই আরোহে অনন্তে মুছে যায়, খোঁড়ে তোলে কৃষ্ণ প্রবল ভোর, খোঁড়ে তোলে সুরঙ্গ নিবিড় ঘনকাল, আমিও আভোগ তুমি মুখরার বর্ণ নিহিত দুটি, এহেন মিথুন পথ চাঁদ খায় কাল খায় বায়ু আর স্বয়ং প্রতীতি। বাড়ি। প্রাচ্য জানালা থেকে শীষ দেয় আমাদের বাড়ি, আমাদের বাড়ি যেন চতুষ্পাঠির বোবা আলো পুঁথিমুগ্ধ ঋষিতে দুলছে, যেন শূন্যে প্রবল ঝুড়ি বালিকার দীর্ঘবেণী মন্ত্রবত দিগন্ত রেখায়, আমাদের প্রান্তগৃহ প্রহর কুসুমে খুলে গোধূলি আগুনে পুড়ে যায়। বর্ণঘুম। যেন স্বপ্ন খুলছ, পৃষ্ঠা উল্টে পড়ি, পৃষ্ঠা উল্টে খুঁড়ি অচিন প্রপাত, তামাদি দুর্গের আলো প্রত্ন নিবিড়, পুঁথি পাহাড়ের ঠালে বর্ণ তুলছে অবিরল, আঙুল বুলিয়ে পড়ি আর ক্রমে ঘুমে ঢলে যায়। আগমনী, তোমার ভেতর আমি ক্ষেতের হাহাকারে ক্ষুধার অন্ধকারে আসি, তোমার ভেতর আমি বধির যৌনতায় পড়ে থাকি মৃতের পাষাণ, তোমার শূন্যে আমি হতবাক ভ্রমের বিন্দু, তোমার শূন্যে আমি নির্বিকার ছিন্ন অঙ্গুলি রেখে যাই। রেখাচিত্র, মৃত্যুর শূন্যে এত তারা, নিচে স্তব্ধ জবের ক্ষেত ঝাপসা শ্মশান, রাত্রি শ্বাসে ভাঙা গান জোনাকির পুচ্ছে উঠছে। মায়া, বুনো ডাকিনীর ছায়াপথে এসেছি বলেই মায়া আজ এমন জোরালো, মায়া আজ মৃতের উদ্যান। ঝিল, কোনো শব্দ লিখিনি, পুড়ে যাওয়া স্মৃতি ও সময় আর ভস্মরূপ ছড়িয়েছি সাদা কাগজের ছেলে। জন্ম, একটা পাথর আমি মা নামে পুঁতেছি, যদি ভোর হয়, যদি কুষ্পিন কালেও ফোটে কোনো গ্রহের অঙ্কুর। কথালাপ, প্রবাসের শূন্য থেকে এত যে রন্ধন রীতি তোমাদের মর্গে পাঠালাম, তার ঘ্রাণ সমূহ সন্তাপ স্মৃতি বায়ুপথে হয়তো পেয়েছ। ঘুম, মেয়ে মানুষের কোলে শুয়েও দেখেছি এত তারা, আলেয়া বুদ্বুদ, মৃত রমণীর কোলে শুয়েও দেখেছি তারাঝরা রাত্রির শ্বাস, দিগন্ত রেখায় মা ঝুঁকে ঝুঁকে প্রস্তুত করছেন বুনো স্তন্য সরোবর। গীত, গানে যাই ক্ষুদ্র ছত্রাক বন, কখনো বৃষ্টি প্রান্ত কুটিরের আলো, হয়তো গানের বীজ, ভোর হয় রাত্রি হয় বনে ও গহনে, বহুমাত্রিক ঘুম শেষে গানেই দুলছে। রতি, সর্ষে ফুলের থেকে সর্ষে ফুলের দিকে যায়, এইমাত্র ভ্রমর আর ভ্রমের আধার যৌন পথগামী, আমার সায়ান্ন আর উষার মদিরা থেকে গুচ্ছ মিলনের আলো পড়েছে তিমিরে। ক্ষত, এই নলি সাপদের দন্ত অপেক্ষায় স্থির নিশ্চল, কিন্তু তুমি সনেত পিপাসা থেকে দূর কোনো অশরীরী ছায়া, শুধু নখরে জাগছে ভাষা দেহে আর দ্রোহের মুকুরে। গোধূলি, সন্ধে হচ্ছে পুরবীর হাস্তব্ধ ডানায়, শান্ত প্রকৃতিভুক তীরের আকাশ, আমিও হতচক্ষু দিন সামান্য গানের ঝিল, কাকে যে খুঁজছি কাকে যে পেলাম শতচ্ছন্ন শূন্যের নিহত রেখায়।
0: স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন সমীরণ ঘোষ। এই সঙ্গে আপনাদের ধন্যবাদ জানিয়ে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করি বেতার সাহিত্য পত্রিকা শ্রুতির আসর।
3: শ্রুতি অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দেবী সরকার মুখোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদের মেহফিল অনুষ্ঠান থেকে বলছি আপনাদের গানের সখা মুক্তি হক।

মা আমাদের জন্ম দিয়েছেন, মুখে দিয়েছেন অন্ন, কণ্ঠে দিয়েছেন ভাষা। চিরকালের সর্বংসহা তিনি আমাদের আনন্দের কারণ, আমাদের বিপন্নতার সহায়, আমাদের দুঃখের দিনের সান্ত্বনা। হিন্দি ছবির বিশাল বিস্তৃত ভুবনে মা চরিত্রটি নানা সময় এসেছে, নানা সময় নানাভাবে। কখনো সেবা পরায়ণা, সর্বত্যাগী, কখনো অসহায়, কখনো আবার তীব্র প্রতিবাদী। বলিউডে মাকে দেখা গেছে নানা ভূমিকায়। এই মাকে নিয়েই আজ 16ই মে শনিবার আমাদের লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের বিষয় থাকছে রহে না রহে হম। অনুষ্ঠান জুড়ে থাকুক মাকে নিয়ে হিন্দি সিনেমার গান, আর থাকুন আপনারা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা সরাসরি কথা সেই নাম্বারে 9434921300 এবং অথবা 0348225964 হোয়াটসঅ্যাপ মেসেজ 9434921300।

বাংলা ছবি উত্তর ফাল্গুনির হিন্দি রিমেক মমতায় দেখা যায় মা রূপে সুচিত্রা সেনকে। অবস্থা ফেরে অন্ধকারের জীবনে চলে যাওয়া মা তার বদনামের ছায়া থেকে সন্তানকে দূরে রাখতে বদ্ধপরিকর। মমতা সুচিত্রা সেনকে এনে দেয় প্রভূত সম্মাননা।

0: কোন বন্ধু আছেন? নমস্কার।
1: হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে?
0: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
1: বহরমপুর সৈয়দাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ।
0: বলুন প্রসেনজিৎ দা।
1: ব্যাপারটা হচ্ছে যে গত বছরও আমি এই দিনটাই ফোনটা পেয়েছিলাম, এবং আমি জানি না একদম এটা মানে 1 বছর ঠিক নয়, মানে এই অনুষ্ঠানটা হয়েছিল মাকে নিয়ে, তখন আমি ফোনটা পেয়েছিলাম। এবং সেখানে আমি বাস্তব সিনেমার কথা বলেছিলাম, রিমা লাগুর কথা। আমার হঠাৎ করে ফোনটা লাগিয়ে কথাটা মনে পড়ে গেল। হ্যালো,
0: হ্যাঁ শুনছি।
1: হ্যাঁ হ্যাঁ, আজকে আমি বলবো যে মানে আমার অন্যতম একটা ফেভারিট সিনেমা, সেটা হচ্ছে তারে জামিন পর। সেখানে একটা গান রয়েছে, মে কভি বদলাতা নেহি, গানটা শুনতে যদি শোনান খুব ভালো লাগবে দাদা। ঠিক আছে দাদা,
0: ভালো থাকবেন।

হিন্দি ছবিতে মায়ের কথা হবে আর তারে জমিন পর ছবির সেই গানের কথা হবে না, তা হতেই পারে না। শঙ্কর মহাদেবনের গাওয়া এই গান আমাদের মনে হয় আমাদের সবার মনের কথা।

0: 9434-921300 অথবা 0348-259-648 এ আসবেন বন্ধুরা। কে আছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনছি, বলুন।
1: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন দিদি, হিন্দি ছবিতে মা এই বিষয়ে?
1: হ্যাঁ হ্যাঁ, হিন্দি ছবিতে মা, দেখুন সত্যি মা তো মাই হয়, তো এরকম অনেক হিন্দি ছবি দেখেছি যেগুলো পুরোনো দিনের কিছু ছবি দেখেছি, মীনা কুমারী, সেই ছবিগুলো সত্যি আজও মনে দাগ কেটে গেছে। উনি কিভাবে মায়ের চরিত্রে অভিনয় করেছেন এবং প্রত্যেক দর্শকের মনে এখন মনে মানে কিভাবে উনি দাগ কেটে গেছেন। তো শুধু কি মা শব্দটা নিয়ে কোনো গান, নাকি মা বিষয় নিয়ে কোনো গানের
0: বিষয় নিয়ে? মা বিষয় নিয়ে আপনার কোন কোন ছবিতে মায়ের রোলটা একটু অন্যরকম লেগেছে?
1: হ্যাঁ, অন্যরকম বলতে আমার কারণ অর্জুন সিনেমার রাখি গুলজারে মায়ের অভিনয়টা সত্যি খুব ভালো লেগেছে এবং সম্পূর্ণ আমার অন্যরকম একটু লেগেছে মাকে। কারণ আমি দেখেছি বইটা অনেকবার দেখেছি, ওই যে দুই সন্তানকে হারিয়ে মায়ের যে প্রতীক্ষা, উনি যে বললেন বারবার যে আমার করণ অর্জুন আবার ফিরে আসবে, তো সেটা কিন্তু ফিরে এসেছিল এবং পরে কিন্তু মায়ের দুঃখ কষ্ট কিন্তু তারা আবার ঘুচিয়েছিল, তো এটা আমার খুব ভালো লেগেছিল। ওই সিনেমার যদি যে কোনো একটা গান থাকলে বাজিয়ে দেন, সুরজ কব দূর গগন সে।
0: আচ্ছা শুনি সেই গানটি, ভালো থাকুন দিদি, ভালো লাগলো কথা।

সবাইকে জানাচ্ছি। আজ মেহফিলের বিষয় হিন্দি ছবির মা। মাকে নিয়ে গান প্রসঙ্গে কথাবার্তা আসুক এই নাম্বারে 9434921300, 0348225964।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
2: মুর্শিদাবাদ রঘুনাথ গঞ্জ বাণীপুর, রফিকুল ইসলাম। অনেকদিন পর।
1: বলুন দাদা, আজকে হিন্দি ছবিতে মা নিয়ে কথা বলছি আমরা, মায়ের ভূমিকা। হ্যালো, ছবির নাম শুনি গানটা, ভালো থাকুন। মমতা কো পহচানা।

0: আপনাদের বার্তা। শুভ সন্ধ্যা আমার মুক্তি দাদা ভাই, নমস্কার, আশা করি ভালো আছেন। আপনার মধুর কণ্ঠস্বর শোনার জন্য বসে পড়েছি, গান শুনছি, ভালো লাগছে। লাডলা সিনেমার তেরি উংলি পকড় কে চলা গানটা শুনিয়ে দেবেন, লিখছেন রীতা দে চুয়াপুর জলকল থেকে। ভালো থাকবেন।
1: ভালো

সকলের জন্য জানাই। আজ মেহফিলের বিষয় হিন্দি ছবির মা। মাকে নিয়ে গান প্রসঙ্গে আপনাদের কথা এবং বার্তা আসুক এই নাম্বারে 9434921300, 0348225968। লাটলা ছবির গান।

মুক্তা ভাই, অনুষ্ঠান শুনছি ভালো লাগছে। রাজা ওর রং ছবির তো কিতনি অচ্ছি হ্যাঁ তো কিতনি ভোলি হ্যাঁ এই গানটি শুনতে চাই। বহরমপুর কান্তনগর থেকে রিয়াদে একই সঙ্গে জানিয়েছেন, পৃথিবীর সকল মাকে প্রণাম জানাই, নমস্কার। শুনুন রাজা ওর রং।

0: হিন্দি ছবিতে নানা সময় মায়ের চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন ললিতা পাওয়ার, লীলা চিটনিস, নিরূপা রায়, তাবাসুম, ফরিদা জালাল, জয়া ভাদুড়ী, জয়াপ্রদা, ওয়াহিদা রহমান, শর্মিলা ঠাকুর, সুচিত্রা সেন, রাখি গুলজার, ফরিদা জালাল, অরুণায়নী, পদ্মিনী কোলাপুরে। এছাড়াও আরও অনেকে আছেন বলবেন বন্ধুরা। কোন বন্ধু বলবেন? নমস্কার, কে আছেন ফোনে?
1: হ্যালো, হ্যাঁ, আমি পাঁচগ্রাম বরপুর থেকে অনেকুল শেখ
0: বলুন দাদা।
1: হ্যাঁ, আজকে মা নিয়ে কথা বলছেন, তো মার গান তো হয়ে গেল মা ছবি, তো আর দুটো আছে আমার সিলেকশনে, একটা হচ্ছে বেটা, একটা হচ্ছে মর্দ।
0: হ্যাঁ, দারুণ।
1: বেটা কে ভুলায়।

আপনাদের বার্তা। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, নমস্কার দাদা ভাই, দারুণ বিষয়, দারুণ অনুষ্ঠান হচ্ছে। হিন্দি ছবিতে মায়ের গান দিল এক মন্দির থেকে ও মেরি লাডলি, সুমন কল্যাণপুরের কণ্ঠে যদি সম্ভব হয় শোনানো শুনিয়ে দেবেন। শুনছি, সঙ্গে আছি, সঙ্গে থাকুন দিদি। আজকে মেহফিল জুড়ে শুধুই মায়ের গানে।

হিন্দি ছবিতে মায়ের গান আজকের মাহফিলের স্বর্গীয় অনুভূতির স্বাদ। লতাজির কণ্ঠে আনন্দ বক্সির কথায় রাজা ওর রং ছবির গান তো কিতনি আচ্ছি হ্যায় সকল মায়েদের জন্য হোক না স্যার। শুভ সন্ধ্যা নমস্কার সহ চন্দনা বর্মন মণ্ডল কয়া মুর্শিদাবাদ। আশা করছি গানটা ভালো লেগেছে আপনাদের, সঙ্গে থাকুন।

0: 9434921300 তে কোন বন্ধু? হ্যালো,
1: নমস্কার, আমি জিয়াগঞ্জ থেকে মিন্টু দাস বলছি।
0: প্রায় 3.5 বছর পর কথা হচ্ছে তো।
1: হ্যাঁ, আমি ভালোই লাগছে, অনেকদিন পরে পরে ভালো, তাহলে সম্পর্কটা ভালো থাকবে, বুঝলেন তো? বিষয় থেকে মালি আর কি কথা বলা হচ্ছে।
0: হ্যাঁ,
1: তো সেখানে করে আপনার নিরুপাড়ায় তারপরে নতুন প্রত্যেকেই মায়ের অভিনয় ভালো করেছেন, শর্মিলা ঠাকুরও ভালো করেছেন। তা আমি আপনাকে কোনো অনুরোধ করব না, আপনার যেটা ভালো লাগবে সেই সিনেমাতে গান শুনবেন আপনি।
0: মিন্টু দার সঙ্গে থাকুন, কেমন?
1: আচ্ছা, নমস্কার।
0: হ্যাঁ,
2: দুনিয়া মে হ্যায় কোই কাহা
0: দাদা ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি অপূর্ব প্রোগ্রাম, আমি খুশি। মায়ের জায়গা কেউ কোনোদিন নিতে পারবেন না, অতএব মাকে কেউ কোনোদিন অবহেলা করবেন না, মায়ের যত্ন নেবেন। দাদা, আপনি 5 কয়েদি ছবির মা তো হ্যায় মা জ্যাসা দুনিয়া মে হ্যায় কই কাহা, কিশোর কুমারের কণ্ঠে শুনতে চাইছেন পলাশ সরকার মধুপুর থেকে। শুনি গানটা, কিশোর কুমারের সেই অনবদ্য গানটি মাকে নিয়ে।

চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে এস এম সাবেদ আলী মাকে নিয়ে সুন্দর অনুষ্ঠান শুনছি আর গান শুনছি, ভালো লাগছে। পৃথিবীর সকল মায়ের প্রতি শুভেচ্ছা। আর ভালো লাগছে মুক্তি হক ভাইয়ার সুমিষ্ট কণ্ঠ। ভালো থাকুন, এইভাবে সঙ্গে থাকুন।

ছবির নাম নীরজা, গানের নাম এসা কিউ হ্যায় মা। নূরজামাল মণ্ডল, মুনমুন সুলতানা, আয়রা সুলতানা, মিম আফসানা, নুসরত জাহান ও ইশরত জাহান, তালপুকুর হাড়ি ভাঙ্গা মুর্শিদাবাদ থেকে।

সঙ্গে আছেন বার্তা পাঠিয়েছেন আমিরুল হক সরকার। মাকে নিয়ে অনুষ্ঠান করছেন শুনছি, খুব ভালো লাগছে। সঙ্গে আছি, সঙ্গে থাকুন।

0: হ্যালো,
1: নমস্কার, কোন বন্ধু আছেন?
2: হ্যাঁ নমস্কার দাদা,
1: কে বলছেন, কোথা থেকে?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: বলুন নিতাই দা, মাকে নিয়ে হিন্দি ছবি গান?
2: হ্যাঁ, মাকে নিয়ে যে ছবিগুলো হচ্ছে আমি দেখেছি, তার মধ্যে সবথেকে ভালো লেগেছে আমাকে মদ ছবির যে নিরূপা রায় যে মায়ের অভিনয় করেছিলেন, সেটা আমার খুব ভালো লেগেছে। আর একটা হচ্ছে নতুন, হ্যাঁ নতুন যে মায়ের অভিনয় করে তার অভিনয় কিন্তু খুব ভালো লাগে।
1: নতুনের কোন ছবির কথা বলছেন?
2: কর্মা, কর্মা ছবি যে অভিনয় করেছিলেন মায়ের, সেই অভিনয়টা খুব ভালো লেগেছিল আমার।
1: বাহ, আর
2: আর মনে পড়ছে না।
1: নতুনের আমি আরো দুটো ছবির কথা বলবো, একটা বন্দিনী, একটা সুজাতা। সেই ছবিতে কিন্তু অসাধারণ অভিনয় তিনি করেছিলেন, কেননা নতুন একটু অন্য ধরনের ছবি করতে নিজেও ভালোবাসতেন এবং তাতে সফলও হয়েছিলেন শেষ পর্যন্ত, তাই না?
2: হ্যাঁ, আর তাকে মায়ের চরিত্রে মায়ের তো খুব ভালো, মায়ের অভিনয় খুব ভালো করতেন উনি।
1: মেরি জাং বলে ছবিটা দেখা হয়েছে?
2: না, ওটা দেখা হয়নি।
1: এই ছবিতে নতুনের অভিনয় আছে, দেখুন এই গানটি।
2: আচ্ছা।

হিন্দি ছবিতে মায়ের কথা বহুবার বললেও অনুষ্ঠানে শেষ হবে না। সত্যিকারের চরিত্র মেরি কমের রোলে অভিনয়ে সবার নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সফল এক বক্সারের সঙ্গে সঙ্গে তিনি একজন স্নেহময়ী মাও। প্রিয়াঙ্কা স্বয়ং গান গেয়েছিলেন এই ছবিতে।

পৃথিবীর সমস্ত মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণিপাত, আমাদের নিঃসীম কৃতজ্ঞতা রইল। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে এই 45 মিনিট অক্ষয় থাকুক মায়ের স্মরণে।

রাত হলো অনেক। শেষ করি আমাদের আজকের প্রসঙ্গ, কথাবার্তা পরের শনিবার ঠিক এই সময়। আজকের আয়োজনের কারিগরি সখা ছিলেন অমিতাভ চ্যাটার্জি। সকলকে ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ জানিয়ে দিই আগামীকালকের কয়েকটি অনুষ্ঠানের কথা। সকাল আটটায় লাইভ ফোন ইন শুভ সকাল, উপস্থাপনা তাপসী চাকি, বিষয় ছুটির মজা। বেলা দুটো বেজে পাঁচ মিনিটে অনুরোধের আসর, উপস্থাপনা অপর

রাজ চৌধুরী। রাত 10টায় যুবজগৎ চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান 10:30। শুনলেন আগামীকালকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অধিবেশন। পরবর্তী অধিবেশন 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।